আকাশবাণী শিলচর, আজ সোমবার, 8ই আষাঢ় 1948 শকাত, 14ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 29শে জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠানে একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 888 কিলোহার্টজে, এবং FM 102.3 মেগাহার্টজে।

0: আকাশবাণী শিলচর, কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দিতে সংবাদ।
1: আকাশবাণী সমাচার কে সাথ মনোজ

0: ভক্তির পূর্ণতায় আরূঢ় হইলেই কৃষ্ণলাভের পথ প্রশস্ত হয়। ভক্তের অভিলষিত পরমার্থ শ্রীকৃষ্ণ, বিষয়ানুরাগী সকল বন্ধন, বিষয় বাসনা ত্যাগী মোক্ষ, শ্রীহরির চরণ লাভের ইচ্ছায় প্রবল ভক্তির প্রভাবে সত্তাদি গুণের প্রাবল্যে কর্মজাত রাগদ্বেষাদি চিত্তমল বিনষ্ট হয়। তখন সেই শুদ্ধ চিত্তে নির্মল নয়নে সূর্যালোক দর্শনের ন্যায় আত্মতত্ত্ব সাক্ষাৎভাবে প্রত্যক্ষীভূত হইয়া থাকে। শাস্ত্রে শ্রদ্ধা, অন্য শাস্ত্রের অনিন্দা, কায় মনোবাক্যে সংযম পালন, সত্যনিষ্ঠা, অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় সংযম, শ্রীহরির জন্ম কর্মাদি শ্রবণ কীর্তন ও ধ্যান, এইগুলি প্রাত্যহিক ভক্তের কর্ম। ভগবানকে উদ্দেশ করিয়া কর্ম সম্পাদন, সর্বপ্রকার বিষয়বস্তু শ্রীকৃষ্ণে সমর্পণের মাধ্যমে প্রিয়তম শ্রীকৃষ্ণের অনুগ্রহ লাভ করা যায়। সর্বপাপহর হরিকে স্মরণ করা এবং অন্যকে স্মরণ করাইবার প্রকৃত ইচ্ছার দ্বারা সাধক পরাভক্তি লাভ করেন এবং পুলকময় দেহ ধারণ করেন। গুরুকে আত্মা ও আরাধ্য মনে করিয়া নিষ্কপট আনুগত্য স্বীকার করিলে ধর্ম লাভ হয়। গুরুতে পরমেশ্বরের জ্ঞানী ভক্তিমার্গের নির্দিষ্ট পন্থা, অচলা ভক্তির দ্বারা এইরূপ নিষ্ঠা লাভ করা যায়। গুরুকে সেবা করিলেই শ্রীহরি পরিতুষ্টি লাভ করেন। প্রাণীমাত্রেই দয়া, বিনয়, শৌচ, নাম জপ, তিতিক্ষা, ভাগবত শাস্ত্রানুশীলন, শীত ও উষ্ণতার দ্বন্দ্বে সমভাব, সর্বত্র শ্রীকৃষ্ণের সত্তানুভব, দাস্যভাব ও নির্জনে অবস্থানই গুরুর নির্দেশ। সংসার মায়াময় জানিয়া একমাত্র শ্রীকৃষ্ণে শরণ লাভই ভক্তের কাম্য। ঈশ্বর, গুরু ও শাস্ত্রবাক্যে বিশ্বাসী পরম সম্পদ। অন্য গুণের অভাব থাকিলেও এই গুণত্রিতয়ের দ্বারা কৃষ্ণরসে একত্ব বা সামরস্য লাভ করা যায়। ভগবানের যে রূপ ভক্তের নিকট প্রিয়, সেই রূপেই তাহাকে স্মরণ করিতে হইবে। নাম ও নামই অভিন্ন, সুতরাং কৃষ্ণ সাধনায় কৃষ্ণ নামের সঙ্গে তদীয় রূপের চিন্তনও আবশ্যক। শ্রীকৃষ্ণ নির্গুণ ব্রহ্ম, তার কোনো মূর্তি নাই। কৃষ্ণরূপ ভক্তের কল্পনা মাত্র, তাই মূর্তি পূজা অনাবশ্যক। নামমূর্তির উপাসনাই বৈষ্ণবী উপাসনা। দাস্যভাব অবলম্বন করিয়া ভক্তিমান কৃষ্ণ ভজনা করেন। কৃষ্ণ ত্রিজগতের প্রভু, মানব তাহার দাস। ফললাভের আশায় যিনি কৃষ্ণ ভজনা করেন তিনি অধম ভক্ত। উত্তম ভক্ত নিরাসক্ত হৃদয়ে কেবল শ্রীকৃষ্ণে আত্মনিবেদন করিয়া দেহ ধারণ করেন। জিত দেব ভগবন্ত, নাই যার আদি অন্ত, হেই তুমি জানিল সাক্ষাৎ, তুমি বিনে নাই আর, কহিলহ হারে হার, লইল হেরা হরণ তোমাত।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ দামোদর দেবের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। এতে প্রথম গানখানি শুনবেন কৃষ্ণা গুহঠাকুরতার কণ্ঠে।

গানখানি শুনলেন মিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, এবারে সমবেত কণ্ঠে।

এতক্ষণ বন্দনা শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, খেতে খামারে।

কৃষক বন্ধুরা, উচ্ছে দেখতে করলার মতোই, তবে করলার মতো লম্বা নয়, আকারে অনেকটা ছোট এবং করলার মতো কোনো আশ্রয় সামগ্রী বেয়ে গাছগুলি ওঠে না, মাটিতে খোর বা বিচালিকে আঁকড়ে বেড়ে ওঠে। ভাজা খাওয়ার জন্য উচ্ছের কদর খুব বেশি, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য। উচ্ছে তেতো হলেও অতি পুষ্টিকর সবজি, এটি একটি জনপ্রিয় সবজি, এর অনেক ঔষধি গুণ রয়েছে। এই সবজির তিক্ততা কৃমিনাশক, পেটের রোগ নিবারক এবং রক্তের শর্করা কমাতেও সহায়ক। উচ্ছে পাতার রস খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে। উচ্ছেতে থাকা বিটা ক্যারোটিন মানুষের চোখ ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত উচ্ছে খেলে নানা ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। জ্বর, সর্দি, কাশি প্রভৃতি ছোটখাটো রোগ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত উচ্ছে খেলে। যদি অরুচি হয়, তবে উচ্ছে খেলে মুখের অরুচির ভাব কমে যায়। এটি চর্মরোগে উপকার করে। উচ্ছের কোনো উন্নত জাত নেই, তবে স্থানীয় জাতের মধ্যে চৈতালি নামের জাতটি উত্তর পূর্বাঞ্চল এবং বোরাকেও চাষ করা হয়ে থাকে। প্রায় সব ধরনের মাটিতেই উচ্ছের চাষ করা যায়। যদিও দোআঁশ ও বেলে দোআঁশ মাটি উচ্ছে চাষের জন্য সবচেয়ে ভালো, সেই মাটিতে যথেষ্ট পরিমাণে জৈব পদার্থ থাকতে হবে। হঠাৎ বৃষ্টি হলে বা জলসেচ দিলে যাতে গাছের গোড়ায় জল না জমে, এজন্য জল নিকাশের ব্যবস্থা থাকা প্রয়োজন। উচ্ছে চাষ যে মাটিতে করা হবে সেখানে পর্যাপ্ত সূর্যের আলো যাতে পড়ে, সে ব্যবস্থাও থাকা দরকার। এই সবজিটি রোপণের আগে বিঘা প্রতি মাটিতে কম করেও 15 কুইন্টাল পচা গোবর বা যে কোনো ধরনের জৈব পচন সার প্রয়োগ করতে হবে। আজকাল যে কোনো সবজি চাষে অধিক ফলন পেতে সার প্রয়োগ অপরিহার্য, তাই উচ্ছেতেও সুষম মাত্রায় সার প্রয়োগ করা দরকার। কৃষক বন্ধুরা, উচ্ছে চাষে ভালো মানের বীজ নির্বাচন করা উচিত। মাটি ভালোভাবে চাষ করে আগাছা পরিষ্কার করে উর্বর করে নিতে হবে, তারপর জমিতে বীজ বপন করা দরকার। আরও একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যখন চারা রোপণ করবেন তখন মাটি ভালোভাবে ভেজা থাকা দরকার। উচ্ছে গাছে নিয়মিত জলসেচ করা দরকার, তবে অতিরিক্ত জলসেচ গাছের জন্য ক্ষতিকর হতে পারে। বীজ থেকে চারা গজানোর পর যে কোনো সময়ে পাতায় লাল কুমড়ো পোকার আক্রমণ হতে পারে। এরা পাতা খেয়ে ঝাঁঝরা করে দেয়। পোকার আক্রমণ ঠেকাতে হলে প্রথমে রাসায়নিক কীটনাশক প্রয়োগ না করে উনুনের ঠান্ডা ছাই মিহি গুঁড়ো করে প্রয়োগ করা উচিত।

যদি ছাইগুঁড়োয় কাজ না হয় এবং পোকার আক্রমণ তীব্র আকার ধারণ করে, তাহলে সেভিন শতকরা 5% শক্তি বিশিষ্ট অথবা ফুলিডল শতকরা 2% শক্তি বিশিষ্ট ডাস্টার যন্ত্র দ্বারা ছড়িয়ে দিতে হবে। যদি ডাস্টার না থাকে তাহলে গুঁড়ো কীটনাশক একটা পাতলা কাপড়ে, বিশেষ করে একটা সুতির মশারির কাপড়ে পুটুলির মতো বেঁধে একটা লাঠির মাথায় নিয়ে আরেকটি লাঠি দিয়ে ধীরে ধীরে আঘাত করে প্রয়োগ করা দরকার। প্রয়োগের আগে কীটনাশক রোদে রেখে শুকিয়ে নেওয়া ভালো এবং প্রয়োগের সময় বাতাসের অনুকূলে মুখ রেখে প্রয়োগ করা উচিত। যখন ফল পরিপক্ক হয়ে যাবে তখন ফল সংগ্রহ করা দরকার।

খেতিখামারি অনুষ্ঠানটি শুনলেন আকাশবাণী শিলচর। এখন শুনবেন হরিপদ তালুকদারের পরিবেশনায় লোকগীতি।

0: আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত, সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা। স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 ও দুপুর 1টায়। আধুনিক গান শুনবেন সোম ভট্টাচার্যের পরিবেশনায় সকাল 8:40 ও দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী প্রসূন। বাংলা ছবির গান সকাল 8:50 ও বেলা 10টায়। সকাল 9টায় শুনবেন আহরণ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও তারানা শুনবেন গিরীশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে সকাল 9:30। এছাড়া রাত 8:30 লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে কুমুদ রঞ্জন সরকারের বাঁশি বাদন শুনবেন। হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12টা ও রাত 7:15। বেলা 11টায় শুনবেন গজল শিল্পী কমল হংসপাল ও হরেন্দ্র খুরানা। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন সাথীলেখা রায়। দুপুর 2টায় ভজনের শিল্পী তমালি দাস। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, নিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, যুববাণী সন্ধ্যে 6:15, সন্ধ্যে 6:45 চাষাবাদের কথা। রাত 8টায় বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 9:15 শুনবেন স্পটলাইট। রাত 9:30 শুনবেন নাটক। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংস্কৃত পরে হিন্দিতে সংবাদ শুনবেন।
1: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচক ডক্টর গণেশ হেগড়ে। अथ वार्ताः। प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी सेशल्स देशस्य राष्ट्रिय दिवसस्य स्वर्ण जयंती समारोहे मुख्य अतिथि रूपेण भागं गृहीतवान्। भारतीय सैनिक बलस्य अथ नौसेना बलस्य दलानि अपि अस्मिन् पथ संचलन

আপনারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে এবং এফএম 102.3 মেগাহার্টজে। আজ সোমবার 14ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 29শে জুন 2026 খ্রিস্টাব্দ।

প্রিয় শ্রোতারা, সুপ্রভাত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। 1757 সালে আজকের দিনে রবার্ট ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মির্জাফর বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হিসেবে সিংহাসনে আরোহণ করেন। আজকের দিনে 1864 সালে প্রখ্যাত শিক্ষাবিদ, আইনজ্ঞ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতার বউবাজারে জন্মগ্রহণ করেন। 1873 সালে আজকের দিনে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন। ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি শুনলেন। এবারে আজকের প্রসঙ্গ। মধুসূদন যৌবনে পাশ্চাত্য সাহিত্যের প্রতি দুর্নিবার আকর্ষণ বোধ করেন। তখন তিনি ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। 18 বছর বয়সেই মহাকবি হওয়ার ও বিলাতে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা তার মনে বদ্ধমূল হয়ে যায়। 25 বছর বয়সে তিনি তার প্রথম কাব্য দ্য ক্যাপটিভ লেডি রচনা করেন। কবি ও দক্ষ ইংরেজি লেখক হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়ে, কিন্তু তা ছিল সাময়িক। মাইকেল তার এক কপি দ্য ক্যাপটিভ লেডি বন্ধু গোরদাস বসাককে উপহার পাঠালে গোরদাস সেটি জেইডি বেথুনের কাছে পাঠিয়েছিলেন। ওই কাব্যগ্রন্থ পাঠ করে অভিভূত বেথুন মাইকেলকে চিঠি লিখে দেশে ফিরে আসতে এবং বাংলায় কাব্য রচনা করতে পরামর্শ দেন। 1856 সালে মধুসূদন কলকাতায় ফিরে আসেন। পরে নিজ মাতৃভাষার প্রতি মনোযোগী হন এবং বাংলায় নাটক, প্রহসন ও কাব্য রচনা করেন। মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। মধুসূদনের সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে মেঘনাদ বধ কাব্য রচনা। মধুসূদন দত্ত নাট্যকার হিসেবে প্রথম বাংলা সাহিত্যের অঙ্গনে পদার্পণ করেন। 1859 খ্রিস্টাব্দে রচনা করেন শর্মিষ্ঠা নাটক। এটি প্রকৃত অর্থে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক। 1860 খ্রিস্টাব্দে তিনি রচনা করেন দুটি প্রহসন, একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও। সে বছরই তিনি পদ্মাবতী নাটক লেখেন। ওই নাটকেই প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন। পরে অমিত্রাক্ষরে লেখেন তিলোত্তমা সম্ভব কাব্য। এরপর একে একে রচিত হয় মেঘনাদ বধ কাব্য নামে মহাকাব্য, ব্রজাঙ্গনা, কৃষ্ণকুমারী নাটক, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা। 1873 খ্রিস্টাব্দে আজকের মতো 29 জুন তারিখে মাত্র 49 বছর বয়সে মাইকেল মধুসূদন দত্ত আলিপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি জন্মেছিলেন 1824 সালের 25 জানুয়ারি তারিখে। আজ প্রয়াণ দিবসে আমরা মাইকেল মধুসূদনের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি।

0: গানখানি শুনলেন অদিতি মহসিনের কণ্ঠে। এবারে গল্প পাঠ। এদি রবীন্দ্রনাথ ঠাকুরের মাল্যদান গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: পরদিন সন্ধ্যার সময় কোরানির সেই বেদনা ধরিল। পটল তাড়াতাড়ি যতীনকে ডাকিয়ে পাঠাইল। যতীন আসিয়া দেখিল কষ্টে কোরানির হাতে পায়ে খিল ধরিতেছে, শরীর আড়ষ্ট। যতীন ঔষধ আনিতে পাঠাইয়া বোতলে করিয়া গরম জল আনিতে হুকুম করিল। পটল কহিল, ভারী মস্ত ডাক্তার হইয়াছ, পায়ে একটু গরম তেল মালিশ করিয়া দাও না, দেখিতেছ না পায়ের তেলও হিম হইয়া গেছে। যতীন রোগিণীর পায়ের তলায় গরম তেল সবেগে ঘষিয়া দিতে লাগিল। চিকিৎসা ব্যাপারে রাত্রি অনেক হইল। হরকুমার কলিকাতা হইতে ফিরিয়া আসিয়া বারবার কোরানির খবর লইতে লাগিলেন। যতীন বুঝিল সন্ধ্যাবেলায় কর্ম হইতে ফিরিয়া আসিয়া পটল অভাবে হরকুমারের অবস্থা অচল হইয়া উঠিয়াছে। ঘন ঘন কোরানির খবর লইবার তাৎপর্য তাই। যতীন কহিল, হরকুমারবাবু ছটফট করিতেছেন, তুমি যাও পটল।

0: পটল কহিল, পরের দোহাই দিবে বই কে, ছটফট কে করিতেছে তো বুঝিয়াছে, আমি গেলেই এখন তুমি বাঁচো। এদিকে কথায় কথায় লজ্জায় মুখ চোখ লাল হইয়া ওঠে, তোমার পেটে যে এত ছিল তা কে বুঝিবে। যতীন, আচ্ছা দোহাই তোমার, তুমি এইখানেই থাকো, রক্ষা করো, তোমার মুখ বন্ধ হইলে বাঁচি, আমি ভুল বুঝিয়াছিলাম। হরকুমারবাবু বোধহয় শান্তিতে আছেন, এরকম সুযোগ তার সর্বদা ঘটে না। কুড়ানি আরাম পাইয়া যখন চোখ খুলিল, পটল কহিল, তোর চোখ খোলাইবার জন্য তোর বর যে আজ অনেকক্ষণ ধরিয়া তোকে পায়ে ধরিয়া সাধিয়াছে, আজ তাই বুঝি এত দেরি করিলি? ছি ছি, ওর পায়ের ধুলো নে। কুড়ানি কর্তব্য বোধে তৎক্ষণাৎ গম্ভীরভাবে যতীনের পায়ের ধুলা লইল। যতীন দ্রুতপদে ঘর হইতে চলিয়া গেল। তাহার পরদিন হইতে যতীনের উপরে রীতিমতো উপদ্রব আরম্ভ হইল। যতীন খাইতে বসিয়াছে, এমন সময় কুড়ানি আসিয়া অম্লান বদনে পাখা দিয়া তাহার মাছি তাড়াইতে প্রবৃত্ত হইল। যতীন ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, থাক থাক, কাজ নাই। কুড়ানি এই নিষেধে বিস্মিত হইয়া মুখ ফিরাইয়া পশ্চাৎবর্তী ঘরের দিকে একবার চাহিয়া দেখিল, তাহার পরে আবার পুনশ্চ পাখা দোলাইতে লাগিল। যতীন অন্তরালবর্তিনীর উদ্দেশ্যে বলিয়া উঠিল, পটল, তুমি যদি এমন করিয়া আমাকে জ্বালাও তবে আমি খাইব না, আমি এই উঠিলাম, বলিয়া উঠিবার উপক্রম করাতে কুড়ানি পাখা ফেলিয়া দিল। যতীন বালিকার বুদ্ধিহীন মুখে তীব্র বেদনার রেখা দেখিতে পাইল। তৎক্ষণাৎ অনুতপ্ত হইয়া সে পুনর্বার বসিয়া পড়িল। কুড়ানি যে কিছু বোঝে না, সে যে লজ্জা পায় না, বেদনা বোধ করে না, এ কথা যতীনও বিশ্বাস করিতে আরম্ভ করিয়াছিল।
1: শ্রোতা বন্ধুরা, আসুন এবারে চোখ বুলিয়ে নিয়ে আজকের স্থানীয় পত্রিকাগুলির গুরুত্বপূর্ণ খবরে।

ভারত মহাসাগরকে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় ভারত। সেই লক্ষ্যে ভারত মহাসাগরকে সুযোগের সাগরে পরিণত করার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাল সিসিলসের প্রেসিডেন্ট পেট্রিক হারমোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। যুগসংঘ আজ এই খবরে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। সাময়িক প্রসঙ্গ আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে নির্ধারিত সময়ে কাজ শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। 4,000 কোটির স্বাস্থ্য বিপ্লব গুয়াহাটি মেডিকেলে। নববার্তা প্রসঙ্গ মুখ্যমন্ত্রী জিএমসিএইচ ও পিএমসিএইচ ঘুরে কাজের অগ্রগতি দেখার সংবাদকে লিড আইটেম হিসেবে প্রকাশ করেছে। লিখেছে, স্বাস্থ্য মানচিত্রে বড় পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়েছে রাজ্যে, জানান হিমন্ত বিশ্ব শর্মা। কাজের অগ্রগতি ও কল্যাণ সংক্রান্ত উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুই মন্ত্রীর মতবিনিময়ের খবরকে মূল খবর করে গতি ও বার্তালিপি। গতিতে ছাপা হয়েছে বরাকের উন্নয়নে সব বিধায়কদের নিয়ে টিম বরাক হিসেবে কাজ করার বার্তা মন্ত্রী কৃষ্ণ দুপালের। সঙ্গে রয়েছে জমাজল নিকাশি খালগুলো দখলমুক্ত করে গণহারে উচ্ছেদ অভিযানের ইঙ্গিত মন্ত্রী কৌশিক রায়ের। বার্তালিপি শিরোনাম, জনমতের ভিত্তিতে বরাকের উন্নয়নে রোডম্যাপ, বললেন কৃষ্ণেন্দু পাল।

৬ নম্বর জাতীয় সড়ক ও গুমরা সংযোগকারী সেতুর কিছু অংশ ধসে পড়ে তাতে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে, যার ফলে সড়কপথে বড় গাড়ির চলাচল বন্ধ হয়ে পড়েছে, জানিয়েছে বার্তালিপি। যুবসংঘের প্রতিবেদন, বিকল সেতু বদরপুর গুয়াহাটি জাতীয় সড়কে বন্ধ হল ভারী যান চলাচল, আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী লরি, গ্যাস ট্যাঙ্কার, সড়কপথে বিড়ম্বনায় বরাক ত্রিপুরা মিজোরাম। যুবসংঘ আরও জানালো, এবছরই বাংলাদেশে ফিরব, ঘোষণা শেখ হাসিনার। প্রযুক্তির খাঁচায় বন্দী সোনালী স্বপ্ন রোনাল্ডোদের রুখে গ্রুপ সেরা কলম্বিয়া। বন্যায় বিপর্যস্ত ধেমাজি ও বঙ্গাইগাঁও, ব্যাহত যোগাযোগ, ভুয়ো নিয়োগপত্র বিতরণ, সাতজনকে গ্রেপ্তার সিআইডির খবর সাময়িক প্রসঙ্গ। গতি আরও জানিয়েছে, পোষক কুকুরের মৃত্যুর শোকে আত্মঘাতী শ্রীভূমির যুবক। অসমের হাড়গিলা পাখি সুরক্ষায় পূর্ণিমা দেবীর ভূমিকা স্মরণ মোদীর।

বিশ্বকাপে 7-7 মেসির। বাংলাদেশের দেশান্তরী চিকিৎসক ক্লাস নিচ্ছেন ত্রিপুরার মেডিকেলে, খবরটি জানিয়েছে বার্তালিপি। এবারে চলে যাচ্ছি সম্পাদকীয় শিরোনামে। নববার্তা প্রসঙ্গ তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে রুদ্ররূপ। বার্তালিপির সম্পাদকীয় শহর ও মধুচক্র, গতি তার সম্পাদকীয় শিরোনাম সাজিয়েছে এরকম, চিকিৎসা সেবার আড়ালে মৃত্যু ফাঁদ। সাময়িক প্রসঙ্গে সম্পাদকীয় সরকারি বিনিয়োগে এগোচ্ছে অসম, এবার নজর হোক জনকল্যাণে। সবশেষে যুগসংখ্যক সম্পর্কে বাঁক।

শ্রোতা বন্ধুদের আবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশবন্দনা।

দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন 7:24 হয়ে 55 সেকেন্ড। প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ এবং পরে আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ শুনবেন।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নে নেতৃত্ব

0: প্রদানের স্বীকৃতিস্বরূপ সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধি দল সহ গ্রিসের এথেন্স সফরে পৌঁছেছেন। লন্ডনে অনুষ্ঠিত এফআইএইচ হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে টাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান জানানো হল। জাতীয় দিবসের কুচকাওয়াজে ভারতীয় নৌবাহিনী ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি মার্চিং কন্টিনজেন্ট অংশ নেয়। ভারতীয় নৌবাহিনীর একটি ব্যান্ডও এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে, যা ভারত সেসেলসের ঘনিষ্ঠ ও বিশেষ অংশীদারিত্বের প্রতীক। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনী যুদ্ধজাহাজ আইএনএস তারকাস এবং আইএনএস ইক্ষাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।
1: মেরি যাত্রা এসে ঐতিহাসিক অবসর পর হো রহি হ্যায় জব সেসেল অপনি স্বতন্ত্রতাকে 50 বর্ষ পুরে কর রাহা হ্যায় আর হাম ভারত সেসেল রাজনৈতিক সম্বন্ধো কি ভি 50বি বর্ষগাঁঠ মনা রহে। ইন 50 বর্ষো কি যাত্রা মে হমনে মিত্রতা কো বিশ্বাস মে, বিশ্বাস কো সহযোগ মে আর সহযোগ কো জন কল্যাণ মে বদলা হ্যায়। হিন্দ মহাসাগর নে ভারত আর সেসেল কে সম্বন্ধো কো সিঁচা হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। সুস্থায়ী উন্নয়ন এবং বৃদ্ধির পক্ষে প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘদিনের উদ্যোগ ও পরিবেশ বান্ধব উন্নয়নের ভাবনাকে স্বীকৃতি জানিয়েই এই সম্মান প্রদান করা হয়। এই সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণ এবং সেদেশের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী শনিবার সেসেলসে পৌঁছান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সব থেকে বড় সম্পদ। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশ গঠনে জনগণের অংশগ্রহণই অন্যতম বড় শক্তি। পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
1: जून के महीने में ही एविएशन सेक्टर में भी देश ने एक बड़ी सफलता पाई। C-295 यह विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे एमएसएमई और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत অধিক সুরক্ষিত আর আত্মনির্ভর বন রাহা হ্যায়।
0: মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে ভেঙে না পড়ে সেই লক্ষ্যেই এই উদ্যোগ। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একাধিক দফায় হামলার পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালায়। জবাবে ইরান বাহরিন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। একই সঙ্গে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে উভয় পক্ষই সতর্কবার্তা দেয়। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত উভয় পক্ষই সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং আলোচনা চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক থাকবে। চলতি মাসের শুরুতে সংঘাতের অবসান ঘটাতে যে সমঝোতাপত্র বা মৌ স্বাক্ষরিত হয়েছিল তার ব্যাখ্যা নিয়ে মতপার্থক্যের জেরেই নতুন করে সংঘাতের সূত্রপাত হয়। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সংক্রান্ত পঞ্চম অনুচ্ছেদকে ঘিরেই এই বিরোধ তৈরি হয়। ওই সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালী গুলি দিয়ে বাণিজ্যিক জাহাজে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেয় ইরান। অন্যদিকে

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারে সম্মত হয়। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ফান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদল হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সমন্বয়ের জন্য মার্কিন সেনাবাহিনী এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের মধ্যে একটি সরাসরি হটলাইন চালুর বিষয়েও সম্মত হয়। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের সঙ্গে সমন্বয়ের ওপর পুনরায় জোর দেওয়ায় সেই যোগাযোগ ব্যবস্থা এখনও চালু হয়নি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধিদল সহ গ্রিসের এথেন্স সফরে গেছেন। এই সফরের মূল লক্ষ্য ভারত ও গ্রিসের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, এথেন্স সফরকালে প্রতিনিধিদল দি এথেন্স স্টার্ট আপ বিজনেস ইনকিউবেটারে বিভিন্ন উপস্থাপনা এবং স্টার্ট আপ পিচিং কর্মসূচিতে অংশ নেবে। এছাড়া এথেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ভারত ও গ্রিসের শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে। পরিকাঠামো, ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা, খাদ্য এবং কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ খুঁজে বের করা এবং বেসরকারি ক্ষেত্রের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করাই এই বৈঠকের উদ্দেশ্য। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের মতে, ব্রিটেন সফরের পর গ্রিস সফর ভারতের বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বাণিজ্য কূটনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আজ পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী 2-3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে বিহার, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, ওড়িশা, লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে অসমের ধিমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেন, চাপুরি এবং দিমোয়ে দুকুল ছাপিয়ে জল স্থলভাগে ঢুকে পড়েছে। সিমেন নদীর পাড় ভাঙায় প্রায় 60টি পরিবার আটকে পড়েছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে নিরন্তর নজরদারি চালাচ্ছে। লন্ডনে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে টাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নির্ধারিত সময়ে দুদলই কোনো গোল করতে না পারায় খেলার ফলাফল ছিল গোলশূন্য। আসন্ন হকি বিশ্বকাপের আগে এটাই ছিল FIH হকি প্রো লিগে ভারতের শেষ ম্যাচ। গুরুত্বপূর্ণ এই জয় বিশ্বকাপের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। এবার আসি বিশ্বকাপ ফুটবলের খবরে। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এই ম্যাচে একটিমাত্র গোল করেন স্টিফেন ইউস্তাকুলিও। আগামী শনিবার 4 জুলাই কানাডা পরের পর্বের ম্যাচে নেদারল্যান্ডস অথবা মরক্কোর মুখোমুখি হবে। উল্লেখ্য, এবারের ফুটবল বিশ্বকাপ নকআউট পর্বের খেলাগুলি আজই শুরু হয়েছে। মোট 32টি দল গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউট খেলছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়ে। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পর্ষদের ষোড়শ সমারোহে পৌরোহিত্য করবেন। এই সমারোহে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সাংসদ, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রবীণ আধিকারিকরা অংশগ্রহণ করবেন। এতে স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্র রাজ্য সহযোগিতা আরও শক্তিশালী করা সহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা করা হবে। এছাড়া এই সমারোহে জাতীয় স্বাস্থ্য অভিযান, খাদ্য ও ঔষধ সংস্কার এবং স্বাস্থ্যসেবার উপর আলোকপাত করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের দুই প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল এবং প্রতাপ রাও যাদব এই সমারোহে অংশগ্রহণ করবেন। আসামের কিছু স্থানে একসময় হাড়গিলা পাখিকে কিভাবে অস্পৃশ্য বলে গণ্য করা হয়েছিল এবং অন্ধবিশ্বাসে বশবর্তী হয়ে যে গাছে এই পাখি বসত সেই গাছ কেটে দেওয়া হতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন যে হাড়গিলা পাখি সম্পর্কে পূর্ণিমা দেবী বর্মন নামের এক মহিলা জনসাধারণের মধ্যে থাকা এই ভুল ধারণা দূর করার জন্য সংকল্পবদ্ধ হন। প্রধানমন্ত্রী হাড়গিলা পাখি সংরক্ষণ সম্পর্কে বলেন,
1: असम में एक पक्षी पाया जाता है, उस पक्षी का नाम है हरगीला।
2: हरगीला
1: एक दुर्लभ पक्षी, ये प्रकृति को स्वच्छ रखने में अहम भूमिका निभाता है, लेकिन असम के कुछ इलाकों में लंबे समय तक इसे अशुभ माना जाता था। लोग इसे अपने आसपास देखना पसंद नहीं करते। कई बार उन पेड़ों को भी काट दिया जाता था जिन पर हर गिला के घोंसले बने होते। सोचिए, एक ऐसा पक्षी जो पर्यावरण की सफाई में मदद करता है, वही हर गिला लोगों के डर का शिकार बन गया। इसी दौरान जीव वैज्ञानिक पूर्णिमा देवी बर्मन ने ये सब देख उन्होंने लोगों के मन में बैठी गलत धारणा को बदलने का संकल्प लिया। उन्होंने हरगिला आर्मी के नाम से जाना जाता है। इन महिलाओं ने समाज के साथ संघर्ष भी किया, समाज को समझाने के लिए दिन रात काम किया और अंधविश्वास को पीछे छोड़कर के रहे। उन्होंने दिखाया है जब सही जानकारी पहुंचाई जाए तो वर्षों पुरानी सोच भी बदल सकती।
0: মন কি বাতের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন যে সরকার জনসাধারণের সুরক্ষার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনে মাত্র 20 টাকার বার্ষিক কিস্তিতে 2 লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমা সুবিধা প্রদান করছে আর বর্তমানে 58 কোটি লোক এই প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন। এর মধ্যে প্রায় 48 কোটি মহিলা রয়েছেন বলে প্রধানমন্ত্রী জানান। প্রধানমন্ত্রী শ্রী মোদী প্রধানমন্ত্রী জীবন বিমা জীবন জ্যোতি প্রকল্পের গুরুত্বের বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন যে এই প্রকল্পের অধীনে আকস্মিক মৃত্যুর জন্য কোন ব্যক্তির পরিবারকে 2 লক্ষ টাকার বিমা প্রদান করা হয়ে থাকে। বরাক উপত্যকার সর্বাঙ্গীন উন্নয়নকে আরও গতিশীল করতে গতকাল শিলচরে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের উদ্যোগে বিশিষ্ট নাগরিকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং রাজ্যের খাদ্য ও গণবণ্টন বিভাগের মন্ত্রী কৌশিক রায় অংশগ্রহণ করেন। শিলচর শহরে উন্নয়নের লক্ষ্যে আবাসন ও নগর বিষয়ক বিভাগের অধীনে গৃহীত বিভিন্ন প্রকল্প, বিশেষ করে বর্ষার সময় জমা জলের স্থায়ী সমাধানের উদ্দেশ্যে প্রস্তাবিত সর্বাঙ্গীন মাস্টার ড্রেনেজ প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়েও মত বিনিময় করা হয়। মন্ত্রী কৌশিক রায় তার বক্তব্যে জানান যে দুর্গাপূজার আগেই শিলচর পৌর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়া বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। সভায় বিশিষ্ট নাগরিকদের মত বিনিময় এবং পরামর্শ গ্রহণ করা হয়। রাজ্যের খাদ্য ও সামরিক সরবরাহ গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ শ্রীভূমি জেলা সফর করবেন। মন্ত্রী শ্রী রায় আজ সকাল 11:30 জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করবেন। বৈঠকে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালও উপস্থিত থাকবেন। বৈঠক শেষে মন্ত্রী শ্রী রায় বিজেপি কার্যালয় পরিদর্শন করে শিলচর ফিরে আসবেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বরাক উপত্যকার 3 জেলায়ও গতকাল থেকে 3 দিনের জাতীয় টিকাকরণ অভিযান শুরু হয়েছে। গতকাল পালস পোলিও টিকাকরণ থেকে বাদ পড়া শিশুদের আজও আগামীকাল ঘরে ঘরে গিয়ে টিকা প্রদান করা হবে। কাছাড় জেলায় গতকাল থেকে জাতীয় টিকাকরণ অভিযান শুরু হয় এবং শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায় গতকাল সকালে শিলচর নগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই কার্যসূচির সূচনা করেন।

শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল থেকে জেলা জুড়ে জাতীয় টিকাকরণ অভিযান উপলক্ষে পালস পোলিও কার্যসূচি শুরু হয়। জেলা শূন্য থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে পোলিও প্রতিষেধকের দোপোটা অরাল পোলিও খাওয়ানো হয়। হাইলাকান্দি জেলায় গতকাল পালস পোলিও টিকাকরণ কার্যসূচি শুরু হয়েছে। বিধায়ক ডক্টর মিলন দাস এসকেরআই সিভিল হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যসূচির সূচনা করেন। হাইলাকান্দির জেলা নবনিযুক্ত আয়ুক্ত জয় বিকাশ আজ দায়িত্ব গ্রহণ করবেন। ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক জয় বিকাশ আজ সকাল দশটায় বিদায়ী জেলা আয়ুক্ত অভিষেক জৈনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন। উল্লেখ্য, অভিষেক জৈন অসম ক্যাডার থেকে রাজস্থান ক্যাডারে বদলির আবেদন করেছিলেন। রাজ্য সরকার এই আবেদন মঞ্জুর করায় হাইলাকান্দিতে নতুন জেলা আয়ুক্ত নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭:৪৫ মিনিটে।

আকাশবাণী শিলচর। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকে শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।

0: যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
1: আজকের বাকি অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। আধুনিক গান শুনবেন সোমা ভট্টাচার্যের পরিবেশনায় সকাল 8:40 এবং দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী প্রসূন। বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50 ও বেলা 10:00। সকাল 9:00 আহরণ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও তারানা শুনবেন গিরিশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে সকাল 9:30। এছাড়া রাত 8:30 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে কুমুদরঞ্জন সরকারের বাঁশি বাদন শুনবেন। হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। বেলা 11:00 শুনবেন কমল হান্সপাল ও হরেন্দ্র খুরানার কণ্ঠে গজল। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন সাতিলেখা রায়। এরপরই শুনবেন পুষ্পিতা চৌধুরী ও রূপলেখা রাজকুমারীর পরিবেশনায় লোকগীতি। দুপুর 1:40 লোকগীতি শুনবেন হরিপদ তালুকদারের পরিবেশনায়। মহিলা মজলিস বেলা 12:30। দুপুর 2:00 ভজনের শিল্পী তমালী দাস। অতুল প্রসাদের গান শুনবেন শকুন্তলা বড়ুয়ার কণ্ঠে দুপুর 2:30। দুপুর 2:45 নজরুলগীতি শুনবেন ছন্দনীর সঙ্গীত সংস্থা শিল্পীদের পরিবেশনায়। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী সন্ধে 6:15। সন্ধে 6:45 চাষাবাদের কথা, এতে গ্রীষ্মকালীন সবজি ক্ষেতে রোগ পোকা দমন এ নিয়ে বলবেন এম মাধুর্য সিংহ। রাত 8:00 বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন নাটক। আজকের বাকি অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিলাম। আকাশবাণী শিলচর।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন স্বাগতলক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর একটায়। আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর।

এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে প্রভাতী সংবাদ এবং এরপর শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের সংবাদ শুনবেন।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন সোম ভট্টাচার্যের কণ্ঠে, আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে। বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: শুরু হচ্ছে বাংলা ছবি গানের।

0: মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে।
1: বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন। গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
2: একদম ঠিক, নেটওয়ার্কের গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
3: শুরু হচ্ছে বাংলা ছবি গানের অনুষ্ঠান। এতে প্রথম গানখানি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে আশ্রিতা ছবিতে।

0: mala.
1: পরের গানখানি শুনলেন জন্মভূমি ছবিতে শিল্পী মান্না দে। এর সঙ্গে শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
2: বাহ, কি সুন্দর হাতের কাজ!
3: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
4: বিজ্ঞাপন কোথায় দেব?
2: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
4: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
5: না দিদি, সাশ্রয় বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
1: শুরু হচ্ছে আহরণ।
6: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ।

0: 26 জুন আন্তর্জাতিক মাদক নিবারণী দিবস। এবছর মুখ্য বিষয় ছিল বিশ্ব মাদক সমস্যা, বহমান সংকট, নতুন প্রত্যাহ্বান, উদ্ভাবনী প্রক্রিয়া। এছাড়াও ছিল প্রয়াত প্রথিত যশা সাংবাদিক ও সমাজচিন্তক রবিজিৎ চৌধুরীর 31তম প্রয়াণ বার্ষিকী। প্রেস ক্লাব অব শিলচর মাদক নিবারণী দিবসটি পালন করে একটি আলোচনা সভার মাধ্যমে। দুজন সাংবাদিককে রবিজিৎ চৌধুরী স্মারক সাংবাদিকতা পুরস্কার তুলে দেওয়া হয়। এবছরের মাদক নিবারণী দিবসের বিষয়বস্তুকে কেন্দ্র করে আলোচনায় অংশ নেন আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক জয়শ্রী দে। মুখ্য বক্তা হিসেবে তিনি বলেন,
1: সবার প্রথমে যদি বলি মাদক আসক্ত নিয়ে যদি বলতে হয়, গানটা আমার খুব মনে আজকে দোলা দিল, যে ব্যর্থপানের আবর্জনা। আমরা কিন্তু আবর্জনার আবর্তেই আছি, চারিপাশেই আমাদের আবর্জনা ঘিরে আছে। সেই জায়গা থেকে আমরা নিজেকে কিভাবে মুক্ত করব এবং আমাদের পরবর্তী সমাজকে কিভাবে, আমি পরবর্তী সমাজ বলছি কারণ কি, আমাদের এখন কিন্তু মূল লক্ষ্য হলো যারা শিশুরা। আমরা দেখতেই পাই আমাদের যেটা গোলদিঘি মল আছে, মলের বাইরে দেখবেন ছোট ছোট শিশুরা চলাফেরা করে এবং ওদেরকে দেখলেই বোঝা যায় যে ওরা আসক্ত। এবং সেখান থেকে আমরা কিভাবে আমাদের পরবর্তী জেনারেশনকে মুক্ত করব, সেই পথে কিন্তু আমাদের বেশি এগোতে হবে। দেখুন, যে কোনো, আগে উনি বললেন খুব সুন্দর করে যে এটি একটি রোগ, এটি সত্যি একটি সামাজিক ব্যাধি। যে কোনো ব্যাধিকে আমরা একজন কোনোদিন সেই ব্যাধির থেকে উত্তরণ করা সম্ভব না, বা ব্যাধি পুরোপুরি নির্মূল করা সম্ভব না। আমাদের এক জোট হয়ে প্রয়াস করতে হবে এবং স্ট্র্যাটেজিক্যালি প্রয়াস করতে হবে, যেটা ইউনেস্কো এবার বলে দিয়েছে না, ইনোভেটিভ রেসপন্সেস। বিকজ এখন যে প্রবলেমগুলো আসবে, সেই প্রবলেমগুলো কিন্তু অনেক নতুন ধরনের সমস্যা আমাদের সামনে আসছে। সেই নতুন সমস্যা, বিভিন্ন ধরনের অ্যাডিকশনের মানে সব জিনিস যেভাবে চেঞ্জ হয়ে গেছে, অ্যাডিকশনের কিন্তু রূপরেখাটাও চেঞ্জ হয়ে গেছে। সেটা থেকে আমরা কিভাবে ইনোভেটিভ রেসপন্সেস দিয়ে সেটা থেকে মুক্ত পাবো। এবারে যদি ধরুন কোনো ব্যক্তি প্রথম অবস্থায় যখন সে আসক্ত হয়, ওর কিন্তু এটা প্লেজার মনে হয়, ওর কাছে এটা খুব একটা নতুন ধরনের একটা জিনিস মনে হয় যে

0: আজকে আমার লাইফটা একটু অন্যরকম হলো, আজকে আমার জীবনটা একটু অন্যরকম হলো, একটা অন্য ওয়ার্ল্ডের পথে আমি গেলাম, কিন্তু সেই প্লেজারটাই কিন্তু আস্তে আস্তে সর্বনাশ ডেকে আনে। কখন তার সর্বনাশের রূপ নেয়? যখন তার সোশ্যাল ফাংশনিং, তার নিজের কাজ করার ক্ষমতা, পরিবার চালানোর ক্ষমতা, তার যেগুলো রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আছে সেইগুলো যখন ও করতে পারে না, তখনই সেই প্রবলেমটাকে আমরা এডিকশন বলি। এবারে এডিকশন হওয়ার ক্ষেত্রে কী কী ধরনের পর্যায় আছে সেগুলো আমি অল্প একটু বলছি। দেখুন, যিনি অ্যাডিক্টেড ওনার তো সমস্যা রয়েছে, এবারে আরেকটা সমস্যা হলো অ্যাডিক্টেড যিনি ওনার পরিবার এবং ওনার আশেপাশের লোকদের সমস্যা, আরেকটা সমস্যা হলো যারা ট্রাফিকিং নিয়ে ইনভলভ। আমি যদি ড্রাগ ট্রাফিকিং নিয়ে ইনভলভ হই, আমি টাকা রোজগার করব, সেটার জন্য আমি এই পেশাতে ইনভলভ। আমি অ্যাডিক্টেড বিকজ আমার মেবি অনেক ধরনের সমস্যা আছে, মানে পারিবারিক সমস্যা হতে পারে, ব্যক্তিগত সমস্যা হতে পারে, সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আমি অ্যাডিকশনটাকে একটা কোপিং মেকানিজম হিসেবে ধরে নিয়েছি। এই কোপিং মেকানিজমটা নেগেটিভ কোপিং মেকানিজম, কিন্তু আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে সেই মেকানিজম হয়তো আমাকে কিছুটা হলেও রিলিফ প্রোভাইড করছে, কিছুটা হলেও আমার মানে ভালো লাগছে, আমার নিজের মনটা যত সময় পর্যন্ত আমি অ্যাডিকশনে আছি তত সময় আমি সব কিছু ভুলে আছি, আমার ভালো লাগছে। কিন্তু তার ফলে যে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হয় সে হলো পরিবার, যার পরিবার লোক সেই অ্যাডিকশনের শিকার।
1: সভায় উপস্থিত প্রবীণ সাংবাদিক ও কবি অতীন দাস বলেন,
2: ঘুম থেকে উঠে যখন আমি পত্রিকা পড়ি, আমি তো দৈনিক 60টা পত্রিকা পড়ি এই সকালে 9:30 মধ্যে, তো মনে হচ্ছিল যে আমি ভারতে আছি না কলম্বিয়ায়, কারণ বরাক উপত্যকায়
3: প্রায় সমস্ত পত্রপত্রিকায় এখন মুখ্য সংবাদ হচ্ছে যে কোন জায়গাতে কত ড্রাগ বান ধরা পড়লো। এখন আর হাজার বা লক্ষ টাকায় হিসেব হয় না, এখন সব হচ্ছে কোটি কোটি টাকা। এবং গ্রামাঞ্চলে সাধারণ মানুষ যার সেই অর্থে কোনো ইয়ে নাই, পরিচিতি নাই, দেখা গেল তার কাছ থেকে ড্রাগ উদ্ধার হয়েছে 20 কোটি টাকা। হ্যাঁ, তো এত টাকা কোত্থেকে আসে? নিশ্চয়ই কেউ এই টাকাটা জোগায়। আমি অনেক বছর আগে যখন রোহিঙ্গারা বাংলাদেশ দেশে এসে আশ্রয় নিয়েছিল, সেই সময় আমি দেখেছিলাম যে এই রোহিঙ্গাদের বাংলাদেশে আসা 10 লক্ষ 12 লক্ষ লোক, এটার কিন্তু মানে প্রভাবটা পড়বে ভারতের উপরই, কারণ ওরা বাংলাদেশ থেকে ভারতে ঢুকবে। আর ওই রোহিঙ্গাদের মূল ব্যাপারটাই হচ্ছে ড্রাগ, এই মাদক চোরাচালানটাই হচ্ছে মেইন ব্যবসা ওদের। এবং আমরা দেখলাম যে সেটাই ঠিক হয়েছে, যে এখন বরাকের বিভিন্ন অঞ্চলে, হাইলাকান্দি বলুন, করগঞ্জ বলুন, কাছাড় বলুন, যে প্রত্যেক দিন অন্তত 3-4টা খবর থাকে যে এইখানে 10 কোটি টাকা, এইখানে 17 কোটি, ওইখানে 20 কোটি টাকা, আজকের পত্রিকা এইগুলো আছে। এখন ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন এই সমস্ত, আর গাঁজা তো আজকে দেখলাম যে পাতারকান্দিতে 10 কোটি টাকার মানে গাঁজা মানে ধরা হয়েছে। তো এই যে ব্যাপারটা যেটা ভরা হয়, এটা বলা হয় যে হিমশৈলের চূড়মাত্র, 100 জন যদি কারবারি হয় দেখা যায় যে ধরা পড়ছে 2 জন, বাকিরা তো ঠিকমতো মানে ই হয়ে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু একটা বড় সমস্যা সমাজে। এই যে আমরা জানি যে সন্ত্রাসবাদী, জঙ্গি, বিভিন্ন ফল যারা ফেল স্টেট, এদের সমস্ত কিছুই এই ড্রাগের যে টাকা ওই অর্থেই ইয়ে হয়, পরিচালিত হয়। তো এটা যে একটা খুব খারাপ জিনিস মাদক, এটা আমরা জানি। আমাদের যখন স্বাধীনতা সংগ্রাম হয় সেই সময়ে স্বাধীনতা সংগ্রামীরা মদের দোকানের সামনে গিয়ে সত্যাগ্রহ করছেন যাতে মদ যাতে বিক্রি না হয়, এইভাবে যাতে দেশের বিরুদ্ধে কাজ হয়েছে। এমনকি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরও কেন্দ্রীয় মন্ত্রিসভা, রাজ্য মন্ত্রিসভায়ও এই মাদক নিবারণের একটা ডিপার্টমেন্ট থাকত এই আসামে। ধরুন আজ থেকে 50-55 বছর আগে এই মাদক নিবারণী কমিটি, প্রহিবিশন কাউন্সিল ছিল আমাদের এই ডিস্ট্রিক্টে, এটার প্রেসিডেন্ট ছিলেন নন্দকিশোর সিংহ, এই রাঘবেন্দ্র নারায়ণ।

0: ভট্টাচার্য একজন ছিলেন তারাপুরের, ননীগোপাল বর্মন জয়পুরের, এবং আমি ছিলাম এটা সম্পাদক প্রহিবিশন কাউন্সিলে, কারণ কিছু টাকাও মানে মানে ই হিসেবে মানে পাওয়া যেত আর কি পারিশ্রমিক হিসেবে। তো তো আমরা ওই তো স্কুলে এই সমস্ত গ্রামাঞ্চলে গিয়ে যে মাদক নিবারণ যে কত জরুরি এই সেটা আমরা বুঝাতাম। যাই হোক, তো এখন যে ব্যাপারটা হচ্ছে, এখন দেখা যাচ্ছে এই যে মাদকের কারবার এটা একটা বিরাট বেস্টেড ইন্টারেস্ট, মানে কায়েমি স্বার্থ এটার পেছনে, এবং একটা বিশেষ সার্কুল যারা এটা নিবারণ করার মানে কথা এর সঙ্গে জড়িত থাকে তারাই।
1: ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সুকৃতি ভট্টাচার্য বিষয়বস্তুর অবতারণা করে বলেন,
2: আমি যখন শিলচরের প্রথম এলাম, ভীতিগাছারে ছিল, তখন দেখলাম আমি ডাক্তার মেয়েকে জাস্ট ডিফেন্স থেকে এসে শিলচরে আসছি, দেখেছি যারা পাবার বেসিক্যালি কিছুই পায় না, হ্যাঁ কিছুই পায় না, কোনো পায়। তো আমি একদিন গিয়ে কথা দেওয়া বলে একটা এসেছি, তখন তখন অলরেডি স্টার্টেড এসেছি, হ্যাঁ আমি একটা গঠন করি, তো বলছে এখানে তো স্লাম এরিয়া এরকম ধরনের না, এটা আনছি কেন, আমি প্রেসিডেন্ট এখন স্ট্রিট লাইটটা আমার প্রেসিডেন্ট সুরভি এসেছি, হ্যাঁ তাই বলছে আমি এসে প্রেসিডেন্ট হতে পারি না, বলছে পারো বাট ইউ ডোন্ট কাম টু দ্য ফ্রন্ট, ফ্রন্ট আসবে না, তুমি ডেকে থাকবে। সো আই স্টার্টেড কতগুলো মেনে নিয়ে ইসলাম এরিয়া গেলাম, গেলাম এরকম করে বহু বহু কাজ করেছি। এখন যে আমি মেইন কথাগুলোতে আসছি, আমরা যেটা আমি চাইছি, আমরা যদি এরকম ঘরের বিষয়ে চার দলের বিষয়ে মিটিং করি কিছু হবে না, বিকজ উই আর অল আর এভার ফর এভার দ্যাট, আমাদেরকে বেড়ে যেতে হবে। এ যদি কালকে আমার একটা অনুভূত হচ্ছে, আমি অল ইন্ডিয়া সারদা সংঘের জয়েন্ট সেক্রেটারি, হ্যাঁ তো কালকে রিপোর্টগুলো আমাদের ইয়ারলি রিপোর্ট পাঠাতে হয়, তখন আমরা কী কী করে দিয়েছি, তখন ওই কলেজ স্তরে এক ছেলে বলছে আপনাকে তো অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো, হ্যাঁ ঠিকই বলছে আপনি এত কিছু করে একটা নাটক করে কেন বোঝান না, পথনাট্য যাকে বলে। আচ্ছা দেখো রে ভাই, এখানে যদি দুটো কক ফাইট হয় না, লোক ভিড় হবে, আমি দুটো কথা বললে কেউ আসবে না, হ্যাঁ শুনতে বলছে না না আসবে, আপনি পয়েন্টগুলো বলে দেবো পরে। তা আমি দেখলাম চিন্তা সত্যি কথা, আমরা যদি ছোটো নাটক করতে পারি না, রাস্তায় করতে পারি, দুটো লোকে তো দেখবে, দুটো লোকে তো অ্যাটলিস্ট আমরা একটু এগিয়ে যেতে পারবো, হ্যাঁ এরকম তো কথা বলে বলে হবে না, আমরা সবাই জানি। তৃতীয় হচ্ছে বেসিক্যালি হাউস ঘর, আমাদের কী হয় দেখেছি, এটা আমার প্র্যাকটিক্যাল আমার বাস্তবায়, মা বাবারা লুকায়, হ্যাঁ ফোকাস আনতে চায় না, প্রথম দিনে যদি দেয় না একচো তালি থেমে যাবে, এটা আমি প্র্যাকটিক্যাল বলছি। আমার ছেলের বন্ধু সুস্থ কাহানি বলছি, খুব খেয়ে আসছে, খেয়ে দাঁড়াতে পারে না, তো পরদিন ছেলে এসে গল্প করেছে, মা একটা মজার ঘটনা শুনে, ওদিন বাবা খুব গালাগাল করেছে, মা বলছে বাবা হচ্ছে বকবে না, খায় মা খুব সুন্দর খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছে, সকালবেলা ছেলে বলছে বন্ধুকে গল্প করছে, সে বলে জানোস সকালবেলা চোখ খুলে দেখি মার তোমার লাঠি একটা দাঁড়াইছে।
1: সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে 28 জুন শ্রীভূমি জেলায়ও পালস পোলিও টিকাকরণের আনুষ্ঠানিক উদ্বোধন হল শ্রীভূমি জেলা সদর শহরের সিভিল হাসপাতালে। আজ এ নিয়ে এক সাক্ষাৎকারে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের শ্রীভূমি শাখার মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী এ ব্যাপারে আমাদের জানালেন,
3: এই কর্মসূচির নাম পালস পোলিও টিকাকরণ অভিযান। 28 জুন 2026 রবিবার সারা দেশে পালস পোলিও বুথে 5 বছর বা তার কম বয়সী প্রতিটি শিশুকে খাওয়ানো হবে পোলিও প্রতিষেধকের 2 ফোঁটা জীবনদায়ী ওষুধ, অরেল পোলিও ভ্যাকসিন বা যাকে বলে অপিভি। আমি সকল অভিভাবক এবং অভিভাবিকাদের আন্তরিক অনুরোধ জানাই, আপনারা আপনাদের সন্তানদের নিকটস্থ পালস পোলিও বুথে নিয়ে এসে এই 2 ফোঁটা জীবনদায়ী টিকা অবশ্যই খাওয়াবেন। বন্ধুগণ, আজকের অনেক তরুণ তরুণী হয়তো পোলিও আক্রান্ত কোনো শিশুকে কখনো দেখেননি, এর কারণ ভারত বিশ্বের অন্যতম সফল জনস্বাস্থ্য অভিযানের মাধ্যমে পোলিওকে পরাজিত করতে সক্ষম হয়েছে। তবে এই সাফল্য একদিনে আসেনি, পোলিও একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা প্রধানত 5 বছরের কম বয়সী শিশুদের আক্রান্ত করে। দূষিত খাবার ও পানির মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ে এবং স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, এর ফলে শিশুর শরীরে স্থায়ী পক্ষাঘাত দেখা

0: দিতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পোলিও কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, এর একমাত্র প্রতিরোধের উপায় হল টিকাকরণ। একসময় ভারতে প্রতি বছর হাজার হাজার শিশু পোলিওতে আক্রান্ত হতো, অসংখ্য শিশু আজীবনের জন্য প্রতিবন্ধী হয়ে পড়ত। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় ভারত সরকার 1995 সালে পালস পোলিও কর্মসূচি শুরু করে। এই কর্মসূচিতে চিকিৎসক, নার্স, এএনএম, আশা, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, স্বেচ্ছাসেবক, শিক্ষক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ একসঙ্গে অংশগ্রহণ করেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ 13 জানুয়ারি 2011 সালে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় ভারতের শেষ বন্য পোলিও ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর টানা 3 বছর কোনো নতুন আক্রান্তের ঘটনা না ঘটায় 2014 সালের মার্চ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতসহ দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলকে পোলিওমুক্ত হিসাবে ঘোষণা করে। এটি ছিল সমগ্র দেশের জন্য এক ঐতিহাসিক ও গৌরবের মুহূর্ত। কিন্তু আমাদের দায়িত্ব এখানেই শেষ হয়ে যায়নি। আজও বিশ্বের কয়েকটি দেশে পোলিও ভাইরাস বিদ্যমান, তাই পৃথিবীর কোথাও যদি পোলিও থাকে ততদিন অন্য দেশে এই ভাইরাস প্রবেশের ঝুঁকি থাকবেই। সেই কারণেই প্রতি বছর প্রতিটি পালস পোলিও অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি একটি শিশুও টিকা গ্রহণ থেকে বাদ পড়ে যায়, তবে আমাদের সুরক্ষা বলয়ে একটি ফাঁক থেকে যায়। অনেক অভিভাবক প্রশ্ন করেন, আমার সন্তান তো নিয়মিত টিকাকরণ কর্মসূচির সব টিকা নিয়েছে, তাহলে আবার পালস পোলিওর 2 ফোঁটা কেন? এর সহজ উত্তর, পালস পোলিওর প্রতিটি অতিরিক্ত ডোজ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে এবং সমাজে পোলিও ভাইরাসের বিস্তার সম্পূর্ণভাবে রোধ করতে সাহায্য করে। তাই পূর্বে যতবারই টিকা নেওয়া থাকুক না কেন, প্রতিটি পালস পোলিও অভিযানে 5 বছরের কম বয়সী প্রতিটি শিশুকে এই 2 ফোঁটা পোলিও ভ্যাকসিন খাওয়ানো অত্যন্ত জরুরি। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আগামী 28 জুন 2026 রবিবার শ্রীভূমি জেলার প্রতিটি পালস পোলিও বুথে স্বাস্থ্য বিভাগের নার্স অর্থাৎ এএনএম, আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী এবং স্বেচ্ছাসেবীরা আপনাদের অপেক্ষায় থাকবেন। কোনো কারণে যদি সেদিন বুথে যেতে না পারেন, তাহলে পরবর্তী দিনগুলোতে বাড়ি বাড়ি গিয়ে টিকা প্রদানকারী স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতাই নিশ্চিত করবে কোনো শিশুই যেন টিকাকরণ থেকে বাদ না পড়ে। একজন সচেতন অভিভাবক হিসাবে আপনার কয়েক মিনিটের উদ্যোগ আপনার সন্তানকে ভবিষ্যতে নিরাপদে রাখতে পারে। মাত্র 2 ফোঁটা ওষুধ একটি শিশুকে আজীবনের জন্য পোলিওর মতো ভয়াবহ রোগ থেকে সুরক্ষা দিতে পারে। আসুন আমরা সবাই একসঙ্গে প্রতিজ্ঞা করি, কোনো শিশুকে বাদ দেব না, ভারতকে চিরদিন পোলিওমুক্ত রাখব। আমি আবারও সকল অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানাই এবং আবেদন জানাই, 28 জুন 2026 রবিবার আপনার পালস পোলি আপনার 5 বছরের কম বয়সী প্রতিটি শিশুকে নিকটস্থ পালস পোলিও বুথে নিয়ে যান এবং জীবন রক্ষাকারী 2 ফোঁটা পোলিও নিশ্চয়ই খাওয়ান। বিস্তারিত তথ্যের জন্য আপনার নিকটস্থ আশা, এএনএম, অঙ্গনওয়াড়ি কর্মী বা স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করুন। আসুন সুস্থ শিশু, সুস্থ পরিবার ও পোলিওমুক্ত ভারত গড়ে তুলতে আমরা সকলে একযুগে এগিয়ে আসি।
1: মঙ্গলবার হাইলাকান্দির শ্রীকৃষ্ণ সারদা কলেজ প্রেক্ষাগৃহে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী শিল্প নিয়ে তেজস কর্মশালা অনুষ্ঠিত হয়। হাইলাকান্দি জেলা প্রশাসন, জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্র এবং শ্রীকৃষ্ণ সারদা কলেজের সহযোগিতায় আসাম স্টার্টআপ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই কর্মশালা সম্পর্কে আকাশবাণীকে জানিয়েছেন ডিআইসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরিদা ইয়াসমিন।
2: আজকের বিষয়টা হল তেজস ওয়ার্কশপ

নতুন উদ্যোক্তা তৈরি করার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। আজকের দিনে উদ্যোগিতা বা এন্টারপ্রেনারশিপ দেশের উন্নয়ন, নতুন চিন্তা ভাবনা এবং চাকরির সুযোগ সৃষ্টির এক বড় মাধ্যম। এই উদ্দেশ্যে ভারত সরকার DPIIT-র অধীনে স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগ শুরু করে 16 জানুয়ারি 2016 তারিখে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো নতুন উদ্যোক্তাদের সাহায্য করা, নতুন বিজনেস শুরু করতে উৎসাহ দেওয়া, ফান্ডিং, মেন্টরশিপ, ইনকিউবেশন এবং মার্কেটের সুযোগ করে দেওয়া। এই উদ্দেশ্যকে আরও মজবুত করতে আসাম সরকার আসাম স্টার্ট আপ উদ্যোগ শুরু করে। আসাম স্টার্ট আপের মাধ্যমে রাজ্যের যুব যুবতীদের নতুন বিজনেস আইডিয়াকে বাস্তবে রূপ দিতে আর্থিক সাহায্য, ট্রেনিং, মেন্টরশিপ এবং ইনকিউবেশনের সুযোগ দেওয়া হচ্ছে। আসাম স্টার্ট আপের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো তেজস দি এন্টারপ্রেনারিয়াল জার্নি। এই ওয়ার্কশপের উদ্দেশ্য হলো ছাত্রছাত্রী ও নতুন উদ্যোক্তাদের স্টার্ট আপ সম্পর্কে ধারণা দেওয়া, বিজনেস প্ল্যানিং, ফান্ডিং, ইনোভেশন এবং মার্কেট স্ট্র্যাটেজি নিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া। এই উদ্দেশ্যে স্টার্ট আপ ইন্ডিয়া এবং আসাম স্টার্ট আপের উদ্যোগে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হাইলাকান্দি, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স সেন্টার DICC হাইলাকান্দি এবং শ্রীকৃষ্ণ সারদা কলেজের সহযোগিতায় হাইলাকান্দির শ্রীকৃষ্ণ সারদা কলেজ অডিটোরিয়ামে একদিনের তেজস ওয়ার্কশপ আয়োজন করা হয়। এই ওয়ার্কশপে প্রায় 160 জন ছাত্র ছাত্রী, নতুন উদ্যোগিতা, স্টার্ট আপ ফাউন্ডার, বিভিন্ন সরকারি প্রকল্পের উপকরভোগী এবং শিক্ষকরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল হাইলাকান্দি জেলায় উদ্যোগিতা, নতুন চিন্তা ভাবনা এবং স্টার্ট আপ কালচারকে প্রসার করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী গৌরব দত্তা, ACS অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিনিধি, শ্রী ডক্টর সুকন্যা চৌধুরী, প্রিন্সিপাল ইনচার্জ শ্রীকৃষ্ণ সারদা কলেজ, আমি মিস ফরিদা ইয়াসমিন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার DICC হাইলাকান্দি, শ্রী দেবাশিস শর্মা সিনিয়র ম্যানেজার আসাম ইনোভেশন অ্যান্ড স্টার্ট আপ ফাউন্ডেশন এবং শ্রী কৌশিক খন্ডিকর কনসালটেন্ট আসাম ইনোভেশন অ্যান্ড স্টার্ট আপ ফাউন্ডেশন। ওয়ার্কশপে স্টার্ট আপ ইন্ডিয়ার সুবিধা, আসাম স্টার্ট আপ ইকোসিস্টেম, আসাম স্টার্ট আপ অ্যান্ড ইনকিউবেশন পলিসি, তেজস ইনিশিয়েটিভ, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা এবং জেলায় উপলব্ধ সম্পদ ব্যবহার করে কিভাবে সাফল্যমণ্ডিত বিজনেস গড়ে তোলা যায় সেই বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়। এই ওয়ার্কশপের এক বিশেষ আকর্ষণ ছিলেন গ্রাজুয়েট ফার্মার্সের ফাউন্ডার শ্রী বাপ্পন দাস, যিনি নিজের স্টার্ট আপ জীবনের অভিজ্ঞতা, সংগ্রাম এবং সাফল্যের গল্প সবার সাথে তুলে ধরেন। তার কথা শুনে অনেক যুবক যুবতী নতুন বিজনেস শুরু করার প্রচুর উৎসাহ পেয়েছেন। PMEGP, PMFME, CM3AA সহ বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্যোক্তারাও এই ওয়ার্কশপে অংশগ্রহণ করে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করে। আজ ভারত বিশ্বের অন্যতম বড় স্টার্ট আপ ইকোসিস্টেম হিসাবে পরিচিত। ফ্লিপকার্ট, জোম্যাটো, পেটিএম, ওয়ো এবং ফ্রেশওয়ার্কসের মতো স্টার্ট আপ বিশ্বজুড়ে সাফল্য পেয়েছে। আসামও পিছিয়ে নেই। চলো হপ্প, দেশয় ন্যাচারালস, মাংস, RC হবিটেক সলিউশনস এবং উলা টির মতো স্টার্ট আপ আসামের নাম উজ্জ্বল করছে। এই সাফল্যগুলো আমাদের শিখায় যে বড় শহরজয় নয়, বারাকবেলির মতো অঞ্চল থেকেও নতুন চিন্তা এবং পরিশ্রম দিয়ে সাফল্য অর্জন করা সম্ভব। তেজস ওয়ার্কশপ আবারও প্রমাণ করছে যে স্টার্ট আপ ইন্ডিয়া, আসাম স্টার্ট আপ, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স সেন্টার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সম্মানিত প্রচেষ্টা যুব সমাজকে নতুন উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শেষে আমি সকল যুবক যুবতীকে বলতে চাই, বড় স্বপ্ন দেখুন, নতুন কিছু ভাবুন, নিজের উদ্যোগ শুরু করুন এবং চাকরি খোঁজার চেয়ে চাকরি দেওয়া

তা বন্ধুরা, আহরণ অনুষ্ঠানটি আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, শব্দগ্রহণ করেছেন রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর এবং নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন আহরণ, আকাশবাণী শিলচর।

আকাশবাণী শিলচর শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন গিরিশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে খেয়াল ও তারানা, রাগ বৈরাগী ভৈরব।

मबन जर मबन बमरने बन जर मबन।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ গিরিশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে বৈরাগী ভৈরবীর আগে খেয়াল ও তারানা শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।
1: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো? না, আগে বাঁচাবো, আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্যও বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
2: কিন্তু এই ঝুমকোটা
1: এবার যাবে না? দেবো ইনজেকশন।
3: আরবিআই এ কথা বলে,
4: আর্থিক বুদ্ধিজারী সেই সমৃদ্ধ নারী।
0: শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এতে বিভিন্ন ছবিতে অনুপম রায়ের গাওয়া গান শুনবেন। প্রথম ছবি অটোগ্রাফ।

বিভিন্ন ছবিতে অনুপম রায়ের গাওয়া গান শুনছেন। এবারের ছবি ক্ষত।

বিভিন্ন ছবিতে বাংলা ছবির গান শুনছেন অনুপম রায়ের কণ্ঠে। এবারে শেষ গানটি নেই জুলফিকার ছবিতে।

0: এতক্ষণ শুনলেন বাংলা ছবির গানের অনুষ্ঠান, শিল্পী অনুপম রায়ের কণ্ঠে।
1: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তা। এসে গেছে মানে? এবার নতুন ঝুমকো তো? না, আগে বাঁচাবো, আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্য বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি। কিন্তু এই ঝুমকোটা এবার যাবে না, দেব ইনজেকশন।
2: আরবিআই এই কথা বলে,
1: আর্থিক বুদ্ধিজারী সেই সমৃদ্ধ নারী।
0: আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনবেন বচনা এ হাসিনো ছবি থেকে, শিল্পী কে কে।

শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের শিল্পী সুনিধি চৌহান, ছবির নাম পরিণীতা।

এবারের গানখানি শুনবেন হম দিল দে চুকে সনম ছবি থেকে, উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের ছবি হাম হো গে আপকে, শিল্পী সোনু নিগম।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে গজল শুনবেন কমল হংসপাল ও হরেন্দ্র খুরানার কণ্ঠে। প্রথম শিল্পী কমল হংসপাল।

পরপর দুখানি গজল শুনলেন কমল হংসপালের কণ্ঠে। এবারে শিল্পী হরেন্দ্র খুরানা।

0: এতক্ষণ শুনলেন গজল কমল হংসপাল ও হরেন্দ্র খুরানার কণ্ঠে।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী।

0: कहानियाँ हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स OTT ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন আমার কথা অনুষ্ঠান। এতে নিজের কথা বলবেন স্বাতিলেখা রায়।
3: খুব সামান্যই জীবন আমরাই জটিল করে তুলি, কথার পিছে কথা জুড়ি, অকারণ কোলাহল করি, নিজেকে ব্যস্ত রাখি নানা অছিলায়। আমিও এ নিয়মের ব্যতিক্রম নই। আমরা নিজেরাই জানি না ঠিক কি চাই, তবু ছুটে চলি মায়া হরিণীর টানে। জানি না কবিতা লিখে কি কি পাই, শুধু লিখি কারণ লিখতে হয়। কখনো জীবন উদাস করে, কখনো আনন্দ দেয়, সব কিছুর মধ্যে যে মহাসময়ে কাজ করে তা মনে মনে অনুভব করি। সংসার করি, ছাত্রছাত্রীও পড়াই, তিন ছেলে মেয়ে জয়ীষা জয়রাজ যথার্থ আমার উদাসী মনে মাটির টান আনে, মায়া আনে, ছায়া আনে। ছোটবেলা কেটেছে বরাক উপত্যকার বদরপুর শহরের সবুজ আর সোনালি ধান খেতে খেলাধুলো করে, টিলা বেয়ে বেয়ে ওঠা, আবার শুরু করে পিছলে নামা। আহা কি আনন্দ!

0: ছিল। আজকালের শৈশব দেখি, মনে হয় কোন প্রাগৈতিহাসিক যুগের মাঠে ঘাটে চড়া প্রাণী ছিলাম। অ্যাপেল ব্যানানা নয়, খাদ্য ছিল টকটক, কুল, বড়ই, করমচা, কামরাঙ্গা, আমড়া, তাও চুরি করা নুন লঙ্কা সহযোগে। আমার খুব ইচ্ছে করে এমনই শৈশব যদি ফিরিয়ে আনতে পারতাম আজকের ছেলেমেয়ের জন্যে। কিন্তু কোথায় মাছ, কোথায় গাছ, চারদিকে সরু সরু গলি আর নর্দমা, বিপণনের পর বিপণনে সাজানো অর্থের বিনিময়ে অর্জিত ক্ষণিকের আনন্দ। আমরা সবাই ছুটছি, কারণ জীবনের মূল উদ্দেশ্যই হয়তো চড়ুইভেতি। তবে বাস্তব যাই হোক, সুন্দর স্বপ্ন দেখতে বাধা কোথায়? কবিতায় বেঁধেছি আমার ছোট্ট স্বপ্ন, কবিতার নাম দেশ। একটি স্বপ্ন সত্যি হলেও হতে পারে। স্বচ্ছ পরিষ্কার রাস্তায় হেঁটে যাচ্ছে সারি সারি শিশুরা, তাদের সাথে আছে দেশ, সবুজ মাঠের নতুন চিন্তার দেশ, অমৃত আর গরল ভাগাভাগি না হওয়া দেশ। নমস্কার।
1: এতক্ষণ আমার কথা অনুষ্ঠানে নিজের কথা শোনালেন স্বাতিলেখা রায়, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন লোকগীতি, পরিবেশনায় পুষ্পিতা চৌধুরী ও রূপলেখা রাজকুমারী। প্রথমে পরপর দুখানি লোকগীতি, পরিবেশনায় পুষ্পিতা চৌধুরী।

0: এতক্ষণ শুনলেন লোকগীতি পুষ্পিতা চৌধুরী ও রূপলেখা রাজকুমারীর পরিবেশনায়।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন। আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আকাশবাণী শিলচর। এবারে শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনবেন ধড়কন ছবি থেকে অভিজিতের কণ্ঠে।

0: बस तुम रहते हो।
1: এবারের ছবি চমৎকার, শিল্পী অলকা ইয়াগনিক এবং কুমার শানু।

শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের ছবি চলতে চলতে। অভিজিতের কণ্ঠে শুনবেন এই ছবির গান।

0: এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: বাহ, কি সুন্দর হাতের কাজ!
2: সত্যি এত ভালো জিনিস অথচ কেউ জানে না, বিজ্ঞাপন দেননি?
3: বিজ্ঞাপন কোথায় দেব?
1: কেন, আকাশবাণী শিলচর আছে তো।
3: আকাশবাণী? ওমা, সে তো অনেক খরচ।
4: না দিদি, সাশ্রয়ী বিজ্ঞাপনের একটাই ভরসা, আকাশবাণী শিলচর। আজই আকাশবাণীতে বিজ্ঞাপন দিন। আকাশবাণী, ভরসা ও বিশ্বাসের 90 বছর।
0: আকাশবাণী শিলচর। এবারে মহিলাদের জন্য বিশেষ অনুষ্ঠান মহিলা মজলিস শুনবেন।
5: আমরা জানি যে একটি জায়গার উন্নতি সূচক বললে তার যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থা। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে বরাক উপত্যকায় যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে আসাম বিশ্ববিদ্যালয়ের একটা ভূমিকা রয়েছে। এ নিয়ে আমরা কথা বলব আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বরুণ জ্যোতি চৌধুরীর সাথে। নমস্কার, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো যে কথাটা বলছিলাম যে একটা জায়গার আমরা উন্নতির সূচক হিসেবে আমরা বলতেই পারি যে শিক্ষা ব্যবস্থা সবার আগে, নিশ্চয়ই তার সাথে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য কিংবা আরও অনেক কিছু রয়েছে, কিন্তু শিক্ষার উপর সমস্ত কিছু নির্ভর করে। তো আপনি এটা কতটা বিশ্বাস করেন?
6: নমস্কার, আপনি খুব সুন্দরভাবে একটা বিষয় তুলে এনেছেন যে শিক্ষার কথাটা। আসলে আমরা যদি দেখি যে আমাদের ভারতবর্ষের যে মন্ত্রক রয়েছে, শিক্ষা মন্ত্রক, তার আগের নাম ছিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এবং আমরা বলবো যে এই শিক্ষার মধ্য দিয়ে আসলে আমরা মানব সম্পদ তৈরি করি একটা দেশের। এবং আমরা যে উন্নত যে দেশগুলো আমরা যাদের কথা জানি, আমরা চীন, জাপান, জার্মানি কিংবা আমেরিকার কথা বলবো, সব জায়গায় দেখবো উচ্চশিক্ষার প্রসার এবং প্রচার এবং প্রসারে তারা জিডিপির একটা প্রচুর টাকা খরচা করছেন। তো এই হিসাবে অবশ্যই একটা দেশ তথা একটা অঞ্চলের বিকাশের ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ অবস্থা নিয়ে থাকে।
5: তো আমরা এমন একটা জায়গায় অবস্থান করি, অর্থাৎ আমাদের যে প্রত্যন্ত এই অঞ্চল, এই বরাক উপত্যকা। আজকে আমরা বলতে পারি যে আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা অনেকটাই উন্নত, কিন্তু একটা সময় ছিল যে অনেক ক্ষেত্রে আমাদেরকে পিছিয়ে থাকতে হয়েছে বিভিন্ন কারণে। এর মধ্যে একটা কারণ ছিল যে আমরা কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের যখন তার গ্রাজুয়েশন অবধি এখানে করতে পারতেন, কিন্তু তার পরবর্তীতে যে স্নাতকোত্তর পড়াশুনো তার জন্যে গৌহাটিতে যেতে হতো, গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশুনো করতে হতো। কেউ থেকে করতেন কিংবা কেউ পরে এখানে থেকে ক্লাস করে তারপর হয়তো পরীক্ষা দিতে যেতেন। সেই ব্যবস্থাটা দীর্ঘদিন ধরে ছিল। তো এ নিয়ে আমাদের মনের মধ্যে ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকে এখানকার লোকেরা একটা দাবি তৈরি করল এবং এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা জানি যে আসাম বিশ্ববিদ্যালয়ের স্থাপনা। তো সেটা নিয়ে যদি কিছু বলেন।
6: আমরা জানি যে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনে এই অঞ্চলের মানুষের একটা দীর্ঘদিনের একটা আন্দোলন ছিল। আমরা যদি আরেকটু পিছিয়ে যাই, আমরা দেখব 1857 সনে সারা ভারতবর্ষে 3টি বিশ্ববিদ্যালয় প্রথম প্রতিষ্ঠা হয়েছিল। তারপরে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ধীরে ধীরে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। আমাদের আসামের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসামের সবগুলো কলেজ ছিল একটা সময়ে, ত্রিপুরার কলেজগুলো ছিল, কিন্তু তারপরে অবিভক্ত আসামে গৌহাটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় স্বাধীনতার ঠিক পরবর্তী সময়ে। কিন্তু স্বাধীনতার আগে থেকেই এই অঞ্চলে যাতে, অর্থাৎ সুরমা উপত্যকায় যাতে একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠে তার একটা দাবি দীর্ঘদিন ধরে ছিল। স্বাধীনতার পরবর্তী সময়ে সেই দাবি ধীরে ধীরে জোরালো হয় বিভিন্ন কারণে। আমরা জানি 1961 সালের ভাষা আন্দোলন এবং তার পরবর্তী সময়ে 1972 সালে আবার ভাষাকে কেন্দ্র করে আন্দোলন। এবং ওই সময় থেকেই আমরা দেখব গোটা 2 দশক জুড়ে এখানকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে এই অঞ্চলে একটা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে। তার কারণ উচ্চশিক্ষার মধ্য দিয়েই আসলে একটা অঞ্চলের বিকাশ সম্ভব হবে, একটা অঞ্চল ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে ভবিষ্যতের একটা স্বপ্ন দেখতে পারবে, বাস্তব

0: পৃথিবীতে দাঁড়াতে পারবে। সেজন্য আমরা দেখব দুই দশক জুড়ে এখানকার মানুষ আন্দোলন করেছেন, এবং সেই আন্দোলনের কথা যদি একটু বলি তাহলে আমরা বলবো যে শিক্ষা বাঁচাও কমিটি, আমরা প্রেমেন্দ্র মোহন গোস্বামীর কথা বলতে পারি এবং আরো অনেকের কথা, এত নাম, এত মানুষজন এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
1: মানে আমরা এটা বলতে পারি যে এই উপত্যকার দাবিটা সম্মিলিতভাবে দল তৈরি হয়েছে কিংবা বিভিন্ন অরাজনৈতিক দল তৈরি হয়েছে এবং তাদের মতামত এই দাবি একটা সময় ফলপ্রসূ হয়েছে। তো আমরা সত্যি সত্যি আপনি যেটা বলছিলেন যে নামটা নিলে হয়তো অনেকে বাদ পড়ে যেতে পারেন, তো আমরা প্রেমেন্দ্র মোহন গোস্বামীর কথা আমরা বলতেই পারি, তার একটা নেতৃত্ব ছিল। তো আপনি যা বলছিলেন যে সেটা যদি একটু বলেন।
0: সেটাই বলছিলাম যে প্রায় দুই দশকের একটা আন্দোলন, এবং তার পরবর্তী সময়ে আমরা যে আকসা নামে যে ছাত্র সংগঠন, এই আমাদের তিনটা জেলা জুড়েই তারা যে আন্দোলন করেছিলেন, অর্থাৎ দীর্ঘদিনের একটা আন্দোলনের ফলশ্রুতিতে আমাদের আসাম বিশ্ববিদ্যালয়ের এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। তার আগে এখানে একটা রাজ্য বিশ্ববিদ্যালয় হবে বলে 1972 সালে আসাম বিধানসভায় প্রস্তাবও হয়েছিল, কিন্তু তারপরেই এটা বন্ধ হয়ে যায়। তারপরেই দাবি উঠে এখানে যাতে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এবং আমরা যদি দেখি যে যে চিঠিটি ভারত সরকারের পক্ষ থেকে আমাদের আসাম বিশ্ববিদ্যালয়ে বিল পাস হওয়ার সময়ে এসেছিল, এখানে একজন ডেপুটি সেক্রেটারি আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি চিঠি পাঠিয়েছেন, যে চিঠিটি আমাদের অর্ডিন্যান্স কিংবা এক্সটিটিউটের প্রথমেই সেই পেজটি আছে। সেখানে তিনি বলছেন যে এই দক্ষিণ অসমে বরাক উপত্যকায় দীর্ঘদিনের মানুষের একটা দাবি ছিল যাতে এই এখানে একটি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে, ভারত সরকার সেই দাবি পূরণ করার লক্ষ্যে এখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনে উদ্যোগী হয়েছেন। সেজন্য ভারত সরকার আমাদের এই যে এতদিনের যে একটা আন্দোলন তাকে একটা স্বীকৃতি স্বরূপ একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠা করার জন্য বিল পাস করেছেন, এবং ওই সময়ে যারা জননেতা ছিলেন তারাও সক্রিয় ভূমিকা নিয়েছেন, কারণ এখানকার কথা দিল্লিতে মানে তারা পৌঁছে দিয়েছেন একদম ভারতের পার্লামেন্ট অব্দি, এবং তারই ফলশ্রুতি হচ্ছে আমাদের আজকের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আর এখানকার মানুষের সক্রিয় আন্দোলনেই এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে, সেখানে আর কোনো দ্বিমত নেই।
2: জননেতা সন্তোষ মোহন দেবের অবদানও আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে অনস্বীকার্য।
1: নিশ্চয়ই। তো এই যে আপনি বললেন যে এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে যেভাবে সেটা মানে আমরা পেলাম, তো তার পরবর্তীতে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে, ধীরে ধীরে অন্তর্ভুক্ত হয়েছে, এবং সেটা প্রথমে একটা অস্থায়ী ভবনে সেটা হতো, পরবর্তীতে একটা স্থায়ী আকার পেল, তার পরবর্তীতে যেভাবে সেটা এগোলো এবং মানুষের আশা আকাঙ্ক্ষা কিভাবে পূর্ণ হলো, সেটা আপনার চোখে কিভাবে ধরা পড়ে?
0: আমরা প্রথমে যখন অস্থায়ী ক্যাম্পাসে, অর্থাৎ আজকে যেটা এনআইটি, তখন ছিল আরিসি রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে আমাদের অস্থায়ী ক্যাম্পাস ছিল। তার আগে আমরা শিলচর মেডিকেল কলেজ পলিটেকনিক, সেখানেও কিছুদিন ক্লাস হয়েছে। তারপরে আসাম বিশ্ববিদ্যালয়ের আজকের যে যে জায়গায় অবস্থিত, অর্থাৎ দুর্গাকোনা, শিলচর শহর থেকে 18-20 কিলোমিটার দূরে অবস্থিত, সেখানে ধীরে ধীরে ক্যাম্পাস গড়ে উঠেছে। আমি ছাত্র অবস্থা থেকে প্রায় 20 বছর বা আর একটু বেশি 22 বছর থেকেই বিশ্ববিদ্যালয়কে দেখছি, ধীরে ধীরে গড়ে উঠছে, ধীরে ধীরে তার আয়তন বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা বলবো আজকের উচ্চশিক্ষার বিস্তারের ক্ষেত্রে, প্রসারের ক্ষেত্রে আসাম বিশ্ববিদ্যালয় একটা বড় ভূমিকা রেখে চলেছে। অবশ্যই আমরা দেখব যে একটু আমরা যদি একটু বড় প্রেক্ষাপটে দেখি যে এনইপি 2020, অর্থাৎ জাতীয় শিক্ষানীতি 2020 সালের নিরিখে ভারতবর্ষের বর্তমান সরকার যখন উপলব্ধি করলেন যে আমাদের জিডিপির প্রায় 1% আমরা শিক্ষাখাতে ব্যয় করছি না, অন্যদিকে উন্নত দেশগুলো অর্থাৎ চায়না কিংবা আমেরিকা কিংবা অন্য দেশগুলো প্রায় 3-4% জিডিপির 3-4% উচ্চশিক্ষা ব্যয় করছেন, সেখানে আমরা ওই নতুন শিক্ষানীতির মধ্য দিয়ে ব্যয় নির্ধারণ করা হলো, আমরা ধীরে ধীরে সেখানে আমরা 6% জিডিপির 6% পর্যন্ত আমরা ব্যবহার করব উচ্চশিক্ষার ক্ষেত্রে। এবার আসাম বিশ্ববিদ্যালয়ে নানান ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছে। আমরা আসাম বিশ্ববিদ্যালয়ে একই সাথে দেখুন হিউম্যানিটিজও আছে, অর্থাৎ মানবিকী বিদ্যা আমাদের এখানে খুব বলিষ্ঠভাবে তার পঠন পাঠন এবং গবেষণা কর্ম এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বলবো সোশ্যাল সায়েন্স তার কে নিয়ে অনেকগুলো বিভাগ রয়েছে এবং তারাও গবেষণার ক্ষেত্রে নানান মাইলস্টোন ছুঁয়ে চলেছেন। আর অবশ্যই বিজ্ঞান কিংবা টেকনোলজি কেন্দ্রিক যে বিভাগগুলো তারাও নানান ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে মান চারদিকে বাড়িয়ে চলেছেন। আমরা যদি দেখি যে গত কয়েক বছরে গবেষণার ক্ষেত্রে আসাম বিশ্ববিদ্যালয়ের একটা বিশেষ ভূমিকা রয়েছে সারা ভারতের প্রেক্ষিতে কিংবা

0: বলবো আন্তর্জাতিক স্তরেও স্বীকৃতি পেয়েছে। আমরা দেখব যে আমাদের বিভিন্ন যারা শিক্ষকরা রয়েছেন ফ্যাকাল্টি মেম্বারদের গবেষণাপত্র স্কোপাস কেন্দ্রিক আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত পেপার হিসেবে প্রায় 1000টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। অনেক গবেষণাপত্র অর্থাৎ পিএইচডি থিসি সাবমিট হয়েছে এবং অনেক যার প্রধান যে বিষয়গুলো উঠে এসেছিল এই গবেষণা থেকে বেশিরভাগ ছিল আমাদের এই অঞ্চলের যাতে উন্নত হয়, আমাদের আসাম রাজ্যের যাতে উন্নত হয়, অর্থাৎ সব কিছু মিলিয়ে তার সমাজ, তার অর্থনীতি, তার রাজনীতি, তার সাহিত্য, তার সংস্কৃতি, তার বিজ্ঞান, তার দর্শন, এক কথায় একটা মানুষের সবগুলো দিক এই গবেষণার মধ্য দিয়ে বিভিন্ন বিভাগে আমরা সম্মিলিত প্রচেষ্টা করেছি এবং অবশ্যই আসাম বিশ্ববিদ্যালয় সারা ভারতের প্রেক্ষিতে একটা উল্লেখযোগ্য স্থান নিয়ে চলেছে গবেষণার ক্ষেত্রে এবং বাকি সবগুলো দিক থেকে।
1: নিশ্চয়ই, তবে একটা কথা আমাদের বলতেই হয় যে আমরা এমন একটা জায়গায় রয়েছি কিংবা যে ব্যবস্থার মধ্যে রয়েছি, সবকিছু খুব সুন্দরভাবে কিংবা খুব স্বাভাবিকভাবে সেটা গড়ে উঠতে গেলে যতটা মানে প্রয়োজন ছিল, যতটা পদক্ষেপের প্রয়োজন ছিল, সেটা ধীরে ধীরে আসছে এবং আস্তে আস্তে করে একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। আপনি যেটা বললেন যে এই মুহূর্তে আসাম বিশ্ববিদ্যালয় দাবি করতে পারে, বিশেষ করে আন্তর্জাতিক স্তরেও যখন সেটা গিয়ে পৌঁছেছে যে সমস্ত গবেষণাপত্র, সেখান থেকে আমরা বলতে পারি কিছুটা হলেও আমরা সেই মাত্রা ছুঁতে পেরেছি যেখানে আমরা যদি সম্পূর্ণ গোটা ভারতবর্ষের কথা বলি, তা সত্ত্বেও অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বিভিন্ন কারণে, যোগাযোগের কারণে আমরা বলতে পারি। যোগাযোগ ব্যবস্থার কথা একটু আগে বলছিলাম যে যোগাযোগ ব্যবস্থাও একটা গুরুত্বপূর্ণ দিক। আজকে আসাম ইউনিভার্সিটি বললেই আমরা অনেক সময় অনেকেই একটু ভয় পেত যে এতটা রাস্তা, রাস্তাটা খুব ভাঙা, এই রাস্তা দিয়ে যেতে গেলে হয়তো বেশ অসুবিধা হতো। তো যদি আপনাকে বলি যে কিছু সমস্যা কি এই মুহূর্তে রয়েছে কিংবা সেগুলো নিরসনের কি কোনো বিষয় রয়েছে?
0: সমস্যা কিছু কিছু তো রয়েছে। রাস্তা তো আমি ছাত্র অবস্থায় যেরকম দেখেছি প্রচুর ভাঙাচোরা রাস্তা ছিল, এখন অনেকটা ভালো। তবে বিদ্যুতের একটা সমস্যা রয়েছে, যাতে আমরা একটা আমাদের শিলচর শহর থেকে, অর্থাৎ যেখানে আমরা মূল যে ফিড রয়েছে সেখান থেকে সরাসরি যেমন আসামের অন্য বিশ্ববিদ্যালয়ে যে সুবিধাটা পায় সেই সুবিধা যদি আমরা পাই, ধরুন আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, তাহলে আমাদের গবেষণার ক্ষেত্রে আমরা নিরলস প্রচেষ্টা চালাতে পারবো। এইটা একটা আমাদের সমস্যা রয়েছে, কিন্তু আমাদের এই চ্যালেঞ্জগুলোকে আমরা সামনে নিয়েও আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আমাদের ক্যাম্পাস যদি আমরা সৌন্দর্যের কথা বলি, যে খুব শীঘ্রই আমাদের এখানে আমরা একটা মোবাইল প্ল্যানেটোরিয়াম আমাদের বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হবে খুব শীঘ্রই, যা ইতিমধ্যে প্রসেস চলছে, এবং এটা যদি স্থাপিত হয়ে যায় তাহলে শুধু বিশ্ববিদ্যালয় নয়, ধরুন আমাদের বরাক উপত্যকার যে স্কুলগুলো রয়েছে তার যে বাচ্চারা আমাদের এখানে গিয়ে প্ল্যানেটোরিয়াম দেখতে পারবে। ধরুন আজকে আমরা সায়েন্স সিটি কিংবা কলকাতায় গেলে যে প্ল্যানেটোরিয়াম দেখি সেটা অনেক বড় আকারে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা ছোট আকারে মোবাইল, ধরুন কোন সময় আমরা বিশ্ববিদ্যালয় থেকে অন্য জায়গায় আমরা স্থানান্তরিত করেও ওখানেও আমরা দেখাতে পারি, এই সুবিধে রয়েছে এবং আরও অনেক সুবিধে। এখন ক্যাম্পাসে আমরা যেমন তার সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, যেমন গবেষকদের প্রচুর সুযোগ সুবিধা রয়েছে, আমাদের ছাত্রছাত্রীরা ভারতবর্ষের নানা প্রান্ত থেকে আসছেন, যে আমরা বলবো যে শুধুমাত্র এই অঞ্চলের ছেলেমেয়েরা তা নয়, অর্থাৎ ভারতের যে কোনো প্রান্ত থেকে ছেলেমেয়েরা আসছেন, এমনকি বিদেশ থেকেও ছেলেমেয়েরা আমাদের এখানে এসে ভর্তি হচ্ছেন। এবং তার মধ্য দিয়ে কি হয়, এই যে সাংস্কৃতিক ক্ষেত্রে আদান প্রদান, চিন্তার ক্ষেত্রে আদান প্রদান, এবং তার মধ্য দিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন গবেষণার ক্ষেত্র ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে এবং আসাম বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে উত্তর পূর্ব ভারত তথা সারা ভারতে গবেষণার ক্ষেত্রে অনেক মাইলস্টোন ইতিমধ্যে ছুঁয়ে ফেলেছে। ইতিমধ্যে আমার নিজেরই দুটো পেটেন্ট আমি নিজে ভারত সরকারের কাছে পাঠিয়েছিলাম, ইতিমধ্যে দুটো পেটেন্ট গ্রান্ট হয়েছে। এবং আমরা জানি যে আপনারাও ইতিমধ্যে দেখেছেন যে আমাদের যে স্কুল অফ টেকনোলজি কিংবা অন্যান্য বিভাগেও অনেকগুলো পেটেন্ট আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকেরা নিয়ে এসেছেন, এবং শিক্ষকদের পাশাপাশি অনেক গবেষকরাও এই পেটেন্টের কাজে সংযুক্ত ছিলেন। বিভিন্ন মহাবিদ্যালয় অর্থাৎ আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এফিলিয়েটেড বিভিন্ন এফিলিটেড কলেজের শিক্ষকেরাও সেই প্যাটেন্টের কাজে এসে সংযুক্ত হয়েছেন। অর্থাৎ আমরা চাইছি যে আমাদের কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল সবাইকে নিয়ে আসাম বিশ্ববিদ্যালয় চাইছে একটা সার্বিক উন্নতি এই বরাক উপত্যকার। এবং এই উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা জানি যে ভারতবর্ষের উচ্চশিক্ষার ক্ষেত্রে যেখানে গ্রস এনরোলমেন্ট রেশিও মাত্র 28% এবং

0: নতুন শিক্ষানীতির ফলশ্রুতিতে চেষ্টা করা হচ্ছে যাতে 50% সেই জিইআর অর্থাৎ গ্রস এনরোলমেন্ট রেশিও উচ্চশিক্ষার ক্ষেত্রে মানুষেরা আরও এগিয়ে আসেন সেটাকে উন্নত করা যায়। আসাম বিশ্ববিদ্যালয়ে সেই প্রচেষ্টায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং প্রতিদিন নতুন নতুন মাইলস্টোন ছুঁয়ে চলেছে।
1: একটা কথা বলবো এখানে, ডক্টর বরঞ্জ্যোতি চৌধুরীর কথা আমরা পত্র পত্রিকায় জানি, যে আপনি দুটো পেটেন্ট যেটা আপনি বলছিলেন যে কথাটা, ওই পেটেন্ট নিয়ে যদি আপনি কিছু বলতে চান, মানে কি বিষয়ের উপরে কিভাবে করলেন সেটা।
0: ধন্যবাদ। সাধারণত দেখুন বৈজ্ঞানিক ক্ষেত্রে করাটা খুব সহজ সাধ্য, কিন্তু আমাদের হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে করাটা একটু চ্যালেঞ্জিং। কিন্তু সেই চ্যালেঞ্জকে আমি নিয়ে একটু এগোলাম যে আমাদের বাংলা সাহিত্য চর্চাকে আরো কিভাবে একটু টেকনোলজি নির্ভর করা যায়। আজকে ধরুন আমাদের বাংলা, আমরা যে মুখে কথা বলছি সেটাকে ধরুন অন্য একজন মানুষ সেটাকে চাইছেন শুনতে, ধরুন ইংরাজিতে বা অন্য যে কোনো ভাষায়। আমরা এই পেটেন্টের মধ্য দিয়ে এমনভাবে আমরা এটা তৈরি করেছি যাতে উনি যখন শুনবেন তিনি তার নিজের মাতৃভাষায় বা যে ভাষায় তিনি স্বচ্ছন্দ বোধ করেন সেই ভাষায় তিনি শুনতে পারবেন। এবং আমরা যে কোনো একটা এআইয়ের মধ্য দিয়ে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে আমরা যে কোনো একটা সাহিত্যকে আমরা পাঠ করে নিতে পারবো। একটা ধরুন একটা বাংলা কবিতা এখানকার একজন লিখছেন কিন্তু বৃহত্তর পাঠকের কাছে পৌঁছতে পারছে না, আমরা এই টেকনোলজির মধ্য দিয়ে পেটেন্টের মধ্য দিয়ে সহজে অন্য ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে যেতে পারবো। তাহলে এই দুটোর মধ্য দিয়ে আমরা আসলে বাংলা, এবং আমরা যদি বলি বাংলা পুঁথি সাহিত্যের কথা, যে আমরা যে পুঁথিগুলোর অনেক সময় ভাষা বুঝতে পারছি না, দেখতে পারছি না, কিন্তু আমরা এই এআইয়ের মধ্য দিয়ে বাংলা লিপি কিংবা বাংলা সাহিত্য এবং অনুবাদের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রেখে চলেছে। এবং এই পেটেন্টের মধ্য দিয়ে ইতিমধ্যে ভারত সরকারও সেটাকে গ্রহণ করেছেন। ইতিমধ্যে আমরা চাইছি পেটেন্টের মধ্য দিয়ে আসলে যাতে বাংলা গবেষণা, বাংলা সাহিত্য চর্চা, বাংলা সংস্কৃতি চর্চা যাতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, এই প্রচেষ্টাই আসলে নিয়ে আসলে এই দুটো পেটেন্টের কাজ করা।
1: হ্যাঁ, এটা সম্বন্ধে একটা মানে আমাদের অনেকেরই অজানা, বিশেষ করে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যেখানে আন্তর্জাতিক স্তরে যে সমস্ত সম্মেলন হয় সেখানে একজন মাতৃভাষায় কথা বলছে, বাকিরা সেটাতে তাদের নিজেদের ভাষায় সেটা বুঝতে পারছে। কিন্তু এখানে একটু পার্থক্যটা হচ্ছে যে যেটা বলতে চাইছেন যে আমাদের যে সমস্ত পুঁথি রয়েছে, যে সমস্ত সাহিত্য রয়েছে, কবিতা বাংলা কবিতা সমস্ত কিছুকে এটার অন্তর্গত করা যাচ্ছে এবং এটা আপনি করেছেন।
0: হ্যাঁ, মানে ওই ট্রান্সলেট হয়ে যাবে।
1: আচ্ছা আচ্ছা।
0: এবং এআই টেকনোলজির মধ্যে দিয়ে আর কি, আর্টিফিশিয়াল।
1: তো আপনি মানে এটা আপনি ব্যক্তিগতভাবে করেছেন বোধহয়?
0: হ্যাঁ হ্যাঁ, প্রায় আমার এই ভাবনাটা গত 5 বছর ধরে ছিল, প্রায় 3-4 বছর পরিশ্রম করতে হয়েছে এবং তারপরে যখন একটা পর্যায়ে এলো তখন ভাবলাম যে এটা তাহলে আমি ভারত সরকারের কাছে দিয়ে পাঠাই যদি পেটেন্ট আসে। তখন এটা স্বীকৃতি পেয়েছে এবং ইতিমধ্যে আন্তর্জাতিক স্তরেও এটা নানান দিক থেকে অনেকে সেটাকে নিয়ে চলেছেন, হয়তো ইতিমধ্যেই সেটা বাজারজাত হয়ে যাবে।
1: হ্যাঁ, সেটার মধ্যে তো একটা মৌলিক বিষয় রয়েছে, কাজেই সেখানে সেক্ষেত্রে আমরা দাবি করতে পারি যে আমাদের এই উপত্যকা থেকেও একজন বিশিষ্ট ব্যক্তি যিনি এই কাজটি করেছেন তাকে নিশ্চয়ই তার যোগ্য প্রাপ্য সম্মান তিনি পাবেন এবং আমরা সেই সাথে উপকৃত হব। তো এই কাজটি করতে গিয়ে আপনাকে মানে কি কি ভাবনা থেকে আপনি এটা করলেন, যেহেতু আপনি ছাত্রদের পড়ান, তো তার পাশাপাশি আরেকটা কিছু করতে গিয়ে যে আপনার যে অনুপ্রেরণা, মানে কি করে এটা মাথায় এলো, এর ছোট্ট করে জানতে চাইছি যেহেতু আপনি এটা করেছেন তার জন্য।
0: হ্যাঁ হ্যাঁ, দেখুন আমরা যখন বাংলায় কথা বলি, যে আমরা তো আজকে তো ইংরাজি ভাষা সারা পৃথিবী ধরেই ইংরাজি চলছে, অনেকে হয়তো বাংলা কবিতা, বাংলা সাহিত্য কিংবা বাংলা ভাষা বুঝতে পারছেন না, কিন্তু আজকে টেকনোলজির যুগে যদি আমরা দেখি ট্রান্সলেশনটা খুব সহজে করা যায়, আমরা লেখার ট্রান্সলেশন করতে পারি। কিন্তু আমরা যদি মুখের কথাকেও ট্রান্সলেট করে নিতে পারি, কিংবা ধরুন একজন একটা কাগজে একটা কবিতা লিখছেন সেটাকে খুব সহজে আমরা এই টেকনোলজির মধ্য দিয়ে ছবি তুললাম, কিন্তু সেটা ধরুন অন্য ভাষায় ওই মেশিন অটোমেটিক এটাকে ধরুন ইংরাজি বা ভাষায় পড়ে নিচ্ছে কিংবা চীনার ভাষায় পড়ে নিচ্ছে, তাহলে কি হবে? তাহলে আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে, আমাদের বাংলা সাহিত্য সংস্কৃতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং ধরুন কেউ বাংলা জানেন না সেই বাধাটুকু অন্তরায় হয়ে থাকবেন না। এবং আমাদের এখানে বিশেষত বরাক উপত্যকায় যারা সাহিত্য চর্চা করছেন তাদের লেখালেখি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এরই মধ্য দিয়ে। এবং এতে ধরুন আজকে আমরা আমরা গ্লোবালাইজড পৃথিবীতে আমরা বলবো যে নির্দিষ্ট অঞ্চল বা প্রান্তিক অঞ্চল বলে কিছু নেই, সব জায়গায় আসলে থেকে আসলে উঠে আসা যায়, সেই প্রচেষ্টাই আমাকে আসলে অনুপ্রেরণা জুগিয়েছিল।
1: আমরা একটা কথা স্মরণ করতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পেলেন সেটাকে অনুবাদ করতে হয়েছিল, এই যে অনুবাদের বিষয়টা, এটা সেই সময় যেভাবে হতো আর এখন যেভাবে হচ্ছে আর কি, তো সেটার মধ্যে এআই যেটা বললেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে দক্ষতা।

0: বিজ্ঞানতা সেটাকে আপনি কাজে লাগিয়েছেন, মানে বিজ্ঞানকে আপনি ব্যবহার করেছেন, এবং এই কাজটা করতে গিয়ে আপনার কতদিন সময় লেগেছে?
1: পুরো দুটো প্যাটেন্টের কাজ করতে গিয়ে প্রায় 5 বছর সময় লেগেছে। দীর্ঘ 5 বছর ধরে ভাবনা চিন্তা ছিল, তাতে অনেক ভুল হয়েছিল এবং অনেক জায়গায় আটকে পড়তে হয়েছিল, আবার অন্যদের সাহায্য নিয়ে এবং নিজে ভেবে আবার কাজটাকে এগিয়ে যেতে হয়েছে। মানে প্রচুর বাধা এসেছিল, কিন্তু আবার কষ্ট করে করে সেটাকে অতিক্রম করতে হয়েছিল। কিন্তু 5 বছর প্রায় দীর্ঘ সময় তার পিছনে লেগেছে।
0: আমরা খুব ভাগ্যবান যে আপনাকে কাছে পেয়েছি। আপনি নিশ্চয়ই আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে তার ভূমিকা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু পাশাপাশি যেহেতু এটা এটার সঙ্গে সম্পৃক্ত, তাই এই বিষয়টা নিয়েও একটু জানলাম। ধন্যবাদ আপনাকে। তো এখন যে কথাটা আপনার কাছে জানতে চাইছি, যে আপনি বললেন বিভিন্ন বিষয় রয়েছে যার উপরে গবেষণা হচ্ছে, এবং এটা তো দেখতে পাচ্ছি অনেকগুলো মানে স্ট্রিম যেটা আমরা বলি খুলছে, নতুন নতুন একটা দিগন্ত খুলে যাচ্ছে আমাদের কাছে। তো আপনি বললেন ফ্যাকাল্টি যারা, তারা বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন, তো এই যে একটা বিশাল ব্যাপার, এটাকে কতটা মানে সুসংহতভাবে করা সম্ভব হচ্ছে, মানে সেখানে

0: বাধা এসেছিল, কিন্তু আবার কষ্ট করে করে সেটাকে অতিক্রম করতে হয়েছিল। কিন্তু 5 বছর প্রায় দীর্ঘ সময় তার পিছনে লেগেছে আর কি।
1: আমরা খুব ভাগ্যবান যে আপনাকে কাছে পেয়েছি। আপনি নিশ্চয়ই আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে তার ভূমিকা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু পাশাপাশি যেহেতু এটা এটার সঙ্গে সম্পৃক্ত তাই এই বিষয়টা নিয়েও একটু জানলাম, ধন্যবাদ আপনাকে। তো এখন যে কথাটা আপনার কাছে জানতে চাইছি যে আপনি বললেন বিভিন্ন বিষয় রয়েছে যার উপরে গবেষণা হচ্ছে, এবং এটা তো দেখতে পাচ্ছি অনেকগুলো মানে স্ট্রিম যেটা আমরা বলি খুলছে, নতুন নতুন একটা দিগন্ত খুলে যাচ্ছে আমাদের কাছে। তো আপনি বললেন ফ্যাকাল্টি যারা তারা বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন, তো এই যে একটা বিশাল ব্যাপার এটাকে কতটা মানে সুসংহতভাবে করা সম্ভব হচ্ছে, মানে সেখানে কি আরো কিছু সংযোজন কিংবা আরো কিছু কেন্দ্রীয় সরকার থেকে সেখানে কোনো কিছু পদক্ষেপ নেবার কোনো ব্যবস্থা রয়েছে, মানে কি মনে করেন আপনি?
0: ইতিমধ্যে ধরুন আমাদের নতুন শিক্ষানীতি আসার পরে আমরা আমরা বলবো যে ফিনান্সিয়াল গ্রান্টও আমাদের অনেকটা বেড়েছে, গবেষণার ক্ষেত্রে আমরা আরও অনেক কিছু নতুন দিগন্ত খুলতে পারছি। এবং আমাদের আসাম বিশ্ববিদ্যালয়ের একটা বলিষ্ঠ দিক হচ্ছে এখানে ভারতবর্ষের, আমরা এটাকে মিনি ভারতবর্ষ বলতে পারি, তার কারণ হচ্ছে ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই যে রাজ্য থেকে এখানে কোনো অধ্যাপক নেই, অর্থাৎ প্রত্যেক রাজ্য থেকে কেউ না কেউ একজন হলেও আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আছেন, কিংবা গবেষক হিসাবে আছেন, কিংবা ছাত্রছাত্রী মানে হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে আছেন,
1: বিদেশ থেকেও
0: আছেন,
1: হ্যাঁ
0: বাংলাদেশ থেকে আছেন, তারপরে তার আগে আফ্রিকার দু একটা কান্ট্রি থেকে ছিলেন, এবছর আমাদের এখানে ভুটান নেপাল থেকে অনেকে অ্যাপ্লাই করেছেন বিভিন্ন বিভাগে, এবং মালয়েশিয়া থেকে আমরা পেয়েছি বিভিন্ন অ্যাপ্লিকেশন বিভিন্ন বিভাগে ভর্তির জন্য। আমরা বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা ইতিমধ্যে MOU করেছি, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, গবেষণার ক্ষেত্রে আদান প্রদান হবে, শিক্ষার ক্ষেত্রে আদান প্রদান হবে, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম আমরা এইগুলো হাতে নিয়েছি। অর্থাৎ এক কথায় সারা পৃথিবীর যে বিশ্ববিদ্যালয় আমরা যে অর্থে আমরা বলি তার পুরো প্রচেষ্টা আসাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে, এবং অনেকটা ইতিবাচক নিয়ে, এবং আমার মনে হয় শিক্ষার ক্ষেত্রে একটা বৈপ্লবিক একটা রূপান্তরের সূচনা আসাম বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে করতে পেরেছে, এবং আরও অনেকগুলো মাইলস্টোন তো রয়েছে, শেষ তো কিছু বলে কিছু নেই, আমরা নিরন্তর এগিয়ে চলছি। এইটাই
1: খুব প্রাঞ্জল ভাবে আপনি এটা বলে দিলেন, মানে এত সহজ করে বললেন আমার মনে হয় আমাদের যারা শ্রোতারা তারা বুঝতে পারছেন, কারণ আমরা কিন্তু অনেক কিছুই জানি না আর অনেক কিছু আমাদের কাছে এসে পৌঁছয় না, এই বিষয়গুলো আমাদের জানার দরকার, এবং এই জানার জন্য আমাদের আপনাদের মতো যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করি। তো আপনি সবশেষে আপনি নিজে কি বলবেন যে এই উপত্যকার যে যে সমস্ত আরো কিছু দিক রয়েছে যেগুলো হয়তো সামাজিক দিক রয়েছে, সেখানে কি ভূমিকা রয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মানে আসাম বিশ্ববিদ্যালয়ের?
0: আমরা আসাম বিশ্ববিদ্যালয় অবশ্যই, এবং আমরা দেখব যে নতুন জাতীয় শিক্ষানীতিতে আমরা দেখব যে বিশ্ববিদ্যালয়ের সাথে যাতে সোসাইটির একটা ওতপ্রোত সংযোগ গড়ে ওঠে সেই প্রচেষ্টা আমরা ইতিমধ্যে আমরা বিভিন্ন গ্রামে গিয়ে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি, এবং আমরা দেখব আমরা দু একটা গ্রামকে আমরা ইতিমধ্যে অ্যাডপ্ট করেছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের পাশেই আমরা একটা গ্রামকে আমরা নিজেরা অ্যাডপ্ট করেছি। সেখানে আমরা কি করেছি, বিভিন্ন বাড়ির যে দেওয়াল থাকে সেখানে সুন্দর করে আমরা আর্ট করেছি, বিভিন্ন স্কাল্পচার সেখানে গড়ে উঠেছে, এবং ওই গ্রামে প্রচুর লোকজন যাচ্ছেন সেই গ্রামটা দেখতে। আমরা একটা চা বাগানকে আমরা নিজেরা অ্যাডপ্ট করেছি, আমরা একটা গ্রিন ভিলেজ বলে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে দুয়ারবন্দের দিকে একটা জায়গা, সেখানে আমরা সেই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি, সেখানে যাতে গ্রামটা পুরোটা গ্রিন অর্থাৎ পরিবেশের সাথে মানিয়ে আজকের দিনে গড়ে উঠতে পারে একটা মডেল ভিলেজ হিসাবে, অর্থাৎ এই গ্রামকে সারা উপত্যকা স্মরণ করবে কিংবা সারা দেশ যাকে অনুসরণ করবে, এরকম আমরা হাতে নিয়েছি কাজ।
1: একটা ফরেস্ট বোধ রয়েছে যেটা যে সমস্ত বন্য প্রাণী সংরক্ষণের ক্ষেত্রে,
0: তো সেটা আমরা একটা বায়োডাইভার্সিটি একটা পার্ক রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেটা গড়ে উঠেছি। ইতিমধ্যে আমরা 1-2 বছর আগে আমরা সোনবিল বলে যে আমাদের বরাক উপত্যকার বিখ্যাত জায়গা, সেখানে আমরা একটা ফেস্টিভ্যাল করেছি, অর্থাৎ আমরা একসাথে ওই সোনবিল ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য হচ্ছে ওখানকার মানুষ তাদের সংস্কৃতি তাদের সাহিত্য তাদের সমাজ তাদের অর্থনীতি সব দিক থেকে যাতে তারা এগিয়ে আসে। এবং আমরা দেখব যে আসাম বিশ্ববিদ্যালয়ে যে স্বপ্ন নিয়ে শুরু করেছিল যে বরাক উপত্যকার একটা সার্বিক উন্নতি, ইতিমধ্যে আমার মনে হয় কিংবা আমাদের মনে হয় যে আমরা প্রত্যেক মানুষের সেই স্বপ্ন কিংবা আকাঙ্ক্ষাকে, অর্থাৎ যে কথা দিয়ে শুরু করেছিলাম যে আন্দোলন মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন, তাদের কাছে স্বপ্ন ছিল একটাই, যাতে বরাক উপত্যকার একটা সার্বিক অগ্রগতি হয়, একটা

0: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তো তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমাদের আজকেও আসলে পথ দেখায়। তাদের স্বপ্নকে আমরা আসলে হাতিয়ার করি, আমরা সামনের দিকে পথ দেখি, তাদের স্বপ্নের মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ এই বরাক উপত্যকার একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার কাজে আমরা প্রত্যেকেই হাতে হাত ধরে চলাফেরা করছি। আসুন আমরা প্রত্যেকে মিলে আমরা যাতে আসাম বিশ্ববিদ্যালয়ে আরো নতুন নতুন মাইলস্টোন ছুঁতে পেরে এবং যাতে বরাক উপত্যকার একটা সার্বিক উন্নতি আমরা করতে পারি, এই প্রচেষ্টাই আমাদের দিনরাত আমরা করে চলেছি।
1: ধন্যবাদ ডক্টর বরুণ জ্যোতি চৌধুরী। আপনি এই মূল্যবান তথ্যগুলো এবং সেই সাথে আপনার যে বিষয়টা সেটা সম্পর্কে অনেকটাই আমাদের কাছে বললেন বিস্তারিতভাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ।
2: এতক্ষণ শুনলেন মহিলা মজলিশ। সাক্ষাৎকার ও অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সংহিতা দত্তচৌধুরী। আকাশবাণী শিলচর।

পরপর তিনখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। আকাশবাণী শিলচর। এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী প্রসূন।

এতক্ষণ আধুনিক গান শুনলেন প্রসূনের কণ্ঠে আকাশবাণী শিলচর। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজ এবং FM 102.3 মেগাহার্টজে। এখন স্টুডিওর ঘড়িতে বেলা 1:29:45 আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্রের প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দিনের সেসেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেসেলসের 50তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্থায়ী শান্তির লক্ষ্যে দোহায় আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আবার আলোচনায় বসতে চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের শেষ নাগাদ দেশে ফিরবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইউরোপে তাপপ্রবাহ অব্যাহত, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বর্ষণের সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা শেষ ষোলোয় পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের তিন দিনের সফর শেষে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে তিনি আজ সেসেলসের রাজধানী ভিক্টোরিয়ায় নবশক্তি বিনায়কের মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর পিস পার্কে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে তিনি পুষ্পার্ঘ অর্পণ করেন। প্রধানমন্ত্রী গতকাল সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান জানানো হল। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস তারকাস এবং আইএনএস ইকসাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্জেন অব দ্য ব্লু হরিজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। এই সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণ এবং সেদেশের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। বিদেশ সচিব বিক্রম মিশ্রই জানান, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেসেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে উঠেছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবেশী হিসেবে সেসেলস ভারতের মহাসাগর দৃষ্টিভঙ্গি এবং গ্লোবাল সাউথের প্রতি অঙ্গীকারের বিশেষ গুরুত্ব বহন করে।
1: Seychelles is a very important member of and a very important partner for India in its vision Mahasagar, which is mutual and holistic advancement for security and growth across regions, as well as in India's commitment to the global south. This is a relationship that is long-standing, that is historical. So this is a relationship that for the longest time has been underpinned by very close people-to-people relations, and in the modern era by growing developmental partnership initiatives, which include a substantive maritime security and defense cooperation between the two countries.
0: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় ফের আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে লঙ্ঘিত না হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত উভয় পক্ষই সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং আলোচনা চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক থাকবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করবেন। আজ বিকেল 5টায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেবেন। শ্রীরাম জন্মভূমি

ক্ষেত্র ট্রাস্টের অনুদানের আর্থিক অনিয়মের অভিযোগের সম্পর্কে ফরেন্সিক অডিট আদালতের তত্ত্বাবধানে তদন্ত চেয়ে একটি জনস্বার্থ মামলা জরুরি শুনানি গ্রহণ করতে সুপ্রিম কোর্ট আজ অস্বীকার করেছে। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি সিল নাগুর বেঞ্চ জরুরি শুনানির প্রয়োজন কেন তা নিয়ে প্রশ্ন তোলেন এবং গ্রীষ্মকালীন অবকাশের পর আদালত খুললে আবেদনটি তালিকাভুক্ত করতে বলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ রাজ্যসভায় সাংসদ পদে শপথ নিয়েছেন। সংসদ ভবনে উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন তাকে শপথ বাক্য পাঠ করান। কর্ণাটক থেকে ফের রাজ্যসভায় নির্বাচিত হলেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মামলা, মৃত্যুদণ্ডের হুমকি বা আওয়ামী লীগের উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও এবছরের শেষ নাগাদ তিনি দেশে ফিরবেন। শেখ হাসিনার এই বিবৃতির ফলে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠল। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে অভিযোগ করেন যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র থেকে নির্মূল করতে বর্তমান কর্তৃপক্ষ বিচার বিভাগকে ব্যবহার করছে। পশ্চিমবঙ্গ সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আজ বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে এবং সংরক্ষণ ব্যবস্থাকে আইনি ভিত্তিতে আরও স্বচ্ছ কার্যকর করতেই এই সংশোধন আনা হয়েছে বলে অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় বিল পেশ করে জানিয়েছেন। সংশোধনী বিলে প্রস্তাব করা হয়েছে, বর্তমানে ওবিসি ক্যাটাগরি এ অন্তর্ভুক্ত 65টি জনগোষ্ঠীর তালিকায় কোনো পরিবর্তন করা হবে না, তবে ক্যাটাগরি বিতে অন্তর্ভুক্ত 78টি জনগোষ্ঠীর তালিকা সম্বলিত শিডিউল 1 বাদ দেওয়া হবে। ভবিষ্যতে কোনো জনগোষ্ঠীকে ওবিসির তালিকায় অন্তর্ভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশ বাধ্যতামূলক করা হয়েছে। জনবিশ্বাস সংশোধনী আইন 2026-এর মাধ্যমে সরকার লিগাল মেট্রোলজি আইন 2009-এর আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিশ মেকানিজম চালু করেছে। এই নতুন ব্যবস্থাপনায় আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থান থাকবে না। জম্মু ও কাশ্মীরে আগামী 3রা জুলাই থেকে বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। এই তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যাত্রার আনুষ্ঠানিক সূচনার আগে নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীবাহী গাড়ির চলাচল এবং সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখার জন্য আজ একটি পূর্ণাঙ্গ ড্রাই ট্রায়াল বা পরীক্ষামূলক মহড়া চালানো হয়। পুরীর জগন্নাথ মন্দিরে ঐতিহ্য ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা পালিত হচ্ছে। এই উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হয়েছেন। শ্রী জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে শোভাযাত্রার মাধ্যমে স্নানবেদিতে আনা হয়। সেখানে বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতের আবহে মন্দিরের পবিত্র সোনার কুয়ো থেকে আনা 108টি কলসের পবিত্র জলে তাদের মহাস্নান সম্পন্ন হয়। এই উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ও ব্যাপক জনসমাগম নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। ভেনিজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1045। সেদেশের জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলিতে রাষ্ট্রপতি হরহে রদ্রিগেজ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, 7.2 এবং 7.5 মাত্রার ওই বিধ্বংসী ভূমিকম্পের পর দেশে এ পর্যন্ত 430টিরও বেশি ছোট আকারের কম্পন রেকর্ড করা হয়েছে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে প্রায় 1000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85%-ই বয়স 65 বা তার বেশি। হিমালয়ের সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে অসমের ধেমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেনচাপুরি এবং দিমুইয়ে দুকুল ছাপিয়ে জল স্থলভাগে ঢুকে পড়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। আউনস্টেন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:00। এদিকে গত রাতের খেলায় কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের একেবারে শেষ দিকে কানাডার হয়ে গোল করেন স্টিফেন এস্তাকিও। কানাডা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ পৌঁছেছে।
শেষ করার আগে

0: খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। তিন দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেশেলসের পঞ্চাশতম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্থায়ী শান্তির লক্ষ্যে দোহায় আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্র ইরান আবার আলোচনায় বসতে চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের শেষ নাগাদ দেশে ফিরবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইউরোপে তাপপ্রবাহ অব্যাহত। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা শেষ ষোলে পৌঁছেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী শিলচর।
2: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তা। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো? না, আগে বাঁচাবো, আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্য বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি। কিন্তু এই ঝুমকোটা এবার যাবে না? দেব ইনজেকশন।
3: আরবিআই এই কথা বলে,
2: আর্থিক বুদ্ধিজারী সেই সমৃদ্ধ নারী।
1: আকাশবাণী শিলচর। এবারে শুনবেন লোকগীতি, পরিবেশনায় হরিপদ তালুকদার।

এতক্ষণ ভজন শুনলেন তমালি দাসের পরিবেশনায় আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত

এতক্ষণ শুনলেন অতুল প্রসাদের গান, শিল্পী শকুন্তলা বড়ুয়ার কণ্ঠে, আকাশবাণী শিলচর। এবারে শুনবেন নজরুল গীতি, পরিবেশনায় ছন্দনীর সঙ্গীত সংস্থা।

এতক্ষণ ছন্দনীর সঙ্গীত সংস্থার পরিবেশনায় শুনলেন নজরুল গীতি, আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5টায়, স্টুডিওর ঘড়িতে এখন বেলা 3টে।

0: এতক্ষণ শুনলেন মণিপুরী অনুষ্ঠান আকাশবাণী শিলচর।
1: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, ভক্তি ও ভরপুর বিনোদনে দেশবাসীর একান্ত আপন আকাশবাণী।
2: গ্রাম থেকে শহরে, পাহাড়ে কন্দরে আপনার বার্তাটুকু অতি সহজে পৌঁছে দেওয়ার সবচাইতে সহজ, সুলভ ও নির্ভরযোগ্য মাধ্যম আকাশবাণী শিলচর। যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার লক্ষ্য পূরণে অঙ্গীকারবদ্ধ আকাশবাণী শিলচর।
0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন ডিমাসা অনুষ্ঠান।

সার ইয়াবা বাইশে খাইপানি গ্রাও জমাবো ছপাইডো আং হামছেন খাজাটু পিডিহিটি খেলা খানচুমা খারিবা জং জিনে দেশারও গ্রাউসে জাহি মুলক জংনিপাইবা কে ফ্রাংচং জামানে সঙ্গাদো অধেহে আং খাজাদু দেশারও এলে বমজাং নিন জিং জার কে বলমা গান খাইফুনা কাসাও মানে দেশসারও চিনি দেশ নখর হা হাজাইবা বসাই মানিলাইবা নো সঙ্গেবা প্রোগ্রাম যাবা সাইনকালী হা সমাথানি খাজালাম খংসিল মানিলাইডু ক্রিপ নখরটুব এলে প্রোগ্রাম হা গাপাফমা নজাদু অধেহে হাইনটি রাও বসন্দে আফলাইডু লগুরাও মহারাষ্ট্র নান্দের নখরসি জারনি খাজালাম গ্রাও শেয়ার খাইমানে এলি এবার খুশি মাসে ডাঙ্কা বুনি গ্রাও ক্রিপজং সেন্ডে জগিনাবলে জাকোকা নান্দের ভারতপুরা নলৈহা পেটেকার নখর দো বকুটু বাবা খাজাটাই শেয়ার খাইমানি ঠিকাদে আসামা ডিফেন্স বাই গাফাইনবানি বুবলিহা এফজাগিনাবা এফসানি জামানাংরে বকর জারনি নহা ডিসেম্বরনি প্রোগ্রাম হা জারনি নলাই ক্রিপজং অর্জিংথাম গেজের নলাই সারমনে লাক্ষি খাইহি বেসং ইন্সুরেন্স খাইরিখা বনি এলে বমা খাকে কিলিদু বকরটু নুখা আসাবা খজা যাবানি এখন হা নখর সারাও রাংনি খাইহি হামসিনি ওয়াইমুহা গলাইরে এলে ওয়াইমনি ফ্রাং গরিমানি পশাসাই এসানি গেটে জুরমালাই জাকোখা লগুরাও সরকারনি গেটেনি ফ্রাং দেশনি কুটি কুটি নখরটুনে সুরক্ষা কবচ সরিদু বৈঠাকা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা মাইথিসিহা থকন খাইহিসিনি এনুয়াল প্রিমিয়াম রিহি লাখনি সৌসে বেসংনি অ্যাক্সিডেন্টাল ইন্সুরেন্স খাইফুদু দিনে সৌসিহা এব স্কিম হা কুটি দান যাইনি বংদ দেশারও জুফাকা বনি বিসিংহা ক্রিপজাং কুটি কনলাই জন জিনি বুমা ভান্ডৌটুসে অডেহে দুশোসিহা গ্রাজুমা মাইবা মাপি এব স্কিম নিয়ে জুটুমাজাং কজা যায়াবা নকটু কুটিজাং রিজিংথাম রাজাসনি কুটি নেব বংদ বেসং জুরুমা মাইকা লগরাও অলেনিং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা বো হামসিনিং নাংজামিয়াবাসে আশাবা সিবুং খোজা যাহি দামরা গারে ঠিকাদে লাগনি ইন্সুরেন্স কাবার মাইডু এবনি প্রিমিয়াম মাইথেসিহা আর্জাব্রে টুটিমজিদো সিনিং ঠিপাচারে সাইনসিহা থসি গেজের নেব বাংয়াদাও এব স্কিম হব কোটি কনসিনি নেব বাংদাও জন জুপাকা এব স্কিম নিয়ে দ্বারা জং ক্রিপজাং দেশনি লাগজি সে নখরটু কুটিজাং অর্জিং খনগিনি কুটি নেব বাংদাও বেসং জুরমা মাইকা এব স্কিম জাং লাখ কোটি নখর জুফাইয়ারনে জার জারনি জারমিন দং সেরেবালা বুমাইবা বাসা বিশিকটুকে পরিবাহা জুরুমা মাইকা অধেহে নব্রা থিজয়েবা নব্রা জিগলা জারনি নখর সালাইবাহা জুরুমা মাইকা এলে বংশসা জন জুরুমা মায়ের দংখলিদু লগুরাও কেসা বেসংনি দ্বারা জাংব কেটে খাইহি জুরুমা মাইফুদু অধেহে বসাসা করাও মঠৌয়াবানি দ্বারা জাংব কেটে এবলাই সাইরিবুদু নিশিক্রিপকে বজারনি নখরটুজাং এলে স্কিম বুথুনি করাও সাইনটিলাইটিহি খাইঞ্চু হাদু হামজং মনে দেশসার মন কি বার প্রোগ্রাম হা দিনে এলে এবার গ্রাও গজা মাইপাহি পাউথাই সেন্টি হাদু এবকে অরিজিং রিজিং মার্সিরাও সমাজ দ্বারা হা দপারিহি দেংলাইডু বৈজাকা মেসের গ্রাও গিসিম এদেবাসী লনমা নাঙিয়া এবার গ্রাও বেরেন হাজাই কংসি হা বাউপ্রংফিয়া জাথাই কাফাইনটিটু এলে গ্রাও গিসিম লনিয়ারও নিং গিবি মশল এরকিসয়েহি জাবালাইলে গ্রাও মুঠাউটু অডিজাং হামিয়া কাফাইন্দু এলি এবার সমাজ হানিং সাইন্স হাডাইথাই এদিবাসী গ্রাউ টুপারি চলি আরো আসবা ফ্রাংসং জালিমানি গ্রাউ রিডু মেসের গ্রাউ নিপ্রাং গিবি গ্রাউ গেডে ইয়াপ্রি সুটিটু অডিপানি এলি এবার গ্রাউ মাইপিহি নিশিনে বাউটাই শান্তিমা বাউডু লুগ্রাউ আসাম হা সলাকাকটি এবার দাউ দং এব দাউ হাফস প্রকৃতিকে রেগৌরি বাহা গেডে ইয়াবলাই রিডু ঠিকাব আসামনি কেসা হাফাইহা এব দাউকে হামিয়া এবার সেটিহি ঠিলাইডু রাজ্যেরও এব দাউকে রগংহা নুবাকে যাচইয়া অডেহে সলাকাক বিঠি টিবিয়াবা পম্পং বুটুকেব দাইনপেটারে নিংবা হোসেন হাফস প্রকৃতিকে আরে গৌরিয়াবা দাউকে হামিয়াবা সে টিহি মেসের লড়াইডু এব হাটোয়াসিনে বায়োলজিস্ট পূর্ণিমা দেবী বর্মন এডিপাসী জাথাই মাইপহে সিংরিকি সুবাক বৌমার্সিরওনে কাহা বাউমেসের দৈয়াবাসীকে দুখলাইমানে বাউগিজাব্বা বো হাফাইনি মশাইনজিগ্রাও জং সাইনলিহি সাইন্টিফিক গ্রাউ দফারিহি সিবিংদা বনি মিশন হা গবারিখা বনি এখন হা জাথাই সিরিংদখা সুমা হাফাইবুটো হয় এব সলাকা দাউখে হামি এবার সাইটিহি এক্লাইরে বো হাফাই দিনিনি মশাইন হা দাউনি খাইহি মিঠি চৌটু অদেহে এব দাউখে হারগিলে আর্মি সে টিহি সগুমনে ইয়াপ্রে সুরলাইডু বঞ্চিকে দিনিনি মশাইন হা হারগিলে আর্মি টিহি ঠিলাইডু সমাজ নিয়ে বাউটাই সাইন।

ranpabani klahini rijing maithi sikangha meser bawiyaba krauberen ke plinghi chatai slairi puka lugro ang nisine serem lobake hadaidu bonchining mitiyabu phase ebo krauke scientific playre dinine besain ha desam loba hade eba jalai rau bara dopalangdo odhe jarke mloba hade hining jarni haje khongsi mitiyabu mani klahi lamjoi rau bo bangdokha ang nagalen ha eli eba haba khongni chale eba ni krau khnahi hamsining kamakha chenri eba haba ni bumu chaka nagalet baby league mumukna baning nanarone klahi chenya balai jazola pore tikabo elenia maite moni prang maite ji kni hayone ancharone klahi chenya ba likse eba football league ni tarajang mulausling ba ha khajodi tu odhe charne mulai tekebo miti jaw ba ha jurudu eba ha ancha musain jigrau bo gaba phadu ebo lik jenba maite tam soka dinini musain ha ancharone ka ha league ni nangjoma paradokha লুগুরাও নাগালেন্ড হা চিনিয়েবা গিবিন হাবা খংসিনে বুমুজাকা নাগালেন্ড ওমেন ফুটসল লীগ নিশিনি কলাহে গ্রাউগোডাইন জালাপুরে ঠিকাবো এব ফুটসল কে ইন্ডোর ফুটবল বটিরে এবহা এব টিম হা বঙাশিনিং ডংরে অডিবনে ফুটবল ফিল্ব ওয়ারিয়াদাও অডিবনে মলাওবা বডেলিয়ারাও কে হামসি ক্রিহিনিং মাউথেমা গ্লাইডু অডেহে টেকনিক স্কিল হামসি শিফুনমা গ্লাইডু নাগালেন্ড ওমেন ফুটসল লীগ নি জিনি মসাইনজি খমলাওবা খাজাই রাওকে হাজারা রিডু ওডিবনি ইলে লীগ সালাই রাওকে কবাং কবাং বখান কনারি হাদু বনি ধরা জাং কিবিন হাপাই হাবো খাজার রিডু লিগরাও এবো খারা টেকনোলজি নি খারাসে মসেন ফ্রং গডাইন গডাইন রিসার্চ ক্লাই ফালাংডু ওডেহে গডাইন গডাইন এআই ইনোভেশন নি করাও সকাং হাফাইডু এবো বুবলেহা সের কিটাই থাইসি হামসিনিং থাংরু এবলাই মিছি যাওদু বোজাকা শিবুংনি নাং জমাকে বিদেহে মটাং হি দেংফুমা গডাইন টেকনোলজি জং চুপাহিনিং সঙ্গ পালাং মানাংদু এলে সিংরি কিটাই বুটুকে নালান্দা ইউনিভার্সিটি ইরকি পালাংদু রিজিং মাইতে গজামিয়াবা জিনি এবো নালান্দা ইউনিভার্সিটি গডাইন কলাহি ভারত নি ফাগিনেবা বসাইনি কলাহি ইরকি পালাংদু মাইটেকনি সঙ্গা এব ইউনিভার্সিটিনি নর্দ্রং কটাইনকে ক্রুজেনরি মানে হাজরা মাইবা নালান্দা ইউনিভার্সিটি জিনি কচাম ইন্টেলেকচুয়াল ডিসকোর্স শাস্ত্রাটকে কডাইন খলাহি হাং রিপিন্দু এব জিনি বাউটাই সাইন্টি মানে লামা শিলিংনি এব মাসে করাও ডাইনলি পানে দারা বেরেনকে ফাইসমাই রিডু ওডেজাং বিদেহে করাও জন্মা নংরে বাডেলেমা নংরে এডেবাসি শিলিংরিবা লুকু লুকু এবহা চিং জারবো পলাইমা নংডু গিবিনটুনে করাও খাজং মুজং বিদেহে খনামা নাংরে ওদেহে দারা কেবো সিবরিংডু আং হামসিন খাজাডু বিদেহে ঠিকালা নারলান্দা ইউনিভার্সিটি এবকে জারনি কনভোকেশন সেরেমনি নি ফান্টাসি হিসাবজং লামজৌডু এবহা গাবা পায়েবা পরি অঞ্চরও নি বিশিংহা গেজারলাইনিং গিবিন টেসনি সে এলে কচাম শাস্ত্রাট জাং জুফারি পুপনি পকান কনারি হাডু ওডিজাং নালান্দা ইউনিভার্সিটি লাইনিং হাবার চালে মানে দেশনি গিবিন গিবিন ইউনিভার্সিটি বুসুকেব খাঞ্চু হাদু এবনি ব্লামহা বাউথাই লাই টিহি লুগুরাও চেঞ্জেন বা নিফ্রংনিং জুপহি চালেরাওকে গডাইন টেকনোলজি নি ক্লাইহি সিগাং জাইহি ইয়াপ্রি সুরমনি মাসি হাম্ব হাবা চালাইডু দিল্লি নি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থে ডাটা সায়েন্স নি বিটেক প্রোগ্রাম জেনমানে চালাইডু এব মাসি মডার্ন টেকনোলজি কে ভারত নি ধারা মাপি রিংমিনজং জুপমনি নাং এবা হাবাজেনছে এবহা ভারত নি গ্রামা পুথু নি ক্লাহি গডাইন এআই টুলস খাইকবহা লামা শ্রিং দাউনাং জিনি কজাম লাইজাব অর্ডার হে পান্ডুলিপি বুটুকে ডিজিটালাইজ ক্লাইমানে খুশি কে ক্রিডাউরি নাং আং সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি কে এলে এবা চালাইবানি গবাং গবাং বকাত কনারি হাদু লগরাও দিনিনি বসেন হা ভারত নি হাদাই মিন পেটিনি কিবিন কিবিন হাটানি হা সরি ফালাংডু জিনি এরজাবথাই এরজাবাকং দামথাই সুথাই অডাদহে স্পিরিচুয়ালিটি নি হাবা মাইপহি মুলুক নি সিবুং হাপ্রাং মাইপোকা ভারত নি প্রাং রিজিং রিজিং কিলোমিটার জাইনিয়াবা ক্যারিবিয়ান ডিমলাং হা ডমিনিকান রিপাবলিক বুমনি নি দেশ দং অরহা আরজাসিনেব জন বাংয়াদাও ভারত মুলুক নি সিবুং দং নাইডু ঠিকাবো ভারত নি হাদারি মিন অডাদহে স্পিরিচুয়ালিটি কে জুপাহি মাসি হাম্বা হাবা সালে ফালাংডু ওরানি স্পেনিশ জাদিটু টিম মাসি খাখা এব টিম নি বুমু ব্রহ্ম কমল ডোমিনিকান টিম নি টাঙেসারাও গবলে হি বৈদিক সাহিত্যকে পরিবলাংডু পঞ্চি বৈদিক মন্ত্রকে পরিবাব শ্লিংখা

বঞ্চি ফর্মেল ট্রেনিং মাইয়া টিকাব অডিও রেকর্ডিং খাহি মন্ত্রকে গিবিক লহি শ্লিংখা বঞ্চি দিনে পেসাইনহা বংসাসা মন্ত্রকে মজাং শিশি খাহি জপিফুটু বনি বিসিংহা পরিসুক্তম শ্রীসুক্তম শ্রীরুদ্রম দুর্গা সুক্তম অডহে দেবী মাহাত্যম দমফাডু ভারত নিপ্রং ইসিলি গজাইন ঠিকাব চিনি কটাসাও নিপ্রং এওই ফবু এবাকে শিলিংমানে নাংজমা দেংডু আং ব্রহ্ম কমল ডমিনিকান নি ক্রিপ মেম্বার টুকে এলি হাবা সালাইবানি হামজৌমা কাসমা কনারি হাডু এলি মার্সি রাউকে কাসু নিপ্রং বাকান কনারি হাডু বঞ্চি সেরে গজা ভারত নি হাটাইরি মিনকে মুলুক নি কলাইহি নাংজমা নিলাই ইসলাম কুমানে বাসানপ্রং হাবা সালাই পালাং ইয়ারং কাসমানি দেশারও মেঘালয়কে হাডি জাংসে মিটিবা মজাংথাই জাংসে মিটিবা সেরে মেঘালয় টপাই হিডু বঞ্চি অরানি হাটানি রাজ্যের বাউথাই খাসথাই নাংজমাকে বসাইনি গ্লাউ সি খাটাউরিডু খা দেংডু ঠিকাব মেঘালয়নি গিবিন মাসি জাথাই কংসি দং বৌমাইপেহি দিনে নিশিজাং মন কি পাট প্রোগ্রামনি দ্বারাজাং সাইনি মামাউডু বজাখা মেঘালয়নি রুট ব্রিজ রুটনি গ্রাউ জাকা মংফংনি ইয়াদের এব রুট ব্রিজনি কারমিন কমাং শিশিসে এব ব্রিজকে খাইসা বসাইন সিকাংহা নিয়া খাইসা কারাম মাইথাই সুসি নাংখা রবার বুফংনি ইয়াদের কেরে কেরে সে সুব ব ইয়াদের বুটুকে দেশকলাইয়াবনি অজংনার হা লাংহে থাংডু বুবলিজং ব ইয়াদের বুটুজং মাসি হামসি গিজেবেবা ব্রিজলাই সলামডু এব ব্রিজনি গ্রাউ থাইসি দংকো এব মাসি কথাং ইয়াখরাইসে এবহা মেঘালয় রাজ্যরনি ইয়াবলাই নুজাউডু এব ব্রিজ সিবং প্রকৃতিজং থালাইহি বিশিলাই কমাংসিসি পোস্টু সলামপডু এব গ্রাউকে সাইন্টিডু এব মাসি যিনি দেশনি হায়ামনি সম্পদে তিনি বসাইনহা ভারত মেঘালয়নি রুট ব্রিজকে ইউনেস্কোনি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নেটওয়ার্কা জিপমানি খাইজমা খনারিখা লুগুরৌ ক্লাইমেট চেঞ্জ জামানি এব রুট ব্রিজনি সিকংহা গবংনি কাজংটাই গফাইন্দু বলাইলিং এবা বুব্রিসিহা মেঘালয়নি রাজ্যরাও হাফস প্রকৃতিনি সম্পদকে মতাংহি দেংমানে হামসিনাং এবা টেকনিক আজখা সিকংহাদে এবকে লাইলল খাইহিনিং মিটিপুবা এলাই ব্রিজ মাসি বিজাডু হাটানিনি রাজিরাও নিন সাইনসরে বনি এখন হা এব ব্রিজ বুটুকে নাইসমনে বুবাইন আজরে দিনিনি পেসাইন হা হাটানিনি রাজিরাও হরতাসি মাখন্থা নেব পাংডং রুড ব্রিজকে নাইসডু কেসা টিম মাইটাই ফ্রংব ব্রিজকে পরীক্ষা খালাইডু কেসা জন রাজিরাওলা হাফাই গেজাবাউরি মানে নার্সারি বসলামডু বনি দ্বারা জাং ব ব্রিজ বুটুকে রাউকি মানে সসি ইকো সিস্টেম চালাইডু নিশি এব মাইটিহা হালি ওয়ারকে পদ্ম মান লেখা এফাবকে নুইক বজারনি হাইও মাইটাই দানলাই হাইওকে এব রুট ব্রিজকে নাইসবাহা নেপাকা বনি এলেই রানপাটাই গিপিনটুকে কাজারি গিনেবাসে লুগুরাও নিশি বাকালিবা এব রুট ব্রিজ হা টংহিরে দাবহিরে টিকাতে বনি ছবিকে সোশ্যাল মিডিয়া হা শেয়ার খাইলাই নিশিনি ছবি নুহে গিবিনটুব মেঘালয়নি গিবিং কিবেন সম্পদকে মিটি সমানে খাজানাং হামজমনি তেসারও জিংক্রিব জার্নি নলাই রাগাউশিশি জামাকে নাংজাউডু টাউন রাগাউশিশি দেংমাকে নাংজাউডু টিকাব হাটো হাটো হালা শেরডিং গিডিং হা জাবাই বংবাই বচম জাহি থয়েবাসিকে শেরডিং রাগাউরি নাং ওদেহে বাংধৌ শিবংব এব জাবাই বুটুকে রাগাউরি মনে পুবান শিরানি বনিং রাগাউরি নাং টিহে বাউরে জিনে পিছিং হানিং এলে শিবং দংক্লিডু বঞ্চি জার্নি বৌমাজং ইয়াফ্রি সুত্রটা কিভিনটুকে কাজারিডু আং মধ্যপ্রদেশ রাজগড় জেলানি বেওয়ারি বাহান্দটুনি গ্রাউ খোনাসুমানে হাজারা মাইবা বঞ্চি রুগং বেরেন হাফাই পুটুহা প্লাস্টিক লেম খ্লাইফলুং এবা পুটুকে রেগাউরি মানে বাউকজেব্বা গিবিনসাও শিব এদিবাসী জাবাই বংবাই বুটুকে রেগাউরি ফিনাংনিয়া জিংনিং টাউন বুটুহা প্লাস্টিক বৈঠল বুটুকে কন্টিমা নাং মাসে টিহে খুশি জেনবা খেরে খেরে ব প্লাস্টিক বৈটল বুটুকে ইকো ব্রিক্স হা সসলাইরিকা দিনে বসাইন হা এব ইকো ব্রিক্স নি দ্বারাজং টাউন নি কিবিন কিবিন হাফাই বুটুকে রগরিব জেনখা ওদেহে লাইলিং এবা কেসা বটাইন হানি রাজগর হা আরজা আরজা কেজি প্লাস্টিক কে ইয়াহই ফিনপুকটাই স্টাম্পিনকা ব বাহান্দটুনি নাংজমাজং টাউন হাফাই রেগাউডোকা আং বেউরানিনি ভান্ডাউটুকে বঞ্চিনি খুশিহা গিভিনটুকে কবাফামানে খাফাইরিফুবনি কবাং কবাং বাখান কনারি হাডু কাসাও মনে দেশারও বাংসাসা জন দেশারও
রাইজামা হাই হাবা।

মাসে মাই পেহে গ্রাও সেন্টিমেন্ট খানচুব ব গ্রাও চাকা গণেশ কাজালাম জং জুফাইবা গণেশ কাজালাম চপাইমনে বসাইন লাউসা বিক ঠিকব গ্রাও সেন্টিমা বাবা বেদেহে ঠিকালা গণেশ মদাইনি সাউকুলি দাউবনে খুশিলা সিকং নিপরং জেন্দু অডিবনে নিশিগ্রিপকে ব গণেশ সাউকুলি ব্রাইডে ঠিকাদে জানি হাফাইহা হামা খাউহি দাউয়েবা গণেশ মূর্তি ব্রাইলাইটি হে খাইছু হাদু বব হাটানি মূর্তি দাউয়েরনি ইয়াবলাই জামানাংরে অডেহে সাউকুলি কে স্মাদি জং দাউবা ব্রাইবাখা পক্ষেব নাইসমানাংরে প্লাস্টার অফ প্যারিস হা দাউয়েবা মূর্তি দাব্রাই লুগরাও হামাজং দাওয়েবা সাউকুলি লাইলল ক্লাইনিং দিহা গলিলাংনাদু এবহা জিনি ডিমা ডিকং খারনাই এডিবাসী রেগাউসিসি থাউদু হাটানিনি মরাই দাওয়েরাও নিপ্রাং সাউকুলি ব্রাইরে ঠিকাতে বকেলপর লোকেল হাবা জিনিয়েবা কেচেব দনাং আং আশা জাদু দু ফাগিনেবা গণেশ খাজালাম হা ইলি গ্রাউ বেরেন মাই পেহে বাউটাই লেহি দেশনি হাম্বানি কলাহি হাবা জেননাং এব গ্রাউখে লুগুরাও জিনি দেশনে ফান্তা থাংদৌ থেবা বলমা জাকা জিং দেশ সারাও দেশনি গিবিন কেপ

ডু হাটানি নি মরাই রয়েরও নিপ্রাং সাউকুলি ব্রাই ঠিকাতে বকেল পর লোকেল হাবা চিনেবা কেচেপ নাং আং আশা যাদু দু ফাগিনেবা গণেশ খাচালাম হা ইলি গ্রাউ বেরেন মাইপেহি বাউটাই লিহি দেশনি হাম্বনি কলাহি হাবা জেন নাং এব গ্রাউখে লুগ্রাউ জিনে দেশ নে ফান্তা থাংদৌ থেবা বলমা জাকা জিং দেশারাও দেশনি গিবিন কেপ হাবাই পুটুখা বসা বসা হাবা জিনেবা পুটুনিপ্রাং জিংকে সিব্রিং দু কাহা বমা হাজাই রে সমাজ সঙ্গ যাই বাইগুরে টিকাটে জাঠাই শ্রীদাউরি পুডু নিশিক্রি বজার নি হাফাই সারডিং গিডিং হা এলি হাবা জাইনিয়া বাসিনী কারাও বেরেন আনে রে বিহাই নিশিনী বাউটাই শিবরিংটাই হাইফালাং জাপুরে সাসা হাবা ঠিকাবো দেশারাও নি কলাহি গদাইন হাবা কংসি জেনমানিলাই জাকুডু ফাইগিনেবা বটাইনি নি মন কি বার প্রোগ্রাম হা নিশিজাং করলাইপনাং দেশারাও আসাবা গদাইন কলাহি কুশি জেনেবা নি গ্রাউ মাইপাহি সাইনাইপনাং নিশিক্রিপ জার্নি নখটুকে নাইস নুসলাই এবহা নিশিক্রিপ ডি কে মুটুমহি ডেংমানিং নংমাসে হাদিথাইনি টিপসি টিপসি ডি নিং জিংকে মতংপুডু কেচ দা রেন এব মিশন কে বালেলে বাবা জাইয়া অডিবনি ক্রিপ কে খাঞ্চুডু চলাং বটরনি টিপসি টিপসি হাদিথাই কে ক্রিপচাং গ্রাউসি জিহি মুটুমলে মানাংডু এখন তাহা নিশিনে গবং গবং বখান কনারপিন হাদু ধন্যবাদ জুথাই দুশো সিহা মন্ত্রিস মন্ত্রী মোদী নিজমাজং সালেবা মনকিবার প্রোগ্রামনি সাইকুয়াবা ডিমাগ্রাস লাইখানালাইখা ডিমাসা প্রোগ্রাম খানালাই আকাশবাণী শিলচর কিনে দোহা আর্জাইয়া গোপা হাবলং বারনি কুরং হা আর্জাবথাই খানালাইনাং

কারে ঠিকানে ডামরা গায়ে বান্য করনে লাগনি বেশনে ইঞ্চুরেন্স জুরমা শরি ডটি হে পটো এসে ঠিপাবা নিউ দিল্লি হ্যাপলিং পিয়ে হিট হয়ে বা আসাম সরকার বংশা সাকরাও মাঠ হয়ে বা বুটু কেপলিং মানে কেন্দ্র সরকার নেপাবানি এখন হা ফাইনাল স্টেজ হা ডং টিহে আসাম রেভিনিউ ডিজিটাল ম্যানেজমেন্ট বেদেব মন্ত্রী কেশব মহন্ত মিয়া কলিয়াবর হা খামিয়াবা গ্রাউজমারি রে মেলহা এলে গ্রাউ সান্তিবা মন্ত্রী মৌসে মহন্ত নিউ দিল্লি হা ডিজিটাল ম্যানেজমেন্ট বেদেব অথরিটি উঠু জাং কামলাই বিলাইবানি এখন হা এলে গ্রাউ সান্তিবা কেন্দ্র সরকারের গেটিনি প্রাণ সাইকেলফ্রিং যা হাপাই হা হাফসো প্রকৃতিনে যা হামিয়া কাপাইন বাহা গমাগু জাবা মাপে বেসং এফারি রেটিকাটে রাজ্যের হামসিং হাম্মা জানটি হে মন্ত্রী মৌসে মহন্ত রাজুমারি আর মেলা সেন্টি ফাবা রাজ্যের গিবেন গিবেন হাফাইজাং বংশী কলমা হাফাই হাব মিয়া হা হায়ুনে ইমিউনাইজেশন বসাইন মানিলেখা শিলচরের এমএলএ ডক্টর রাজদীপ রায় মিয়া প্রঙ্গটে শিলচরের রুরাল প্রাইমারি হেলথ সেন্টার হা এব হায়ুনে ইমিউনাইজেশন বসাইন প্রোগ্রাম কেতারা মাপি জিনিখা এব ইমিউনাইজেশন বসাইন মাইপে হি সালে এব প্রোগ্রাম হয় জেলার স্বাস্থ্য নাইশ বেটেপ জয়েন্ট ডিরেক্টর ডক্টর সুমনা নাইডিং স্বাস্থ্য নাইশ বেটেপ বুপাইন হা ডোং এবার জুরিয়া মকরা মনোজিৎ কুটুম জেলার ইমিউনাইজেশন অফিসার ডক্টর এ শেখ টু বজমনফাবা এজন গেটে মেহাই এব হায়ুংনে ইমিউনাইজেশন বসাইন মেপে শ্রী বুমি রোড হাইলাকান্দি জেলা হব ফার্স্ট পলিও প্রোগ্রাম চালিকা ডিমা হাসাও জেলা হব মেয়া হায়ুংনে ইমিউনাইজেশন বসাইন মানিলাইকা মেয়াহা এব বসাইন মাইপে হে ডিমা হাসাও জেলার কিবিন কিবিন হসপিটাল হেলথ সেন্টার পরিক বাস স্ট্যান্ড রেল স্টেশন কেলাপ হে জন গবাং গুঠুমে বা হাটানিয়া ইমিউনাইজেশন কেন্দ্র কামরি দহে হাজাইকালিনি প্রাং মাইটে মানে গিদিত এবা নানারনে অরেল পরিয়া খাইনকা গ্রাউডিমাজং গ্রাউজমা পরিবার দিনে রানী জামখা আকাশবাণী শিলচর ডাকনা মারমারি বসানী জিনী ডিমা সাব্রমা দং কিবিন কিবিন রেজারিং কুরং হারদাপনী প্রোগ্রাম টাইরিলি নিমিরলি অটোডে সানসিনী গ্রাউজমা প্রোগ্রাম খানায়ারও সিনে হামজমা কাসমা কনারপিনলাহি দিনী জিনী ডিমাসা প্রোগ্রাম এরিং সুজাম গারডু জুটাই

এতক্ষণ শুনলেন ডিমাসা অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ।

আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান সূচি এবং পরে আগামীকালের অনুষ্ঠান সূচি। আজ সন্ধ্যা 6:15 যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী, 6:45 চাষাবাদের কথা, এতে গ্রীষ্মকালীন শাকসবজিতে রোগ দমন নিয়ে বলবেন এম মধুরিমা সিং। রাত 7:15 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। রাত 8:00 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান। রাত 8:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কুমুদরঞ্জন সরকারের বাঁশি বাদন। রাত 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন নাটক হাঙর। এতক্ষণ শুনলেন আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের বিস্তারিত অনুষ্ঠান সূচি। সকাল 6:05 শুনবেন অমৃতবাণী, ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা শুনবেন সকাল 6:10। সকাল 6:30 শুনবেন খেতে খামারে, হীরালাল ভৌমিকের পরিবেশনায় লোকগীতি শুনবেন সকাল 6:35 ও দুপুর 1:40। সীমা পুরকায়স্থ এবং আলপনা দেবের পরিবেশনায় লোকগীতি শুনবেন বেলা 11:33। সুপ্রভাত অনুষ্ঠানটি শুনবেন সকাল 7:05। সকাল 7:20 শুনবেন দেশবন্দনা, বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 ও দুপুর 12:30। সকাল 8:40 শুনবেন নজরুলগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

0: বাংলা ছবির গানের অনুষ্ঠান শুনবেন সকাল 8:50 ও বেলা 10:00 ও সন্ধে 6:15। সকাল 9:00 শুনবেন সঙ্গীতালেখ্য রিমঝিম ঘনবরষে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে কার্তিক কুমারের সেতার বাদন শুনবেন সকাল 9:30। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দেবরাজ দাসের বাঁশি বাদন শোনা যাবে দুপুর 2:00। বেলা 11:00 আধুনিক গান শুনবেন জটিলেশ্বর মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে। এছাড়াও দুপুর 1:15 আধুনিক গান শুনবেন পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে। হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30 এবং বেলা 12:00। আমার কথা অনুষ্ঠানে শুনবেন সুভদ্রা ভট্টাচার্যের নিজের কথা বেলা 11:30। চাষাবাদের কথা অনুষ্ঠানটি শুনবেন দুপুর 2:30। এতে বর্ষাকালে মাছের চাষ ও মাছ পুকুরের যত্ন নিয়ে বলবেন বিকাশ কান্তি নাথ। মণিপুরী অনুষ্ঠান শুনবেন বিকেল 5:05। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধে 6:30 শুনবেন লন্ডনে আয়োজিত আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ধারা বিবরণী, খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত। এতক্ষণ শুনলেন আগামীকালকের এবং আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী শিলচর।
1: একটু মেঘলা আকাশ হলেই মোবাইলের নেটওয়ার্ক গায়েব, দোকানে কাস্টমার নাই, আর আমার বানানো অনলাইনের বিজ্ঞাপন খালি গোল গোল ঘুরছে।
2: বলছি, বাফারিং এর চক্কর ছাড়ুন, গ্রাহকের চোখ ডিজিটাল স্ক্রিনে আটকে থাকলেও কান কিন্তু সবসময় খোলাই থাকে।
3: একদম ঠিক, নেটওয়ার্ক এর গোলমাল হোক বা লোডশেডিং, শহর থেকে গ্রাম আকাশবাণী শিলচর আছে সবার সাথে সব সময়। কোন রকম বাফারিং ছাড়াই আপনার ব্যবসার বার্তা সরাসরি পৌঁছে যাবে লক্ষ লক্ষ মানুষের কাছে। আজই বিজ্ঞাপন দিন আর আপনার প্রচারকে করে তুলুন আরো প্রভাবশালী।
0: আকাশবাণী শিলচর। এখন শুনবেন যুব বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী।

যুবা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের যুববাণী অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে সাংবাদিকতার বিভিন্ন দিক। আমরা আজ কথা বলবো সেই মানুষটির সঙ্গে যার পেশা শুধু খবর লেখা নয়, বরং সমাজের নারীর স্পন্দনকে ছুঁয়ে দেখা, যিনি সত্যের পক্ষে দাঁড়াতে জানেন, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে জানেন আর অন্ধকারে আলোর বার্তা পৌঁছে দিতে জানেন। আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন সাংবাদিক, কলামিস্ট এবং শ্রীভূমি প্রেস ক্লাবের সভাপতি মিহির দেবনাথ, যিনি খবরের পর্দার আড়াল থেকে তুলে আনেন মানুষের গল্প, নিঃশব্দ কণ্ঠের আওয়াজ আর বাস্তব জীবনের সত্যচিত্র। তার প্রতিটি প্রতিবেদন, প্রতিটি শব্দ যেন সমাজকে নাড়িয়ে দেওয়ার এক অনন্য প্রচেষ্টা। তার কলম সমাজের আয়না, তার কণ্ঠ মানুষ ও মাটির গল্পের প্রতিধ্বনি। আমরা জানবো তার অভিজ্ঞতা, তার লড়াই, তার পথ চলা এবং সংবাদ জগতের অজানা দিকগুলো যা সাধারণত চোখের আড়ালে থেকে যায়। তাহলে শ্রোতা বন্ধুরা, রেডিওর আওয়াজটা একটু বাড়িয়ে দিন, মন দিন কানের কাছে, কারণ আজ

0: আজ আমরা ডুব দেব এক সত্যভিত্তিক চিন্তামূলক আলোচনায়। চলুন শুনে নেওয়া যাক সাংবাদিক মিহির দেবনাথের সাথে একটি সাক্ষাৎকার। প্রথমে স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে। তো আমাদের আজকের বিষয়বস্তু তো আপনি জানেনই যে সাংবাদিকতার বিভিন্ন দিক।
1: হ্যাঁ, ধন্যবাদ ঋতুতপা। আমি প্রথমেই ধন্যবাদ জানাই এআইআর অল ইন্ডিয়া রেডিও শিলচরকে যে আমাকে তাদের অতিথি হিসাবে বেছে নেওয়ার জন্য। আমার কাছে যে প্রশ্ন করা হবে আমি আমার জ্ঞান বিশ্বাস মতে সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
0: প্রথমেই আপনার কাছ থেকে যেটা জানতে চাইব, আপনি কিভাবে সাংবাদিকতা পেশায় আসলেন, মানে এটার শুরুটা কেমন ছিল?
1: শুরুটা ছিল যে আমি লেখালেখি কিংবা সঙ্গীত চর্চা একটা ঐতিহ্যশালী পরিবারের আমার জন্ম। আমার বাবা বাউল ছিলেন, বাউল সাধক ছিলেন। ছোটবেলা থেকেই আমি লেখালেখি দেখেছি। আমার বাবার প্রচুর গান লেখা টেখা আছে, নিজে গান গাইতেন এবং প্রকৃতপক্ষে বাউল ধারার বাউল, বাউল শিল্পী নন। আমি নবম শ্রেণীর থেকেই যখন পড়ি, আমার মূল জন্মস্থান কানাই বাজার, বর্তমান শ্রীভূমি জেলা, তৎকালীন করিমগঞ্জ মহকুমা কাছাড় জেলা। আমি পাতারকান্দি মডেল হায়ার সেকেন্ডারিতে উচ্চ মাধ্যমিক পড়াশোনা যখন করছি, আমি ক্লাস নবম শ্রেণী থেকে আমার লেখালেখি শুরু স্কুল ম্যাগাজিনে। পরবর্তীতে সাহিত্যের প্রতি, সংস্কৃতির প্রতি আমার যে টান আসে তা থেকে পড়াশোনা শুরু করি এবং 85 সালে আমার সম্পাদনায় আহুতি নামে একটা দেয়াল পত্রিকা কানাইবাজারে উন্মোচন হয়। ওটা দীর্ঘদিন চলেছে। তারপর 87 সালে এই করিমগঞ্জ থেকে সাপ্তাহিক নববার্তা হবিবুর রহমান চৌধুরীর সম্পাদনায় এবং বিপ্ররাজ দাস, বিখ্যাত উপন্যাসিক বিপ্ররাজ দাসের সম্পাদনায় মধুবর্ক পত্রিকা সাপ্তাহিক প্রকাশ হয়, সেটা থেকে আমার লেখালেখি শুরু। জীবনে চাকরি বাকরির চেষ্টা করেছি, কিন্তু সাধারণত আমার আপোষ করা আমার চরিত্রের বিরোধী, তাই আমি আপোষ করতে পারিনি এখন পর্যন্ত। আমি একটা লেভেল পর্যন্ত, আমি আপোষ একটা স্তর পর্যন্ত পাপস হওয়া আমার দ্বারা সম্ভব নয়। তাই 92 প্রথম 1 সেপ্টেম্বর থেকে আমি সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করি, নিযুক্তি পাই অর্ধ সাপ্তাহিক নববার্তা প্রসঙ্গের বার্তা সম্পাদক হিসেবে। এই থেকে আমার শুরু।
0: আচ্ছা, এবারে যেটা জানতে চাইব, সাংবাদিকতা পেশায় সত্যের পাশে থাকা কতটা কঠিন, এই বিষয়ে একটু বলুন।
1: বলতে গেলে এই বিষয়টা একটা তাত্ত্বিক প্রশ্ন, কারণ সত্যটা হচ্ছে প্রেক্ষিতের উপর নির্ভর করে। তোমার কাছে যা সত্য আমার কাছে তা সত্য নাও হতে পারে।
0: হ্যাঁ, এটা ঠিক।
1: যার জন্য টলস্টয়ের একটা কথা আছে যে সত্যকে দেখতে হয়, তাকিয়ে সত্য হয় না। সত্যকে আমরা যেভাবে দেখব, আমার কাছে ব্রহ্মময়ী কালী, কিন্তু একজন ইসলাম ধর্মাবলম্বীর কাছে ওটা সত্য নয়, ওটা মিথ্যা। তাদের যে দেখা, আমার যে দেখা, এর মধ্যে বেশ কম আছে। তাই বাকতিনের একটা থিওরিতে, পৃথিবী বিখ্যাত দার্শনিক বাকতিন, তৎকালীন সোভিয়েত রাশিয়ার, সেই বাকতিনের একটা তত্ত্বে আছে সত্য শাশ্বত নয়, সত্য আপেক্ষিক। যেমন আমাদের সামনে একটা কাপ রাখা আছে, আমি কাপের সামনা দিকটা দেখলাম, এই দিকটা আমার কাছে সত্য, তুমি ও দিকটা দেখলে ওটা তোমার কাছে সত্য। তাই সত্য তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে।

0: কিন্তু বিবেকানন্দ আবার বলেছেন সব কিছুর উপেক্ষা করা যায় বা কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়। এই যে অবস্থা, সুতরাং আজকের যে সমাজ সেই সমাজটা অনেক জটিল হয়ে গেছে যখন থেকে বিশ্বায়ন শুরু হয়েছে, গ্লোবালাইজেশন শুরু হয়েছে সারা পৃথিবীতে। সুতরাং এখন সত্যের যে তত্ত্ব সে তত্ত্বটা আপেক্ষিকতার তত্ত্ব, সত্য আপেক্ষিক, সত্যকে শাশ্বত হিসেবে বলতে পারছি না। তাই সংবাদপত্র এখন ব্রত নয়, সংবাদসেবী এখন ব্রত নয়, ওটা আমাদের পেশা। পেশাগত সত্যতা রক্ষা করি, সার্বিক সত্য রক্ষা করা অসম্ভব।
1: আচ্ছা, আজকের তরুণ প্রজন্ম যেভাবে সোশ্যাল মিডিয়া থেকে খবর নেয়, আপনি সেটাকে কিভাবে দেখেন?
0: আমি দেখি, আবার রবীন্দ্রনাথকে বলছি, আমরা চলি সুমুখ পানে কে আমাদের বাঁধবে, রইল তারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে। পরিবর্তন যখন এসেছে, একটা পরিবর্তন আসে বিবর্তনের মাধ্যমে। এবং বিশ্বজগৎ, আমরা যদি আমাদের সনাতন ধর্মের হিন্দু ঋষির শ্লোকে যাই, বিশ্বজগৎ চৈতন্যময় উপনিষদে বলা হয়েছে। এই বিশ্বব্রহ্মাণ্ডটা যখন চৈতন্যময়, যেখানে চৈতন্য আছে সেখানে পরিবর্তন আছে, কারণ চৈতন্যটা ডায়নামিক, চৈতন্য স্ট্যাটিক নয়। যার জন্য যেহেতু পরিবর্তনশীল এই বিশ্ব প্রপঞ্চ, সুতরাং পরিবর্তন হবে। সামাজিক মাধ্যম যা এসেছে তা আমাদেরকে স্বীকার করে নিতেই হবে, আমরা নিচ্ছি, আমরা আমাদের কাজে লাগাচ্ছি। প্রশ্নটা হচ্ছে গিয়ে আমরা কোনভাবে কি ব্যবহার করছি। কেউ সাগরের সৌন্দর্য দেখতে যায়, কেউ নুড়ি কুড়াতে যায়, কেউ স্নান করতে যায়, কেউ পুনর্জনে যায়। তো আমরা সোশ্যাল মিডিয়াটাকে যে যেভাবে ব্যবহার করব সেভাবেই তার ফলাফল পাব। সুতরাং আমি সোশ্যাল মিডিয়ার বিপক্ষে নয়, ওটাকে যাতে একটা লাগাম থাকা দরকার, আমি যাতে মনে করি যে একটা গুড়া, দুরন্ত গুড়া, দৌড়ের গুড়া। টিনেজ বয়সে প্রতিটা মানুষ দৌড়ের গুড়া। তো যার জন্য নেতাজি সুভাষ বলেছিলেন যে ওদেরকে অধিকার দাও, ভুল করবার অধিকার, ভুল করতে করতে ওরা শুদ্ধ করবে। সুতরাং ওরা তো ভুল করবেই, একটা লাগাম আমাদের হাতে, অভিভাবকদের হাতে থাকা দরকার। কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার পক্ষপাতী।
1: একদম। আচ্ছা, আপনার কর্মজীবনে সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত কোনটা ছিল?
0: আমার কর্মজীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত হচ্ছে 2003 সালে যখন শিলচর থেকে দৈনিক সাময়িক প্রসঙ্গ প্রকাশ হয়, তখন করিমগঞ্জের ব্যুরো চিফের দায়িত্ব দেওয়া হয় আমাকে।
1: আচ্ছা,
0: জটিল একটা পরিস্থিতি ছিল, এটাই আমার জীবনের চ্যালেঞ্জিং, এবং সেই সময়টাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি যে তৎকালীন আমার রিপোর্টের উপর পাঁচবার দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকা করিমগঞ্জে পড়ানো হয়েছে, মিছিল করে দল বেঁধে। একজন সাংবাদিকের জীবনে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
1: আচ্ছা আচ্ছা, বাহ,
0: এটি আমার চ্যালেঞ্জিং ছিল।
1: আচ্ছা,
0: এবং দ্বিতীয় চ্যালেঞ্জিং হয়েছে যখন দৈনিক নববার্তা প্রসঙ্গ 2008 সালে দৈনিক হয় অর্ধ সাপ্তাহিক থেকে, তখন করিমগঞ্জের মতো জায়গা থেকে যেখানে পরিকাঠামো দুর্বল, যেখানে লেখালেখির মানুষের অভাব, পেশাদারী সাংবাদিকের অভাব, পেশাদারিত্ব ছাড়া যে কোনো জিনিস আমরা যে যাই বলি না কেন, কোনো বিষয়ের উপর স্থায়ী দাগ রেখে যাওয়া যায় না।
1: একদম একদম।
0: তো করিমগঞ্জে পেশাদারী সাংবাদিকের অভাব ছিল। সেই সময়টাতে আমরা যে যুদ্ধ করেছি 3-4 বছর, আমি, চন্দন রায়, মৃণাল সরকার, আমরা যুদ্ধ করেছি, এবং যুদ্ধ করে এখন আছেন জয়ন্ত চক্রবর্তী, উনিও তখন থেকে আমাদের সঙ্গ দিয়েছেন। আমরা একটা যুদ্ধ করে, ওটাও আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল আমার জীবনে, চ্যালেঞ্জিং টাইম। আজকে আমি খুব সুখী, আমার কোনো সমস্যা নাই।
1: ঠিক আছে। আচ্ছা, নতুন প্রযুক্তি যেমন AI, ডিজিটাল মিডিয়া, মোবাইল জার্নালিজম, এগুলো সাংবাদিকতার ভবিষ্যৎকে কিভাবে বদলে দিচ্ছে বলে আপনি মনে করেন?
0: ঈশ্বরের, স্রষ্টার সৃষ্টি যে মানব দেহ, যে মানব মস্তিষ্ক, কোনো যন্ত্রের বিকল্প হতে পারে না। আজকে পর্যন্ত মানব মস্তিষ্কে যতটুকু কোষ আছে, এর সহস্রভাগের এক ভাগ কোষ কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টি করতে পারেনি।

0: সুতরাং মানব দেহ মানব মস্তিষ্কের বিকল্প যন্ত্র হবে আমি বিশ্বাস করি না। কিন্তু এআই কৃত্রিম মেধা বা এইগুলো এসে আমাদের সাহিত্য চর্চা লেখাপড়া সংস্কৃতি চর্চার ক্ষতি করেছে, সাংবাদিকতারও ক্ষতি করেছে। আজকালকে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দিতে লজ্জা বোধ করি আমি। আমি নির্দ্বিধায় আজকে এই আলোচনায় আমি একটা সর্বভারতীয় মাধ্যমে আলোচনায় আমি এই কথাটা দ্বিধাহীন চিত্তে স্বীকার করছি যে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতে আগে গৌরবজনক মনে করতাম। আমি নিজে দেখেছি করিমগঞ্জে সার্কিট হাউসে প্রেস মিট হচ্ছে, মন্ত্রী এসেছেন, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট তখন শ্রদ্ধেয় প্রয়াত ভূপেন্দ্র কুমার সিনহা, সম্পাদক শ্রদ্ধেয় সতুরায় মহাশয়, ডিসি শিবপ্রসাদ দাস, ওখান থেকে পিএ কে বলছেন যে মণিবাবু এখন আসেননি, তুমি আমার গাড়িটা নিয়ে যাও, নিয়ে আসো। যে তখন সাংবাদিককে ডিসির গাড়ি দিয়ে আট্যায়ন করে নিয়ে আসা হতো। আজকাল এমন অবস্থায় আমরা পৌঁছেছি বা এমন অবস্থায় সাংবাদিকতার মান নিয়ে পৌঁছে দিয়েছি যে আমাদেরকে ফোন করেও কেউ বলে না যে ওখানে প্রেস মিট গ্রুপে দিয়ে দেয়, আমরা 50 জন গিয়ে হাজির একটা মোবাইল হাতে নিয়ে। আপনি কি বলেন এই সম্পর্কে? শুদ্ধ করে মাতৃভাষাটা বলতে পারে না, লিখতে পারে না, এমন মানুষ সাংবাদিক হয়ে গেছে যে তার মাতৃভাষাটা শুদ্ধ করে বলতে পারবে না। ভাষার যে একটা ফোনেটিক বিষয় আছে, সে অলংকার শাস্ত্র বলে একটা বিষয় আছে, কিছুই না, এত ধারে কাছেই নেই। পোয়ের আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ বনি পরে, সে সে আপনি আর আপনি, এর ব্যবধান বুঝে না, সে সাংবাদিক হয়ে গেছে, নিউজ পড়ছে ফেসবুকে। এই পরিস্থিতি আজকে ক্ষতি করেছে আমাদের প্রকৃত সাহিত্য চর্চার ক্ষতি করেছে, সাংবাদিকতার ক্ষতি করেছে। তা উত্তরণ হবে, আমি আশাবাদী মানুষ, সবকিছু পরিবর্তন হয়, সবকিছু পরিবর্তনশীল, একদিন পরিবর্তন হবে, এই আশা রাখি আমি।
1: আচ্ছা, তরুণ প্রজন্মের কেউ যদি সাংবাদিক হতে চায় তো তাকে আপনি কি পরামর্শ দেবেন?
0: পরামর্শ হচ্ছে আরো বেশি বেশি করে তরুণ প্রজন্ম সাংবাদিকতার ক্ষেত্রে আসা উচিত, কারণ আমি বিশ্বাস রাখি মানব সভ্যতা যতদিন বেঁচে থাকবে সাংবাদিকতা ধ্বংস হবে না, কারণ ওটা মানুষের ব্যাপার, মানুষের সুখ দুঃখের বিষয়, সমাজের উন্নতি অবনতির বিষয়। জ্ঞান শাস্ত্রের আলোচনা, জ্ঞান ধ্বংস হতে পারে না, জ্ঞান ধ্বংস হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে। যত দিন যাবে জ্ঞানের পরিব্যক্তি ঘটবে, ব্যক্তি ঘটবে। সুতরাং তরুণ প্রজন্ম আরো বেশি করে আসা উচিত। কিন্তু তাদের কাছে আমার একটা পরামর্শ, আমার দীর্ঘ 36-37 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা, পেশাদারিত্বর 36 বছর, 40 বছরের ঊর্ধ্বে আমার সাংবাদিকতার অভিজ্ঞতা এটাই যে পড়াশোনার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্ম আসুক, পড়াশোনা করতে হবে, সাংবাদিকতার পাঠ, বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি, উপন্যাস, গল্প, এগুলো পড়তে হবে, বিশ্ব সাহিত্য, এগুলো পড়াশোনা করে এরা আসুক। এবং আজকে আমাদের এখানে যদিও সমস্যা আছে আর্থিক দিক দিয়ে, কিন্তু সমস্ত পৃথিবীতে সংবাদপত্র, সংবাদ মাধ্যম একটা শিল্প, শত শত কোটি টাকা বিনিয়োগ হচ্ছে এবং এখানে ভবিষ্যৎ উজ্জ্বল, ভবিষ্যতে। সুতরাং তরুণ প্রজন্মকে আমি স্বাগত জানাই, ওরা আসুক। ওরে সবুজ, ওরে অবুজ, ওরে নবীন, ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা দিয়ে তুই মাচা, ওরাই তো আমাদের ঘা দিয়ে বাঁচাবে আমরা যারা বুড়ো হয়ে যাচ্ছি।
1: একদম একদম। আচ্ছা, এই পেশায় সফল হতে গেলে কোন গুণগুলো গড়ে তোলা সবচেয়ে বেশি জরুরি?
0: সবচেয়ে বড় জরুরি মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। সাংবাদিকের কর্তব্য সংবাদ সংগ্রহ করা, যেখানে সে সংবাদ পাবে সে সেখানেই যাবে। এবং মামনি সংহিতা দেবী আমাকে একটা কথা বলেছিলেন যখন করিমগঞ্জে এসেছিলেন, করিমগঞ্জ কলেজ মাঠে আমাকে ডেকে নিয়েছিলেন, আমি 3 দিন রাতে, আমাকে বলেছিলেন যে রাত 10টার পরে আসবে, আমাকে বলেছিলেন বাবা সাংবাদিক হয়েছ, মাছি হয় না, মৌমাছি হও। রামকৃষ্ণ পরমহংস বলেছেন রাজহংসের চরিত্র ধারণ করো, রাজহংস দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয় জল থেকে যায়, তুমি যেখানেই থাকো সেখান থেকে ভালো জিনিসটা সংগ্রহ করবে। আমি ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই কথাটাই বলছি, পড়াশোনা করো, মানুষের সঙ্গে সম্পর্ক রাখো এবং সু জিনিসগুলো সংগ্রহ করো, আহরণ করো, কুকে পরিত্যাগ করো।

0: সমাজে পরিবর্তন আনতে সাংবাদিকরা কিভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন?
1: সাংবাদিকদের ভূমিকা হচ্ছে সাংবাদিকদের অস্ত্র তার কলম, কলম তার কলমের পথেই চলবে, কলমকে আটকানো যাবে না, যায় না। সুতরাং সাংবাদিকতা যারা গ্রহণ করবে, ও তো সাগরে পেতেছি শয্যা, শিশিরে কি ভাব হয়, আমাদের শয্যাটাই তো সাগরে, আমরা শিশিরকে কি ভয় করব, ভবিষ্যৎ প্রজন্মকেও। কারণ চ্যালেঞ্জিং হতে হবে, সব জীবনের প্রতিটা মুহূর্তেই চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জ গ্রহণ না করলে হবে না। বর্তমানে তো ডিজিটাল যুগ, এখন তো লড়াইটা আরো আরো কঠিন, আরো কঠিন। এখন এখন মানে একদম ক্রিম চূড়ান্ত হতে হবে নিজের পেশায়, আর চূড়ান্ত যোগ্যতা অযোগ্যতার কোনো স্থান এই পৃথিবীতে নেই। বীরভূগ্য বসুন্ধরা ভিক্ষানাং নৈব নৈব চ নায়ামাত্মা বল হইনে না লভ্য।
0: আচ্ছা, বরাক উপত্যকার বর্তমান সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমের পরিস্থিতি বা অবস্থান সম্পর্কে একটু বলুন।
1: বর্তমানের যে সময়টা, সংবাদপত্র আমি আগেই বলেছি বা সংবাদ মাধ্যম এখন শিল্প হয়ে গেছে, আগে ছিল ব্রত। সুতরাং সরকারি বিজ্ঞাপনের উপর কিংবা বড় বড় কোম্পানির বিজ্ঞাপনের উপর নির্ভর করতে হয়। একটা দৈনিক সংবাদপত্র ন্যূনতমভাবে তার মাসে খরচা হয় স্টাফ স্যালারি, পরিবহন খরচ সব কিছু মিলিয়ে, কাগজ কালি সব কিছু মিলিয়ে খরচ হয় 18-20 লাখ টাকা। বড় পত্রিকা যেগুলো আছে, নাম আমি প্রকাশ করছি না বা করি, ধরুন বা কাউকে খারাপ পেতে পারে না, আমি নাম বলছি না, কারণ যেহেতু সর্বমাধ্যম অন্য আর একটা পত্রিকা খারাপ হয়ে যেতে পারে, যে কোনো কোনো পত্রিকা আছে 30-32-34 লক্ষ টাকা মাসে খরচ, 16-19 লাখের কম কোনো মাসিক খরচা ছাড়া পত্রিকা, দৈনিক পত্রিকা বের করা সম্ভব নয়। এবং আরেকটা জিনিস, 12 পৃষ্ঠার একটা পত্রিকা বের করতে গেলে খরচ হয় 22-23 টাকা, আর সেই পত্রিকাটা 8 টাকা বিক্রি হয়, মালিক পক্ষ পায় 5 টাকা, 3 টাকা কমিশন, হকার কমিশন, এজেন্ট কমিশন।
0: আচ্ছা,
1: পত্রিকা বিক্রি করে পত্রিকা পরিচালনার যে ব্যবস্থা এখন আর নেই। ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলিতে পাঠক সংখ্যা কমিয়েছে এবং প্রত্যেকটা পত্রিকা অনলাইনে দিয়ে দেওয়া হয়, মানুষ সরাসরি কিনে না, খুব কম কিনে। আগের থেকে 50-40% গ্রাহক কমে গেছে, কারণ রাত্রপ্রভাত হওয়ার পর রাত 2টার পর আপলোড করে দেওয়া হয় প্রতিটি পত্রিকা। প্রতিটি মানুষের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, সে সকালবেলায় সে দেখে নিচ্ছে, 5টায় দেখে নিচ্ছে, 6টার সময় দেখে নিচ্ছে পত্রিকাটা দোকানে আসার আগেই। সুতরাং এই অবস্থাতে সরকারি বিজ্ঞাপনের উপর নির্ভর করতে হয় বা বেসরকারি বিজ্ঞাপনের উপর। তা আমাদের দুর্ভাগ্য, স্বাধীনতার এত বছর পরও বরাক উপত্যকায় সেই ধরনের কোনো বেসরকারি শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ইন্দিরা গান্ধী, প্রয়াত ইন্দিরা গান্ধীর সময়ে এশিয়ার বৃহত্তম কাগজ কল পাঁচগ্রামে হয়েছিল, অনেক মানুষের কর্মসংস্থান হয়েছিল, বা তখন দৈনিক পত্রিকা করিমগঞ্জে ছিল না, শিলচরে ছিল। তখন আমি দেখেছি 94-95-96 সালে বছরে, তখনকার দিনে 3-4-5 লাখ টাকার অর্ধ সাপ্তাহিক সাপ্তাহিক পত্রিকাগুলোতে পেপার মিল কর্পোরেশনে বিজ্ঞাপন দিত। তা আজকে পাঁচগ্রাম পেপার মিলটাও বন্ধ, কোনো ব্যক্তিগত শিল্প গড়ে ওঠেনি, যার জন্যে বেসরকারি বিজ্ঞাপন খুব কম, সরকারি বিজ্ঞাপনের উপর নির্ভর করে থাকতে হয়। সরকারও তার একটা নিয়ম বা কোটা বেঁধে দিয়েছে, যার জন্যে খুব সংকটের মধ্যে, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বরাকে সংবাদপত্রগুলো চলছে। সংবাদ মাধ্যম বলতে মিডিয়া তো, দূরদর্শন আর ইয়ে ছাড়া স্বীকৃত মিডিয়া তো নেই, স্যাটেলাইট কোনো চ্যানেলও খুলেনি বরাক উপত্যকায়। আমি অনেকবার, আমরা 2-4 জন চেষ্টা করেছিলাম, 2-1 জন পয়সাওয়ালা মানুষ বা মন্ত্রীতন্ত্রীর কাছে গিয়েছিলাম যে একটা স্যাটেলাইট চ্যানেল আপনারা বরাক ভ্যালিতে খুলুন, এই অঞ্চলটা নিয়ে, ত্রিপুরা টিপুরা নিয়ে এখানে চলবে, এবং আমাদের বিশেষত এই অঞ্চলের বাঙালি মানুষের কথাগুলো, বয়সটা, কণ্ঠটা প্রকাশ উঠবে। এবং আমাদের অঞ্চলে প্রচুর গুণী মানুষ বিভিন্ন সেক্টরে আছেন, কিন্তু এদের তুলে ধরার মতো সেই জায়গাটা নাই, কিন্তু কেউই আর সেই উদ্যোগটা নেননি। যেগুলি আছে কিছু পোর্টাল, কোনো কোনো পোর্টাল একটু উন্নত ফাইন্যান্স করে, আর না হয় সব গুয়াহাটি ভিত্তিক, যার জন্য এই আমাদের যে গ্যাপ, এই গ্যাপটা শূন্যস্থানটা যতদিন

0: পর্যন্ত পূরণ না হবে আমাদের এই সংকটটা থাকবে এই বরাক উপত্যকার। এবং এই ক্ষেত্রে বরাক উপত্যকার যেসব সংস্কৃতি সম্পন্ন ধনী মানুষ এবং মন্ত্রী যারা আছেন, সাংসদ যারা আছেন, আজকের এই আলোচনার থেকে আমি তাদের কাছে করজোড়ে একটা বার্তা দিতে চাই যে আপনারা বরাক উপত্যকায় একটা স্যাটেলাইট চ্যানেল খুলুন। আজকে ইলেকট্রনিকের যুগ, স্যাটেলাইট চ্যানেল বাদ দিয়ে প্রতিযোগিতা হবে না। এই বার্তাটা আমি একজন ন্যূনতম একদম নিতান্ত নগণ্য সাংবাদিক হিসাবে আমি বরাকবাসীর প্রত্যেকের কাছে রাখলাম তোমার এই আলোচনায়।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের সময় যেহেতু ফুরিয়ে আসছে, অনুষ্ঠানটি শেষের দিকে যেতে হবে, তো শেষ প্রশ্ন করছি আপনার কাছে। আমাদের এই অনুষ্ঠানটি যেহেতু যুববাণী অনুষ্ঠান তরুণদের উদ্দেশ্যে, তো এই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনার শেষ বার্তা কি হবে?
0: তরুণদের উদ্দেশ্যে বার্তাটি আমি আর কি বার্তা দেব, আমি নজরুলেরই একটি বার্তা দিয়ে দিই। নজরুল ইসলামের, ইহাদের রণনৃত্যের তালে পদতলে হয় গুঙা, ভোগ বিলাসীর তখত ও তাউজ লীলা প্রসাদের চূড়া, ইহারা এই আসে প্রেমলুক হতে প্রহার অস্ত্র হাতে, ইহারাই আনে বিজয় উল্লাস ধরণীর আঙিনাতে। এই তরুণ প্রজন্ম বিজয় উল্লাস আনবে, তাদের কাছে যে আদর্শ এই তাজের তক্তের দুনিয়া আমাদের প্রয়োজন নেই, আমরা মানুষের দুনিয়া, মানুষের স্নেহ ভালোবাসা পেলেই আমাদের চলে যায়। তোমরা তরুণ প্রজন্মের কাছে আমি এই বার্তাটাই দিতে চাই, তোমরা মানুষের কল্যাণে কাজ করো, মানুষের সাথে মিলেমিশে এগিয়ে যাও, মানুষই আমাদের কাছে শ্রেষ্ঠ।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি,
0: ধন্যবাদ তোমাকে, তোমাকে ধন্যবাদ এবং আকাশবাণীকে ধন্যবাদ।
1: এতক্ষণ শুনলেন সাংবাদিক মিহির দেবনাথের সাথে একটি সাক্ষাৎকার। আমরা শুনলাম সংবাদপত্র, সংবাদ জগৎ ও সাংবাদিকতার নানা দিক নিয়ে কথা। এবারে আপনাদের জন্য রইল একটি কবিতা, কলমে রঞ্জনা দাস ও কণ্ঠে সৌমি দাস।
2: অভিমানী শহর, ভাবছ তোমার কে রাখে খবর? নীল লাল আলোর স্পন্দনে আকাশ বাতাস ধুলিকণা খবর বয়ে আনে, যেন সেই দিনটা আজও মনে পড়ে। বই ছেড়ার মিথ্যা দোষে ম্যাম শাস্তি দিয়ে বার করেছিল ক্লাসের বাইরে। তুই দাঁড়িয়ে জোর গলায় বলেছিলি, এ কাজও করেনি। সেদিন থেকেই তুই আমার রিপোর্টার বন্ধু, জীবনের স্রোতগুলোকে এইভাবেই টানছিল নতুন সকালগুলো। হঠাৎ থমকে গেল, বন্ধুর দুর্ঘটনা, বাসের তলায় পড়ে হাত পা থেঁতলালো। তুই পুলিশে খবর দিলি, তারপর হসপিটাল, বন্ধুর মাকে দিলি খবর। সেদিন কেউ খোঁজ রাখেনি। তুই এখন এমএ মিডিয়াতে, আমি মিউজিকে। কলেজ ক্যাম্পাসে প্রথম সাংবাদিকতার কলমে ইউনিয়নের বিরুদ্ধে কলেজে হয়ে লিখলি, নিজের লেখনই পত্রিকায় উৎসর্গ করলি। কখন যে আস্তে আস্তে ওই খবরের ফেরিওলা দুর্দান্ত দুর্নিবার খবরে খবরে ভরে উঠল তোর ঝোলা, কেউ খোঁজ রাখেনি। আগুন ধোঁয়ায় ধূসরিত হসপিটাল চত্বর, এত রাতে বের হোস না, হোস না খোকা, তুই মানলি না বারণ। ছুটে গেলি রোগীর জ্বলন্ত পোড়া দেহটা বার করে আনলি, চমকে উঠলি, সেটা আমারই দাদু। প্রথম খবরটা তুই জানালি, সেই অগ্নিকাণ্ড ভয়াবহ রাতে জ্বলন্ত খবরে পত্রিকায় তোর লেখা জল জল করল, তাদের যারা মৃত্যুর কোলে ঢলে পড়ল। সেদিন রাজনীতির প্রেক্ষাপটে কাঁদানি গ্যাস বুলেটের ধোঁয়ায় সবার আগে এগিয়ে চলেছিস মিছিলের আর্তনাদে। পুলিশের লাঠি চার্জ, লাঠি তোর মাথাতে পড়তেই ছিটকে গেল তোর ক্যামেরার লেন্স, কলম, চশমা। সেদিন তোর খবর কেউ রাখেনি, কেউ রাখে না। গণতন্ত্রের নেতাদের করেছে।

0: শিক্ষা দিয়ে পাবে পুরস্কার। টালবাহানা করেছ কি, উপাস থেকে আসবে হুমকি ভয়, জুটবে ভৎসনা আর তিরস্কার। কত শত সত্য এইভাবে হয়নি ছাপা, ধুলোতে মিশে গেছে বারবার, থমকে গেছে খবরের এই ঘূর্ণিপাকে কত শত পরিবার। সেই তুমি, হ্যাঁ তুমি সেই রিপোর্টার যে দুর্যোগের রাতে বাঁধ ভাঙা বন্যায় আধগালা জলে ত্রাসে ভেঙে যাওয়া দুর্গত মানুষের হাহাকারের পাশে, ঘর ভাঙা আতঙ্কের ব্যানে তোমার চোখের জলে ভেসে উঠল করুণ ছবি কাগজে তুলির টানে। সব তুচ্ছ করে গিয়ে চলেছ মানুষের অত্যাচার, খুনো খুনি, হানাহানি, মহামারী, দুর্ভিক্ষ, দুর্যোগ, বস্তিতে বস্তিতে নারীর আত্মমর্যাদার কাহিনী। তোমার খবরই কেউ বাদ পড়েনি, তবুও রিপোর্টার তোমার খবর কেউ রাখেনি। বিশ্বের দরবারে প্রতিবেশী দেশে জঙ্গি দৈত্যের ধ্বংসের উল্লাসে কামান বুলেটের কান ফাটা আওয়াজে মিসাইলের আগুনে ঝলকে ঝলকে গেল ক্ষেত্রে প্রস্তুত সৈনিক, আত্মগোপন করে এগিয়ে চলেছ। ক্যামেরা তুলতেই মাথার পাশ দিয়ে বুলেট থমকে গেলি, কি অনৈতিক। সেদিন বীর সৈনিকের মৃত্যুবরণ প্রকাশ করেনি সংবাদপত্র, সাংবাদিক তবু এই সত্য খবরই তো ইতিহাসে আগামী সূচিপত্র। বিশ্বযুদ্ধ, মহামারী, ভাইরাল বিশ্ব ব্রহ্মাণ্ড, বর্বর কূটনৈতিক কর্মকাণ্ডের সত্য খবর করেছ কি ভাইরাল, তুমি দেশদ্রোহী, দিতে হবে প্রাণ, নিতে হবে রাজদণ্ড। ভয় পেও না বন্ধু, কারাগারের অনশনে তোমার একটা মরণ শত শত সাংবাদিক তৈরি করবে, করবে সত্য উদ্ঘাটন। তোমার কাঁধে ঝোলানো ওই নিপীড়নের ঝোলা থেকে কলমটা বেরিয়ে এসে এক খোঁচায় ভাঙবে দুর্নীতির বেড়াজাল, মুক্ত করবে বর্তমান সমাজের মুখোশের মায়াজাল। বন্ধু, সংবাদপত্রে ম্যাগাজিনে সত্যের সন্ধানে তোমার উদ্বেলিত মন করছে অন্বেষণ, উৎসাহে ভর করে ছুটছে কত সত্য, স্বপ্নের হাত ধরে উঠছে কত তথ্য। চল আমরা পৌঁছে যাই সে কলম তুলি সব পেয়েছির দেশে, মানুষের দুর্দশার খবর পৌঁছে দেব মানুষের কাছে, মানুষ এসে দাঁড়াবে মানুষের পাশে। শুধুই থাকবে সুখের খবর, আনন্দের খবর, কত রহস্য আর আবিষ্কার। সেদিন হয়তো কেউ খবর রাখবে, ওগো পত্রকার, জয় জয়কার হবে তোমার খবর লেখার।
1: সকল যুববন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের যুববাণী অনুষ্ঠান এখানেই শেষ করছি।

0: এতক্ষণ শুনলে যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী আকাশবাণী শিলচর।
1: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তা। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো? না, আগে বাঁচাবো, আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্য বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
2: কিন্তু এই ঝুমকোটা
1: এবার যাবে না, দেব ইনজেকশন।
3: আরবিআই এই কথা বলে
4: আর্থিক বুদ্ধি জারি সেই সমৃদ্ধ নারী।
0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন চাষাবাদের কথা।

0: আমার সকল কৃষক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, এখন গ্রীষ্মকাল, আর এই গ্রীষ্মকাল মানে ক্ষেতে নানা ধরনের পোকার আক্রমণ। এই সময়টায় স্বাভাবিকতই গরম বা এই যে আর্দ্রতা বা উষ্ণতার জন্য ক্ষেতে অনেক ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে, আর আজ আমাদের অনুষ্ঠান এই নিয়ে। এবারে অনুষ্ঠানে শুনবেন গ্রীষ্মকালীন সবজি ক্ষেতে রোগ পোকা দমন, এ নিয়ে আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করছেন এম মাধুর্য সিং।
1: গ্রীষ্মকালীন সবজি বলতে আমরা তো সবটা জানা আছে যে এই অঞ্চলে প্রধানত লাউ জাতীয় সবজি, যেমন মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শসা, ঝিঙ্গা, করলা, কাঁকরোল, তারপর আপনার ডাল জাতীয় রামাই সবজি হিসাবে ডেঙ্গা, ভেন্ডি, কচু ইত্যাদি সবজি চাষ হয়ে থাকে। আমি বলতে চাই সবজি চাষে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের রোগ পোকা আক্রমণ হয়। এখন আমরা এখানে আমি কয়েকটা মানে স্টেজ আছে, আমরা যে শস্য চারা অবস্থা, তারপরে গাছ বাড়ার সময়, তারপরে আবার স্থির ফুল আসার সময়, তারপরে ফুল পোকার সময়, বিভিন্ন সময়তে বিভিন্ন ধরনের পোকা এই যায়। প্রথম থেকে আমি বলতে চাই চারা অবস্থাতে আপনার জায়া পোকা, ইংরাজিতে বলতে এফিড চারা তুলিতে, তারপরে আবার কাটই পোকা, কাটুয়াম ইংরাজি, তারপরে আপনার সাদা মাছি, হোয়াইট ফ্লাই ইত্যাদি পোকা, তারপরে আবার রোগ মধ্যে আপনার গোড়া পোচা রোগ, ইয়েলো মোজেক ভাইরাস ইত্যাদি রোগ দেখা যায়। তারপরে আপনার গাছ একটু বাড়ার বাদে লাউ জাতীয় সবজিতে ইপিলেকনা বিটল, রেড পাম্পকিন বিটল, বেগুন বা কান্দ্র সিদ্ধকারী পোকা, তারপরে পাতা মোড়ানো পোকা, রামাইসে আবার আপনার জায়া পোকা এফিড জামিসে বল, তারপরে আবার ভেন্ডিতে আবার সাদা মাছির হোয়াইট ফ্লাই আক্রমণ দেখা যায়। তাছাড়া আবার লাউ জাতীয় সবজিতে আপনার ডাউনি মিলডিউ, ভেন্ডিতে আবার ইয়েলো মোজেক ভাইরাস এবং রামাইসে গোড়া পচা রোগে আক্রমণ দেখা যায়। তারপরে আবার গাছ আস্তে আস্তে বড় হয়ে হয়ে আইতে আইতে ফল আসার সময় যে বিভিন্ন স্টেজ স্টেজ, তখন আপনার এই যে আগে যে বলছেন ঠিক এরকম আবার লাউ জাতীয় সবজিতে এপিলেকনা বিটল আবার পড়বো, রেড পাম্পকিন বিটল পড়বো, ভেন্ডি বেগুনে ফল ও কান্দু ছিদ্রকারে পোকা এবং ডাউনি মিলডিউ ফাঙ্গাল রাস, ফাঙ্গাল একটা ছত্রাক জাতীয় একটা বিমার লাউ জাতিতে, তারপরে আপনার ভেন্ডিতে ইয়েলো মোজেক ভাইরাস YMV ঘটে, এপিলেকনা বিটল মানে আমার শত শত পোকা, মানে এই পোকা তো খুব সংঘাতি পোকা, কিন্তু এই পোকা তো আপনার তার গ্রাস একটা, তার ছোট বাচ্চা একটা আছে পোকা, ছোট পোকা আমার গাছের পাতা সবুজ ক্লোরোফিল যে আছে, ক্লোরোফিল তো খায় পুরা সাদা করে সাদা করে, তারপরে আবার এপিলেকনা বিটল পুরা বিটল মানে হওয়ার বাদেও খায়, তারপরে আবার রেড পিঙ্কল, রেড পাম্পকিন বিটল যে রেড পাম্পকিন বিটল ঠিক এরকম মানে মানে পাতা তো সাদা করে খায়। তারপরে আপনার কান্দে ছিদ্রকারী পোকা আমার বেগুনে যে বাজারে তার বেগুনেও খাই দিয়ে, তারপরে আপনার গাছের ডাল যে আছে কান্দ যে আছে কান্দতেও খাই দিয়ে, যেমন ডাউনি মিলডিউ আরেকটা আছে পাউডার মিলডিউ আর ফাঙ্গাল রাস, এইগুলো ছত্রাক জাতীয় বিমার, এটা আমার লাউ জাতি আমার যে মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, তারপর ঝিঙ্গা, ওখানে আপনার পাতা যে গাছের পাতা যে আছে গাছের পাতাতে কোনো কোনো সময় সাদা হয়ে থাকা, তারপরে পিছন নিচ দিকে সাদা হয়ে থাকলে পাউডার মিলডিউ, নিচ দিকে আবার গুটি গুটি হলুদ রঙের একটা যদি থাকে ডাউনি মিলডিউ, তারপরে আবার শত শত স্পট স্পট স্পট হইয়া যদি হলুদ যদি থাকে ফাঙ্গাল রাস। ফল পাকার সময় তো আবার ফলের মাছি, ফলের মাছি তো আপনার যে বাজারে আমরা দেখছি কোনো কোনো সময় না না লাউ যে মানে পুরা সুন্দর সেব হতো না, একদিকে ছোট তারপরে একদিকে বড়, ঝিঙ্গা গান্ধি পোকা নাই ফ্রুট ফ্লাই ফলের মাছি, এই মাছি থেকে মানে মাছি খায়া ফ্রুট তো মানে পুরা নর্মাল সেপ হয় না। তারপরে আবার বেগুন, বেগুনের ক্ষেত্রে আপনার ফল কান্দ্র সিদ্ধকারী তো আবার আসেই এই দুইটা, যেহেতু এখন তো আমি বলছিলাম সবজি চাষের শুরু থেকে রোগ পোকা উপদ্রব লেগে থাকে, তাই চাষের প্রথম থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আমি গাছ লাগাইছি গয়া সারি দিলে তো হয়তো না, তখন যে প্রথম যে আমার এখন আমি কইতে বলতে চাই মাটি পরিশোধন, মাটি পরিশোধন করার সময় আপনার চারা তলি তৈরি করা আগে আমার চাষিভাইরা মাটি গভীরভাবে চাষে নিতে হবে,

তারপর ফর্মালডিহাইড কই একটা মেডিসিন আছে, ফর্মালডিহাইড মেডিসিন তো এক ধরনের ওষুধ, এক লিটার জলে দুই মিলিলিটার গুলে সেই মাটিতে ছিটিয়ে দিয়ে, তারপর আবার পলিথিন পেপার যদি একটু মানে পলিথিন পেপার যদি নাই সুবিধা যদি নাই কলা পাতা দিয়ে ঢেকে দিতে হবে আপনার 48 ঘন্টা। তারপরে আপনার মাটিতে মাটি বাহিত যে রোগ যেমন যে গোড়া পচা রোগ পরে যাইব যে রোগ, তারপরে আপনার যখন মানে গাছও খুব খুশি থাকার সময় কাটবাম যাইব কাতে পোকা, এই আক্রমণ থেকে রোধ করা যাবে। তারপরে আবার নেক্সট স্টেপ হলো আপনার বিস্তৃত রইত, বিস্তৃত রইত তো তখন আবার কিছু কিছু আমার বীজের সঙ্গে মানে চলে আসে এই রোগ তো থাকি আপনার কি করা লাগে আপনার বেবিস্টিন জেগাস্টিন ডেরোসল নামে একটা ওষুধ আছে, আর বীজ 1 কিলোগ্রাম যদি হয় তার সঙ্গে 1 গ্রাম বীজের সঙ্গে মিশিয়ে বীজ পরিশোধন করলে খুব। তারপরে আপনার মনে করেন আবার আমার বীজ লাগাইছি, বীজ লাগানোর পরে চারা তো মানে একটু একটু বাড়ছে মানে সিডলিং বীজে গড়ে মিশতে চাইছে, তখন আবার আপনার সাদা মাছি আইব ভেন্দি খেতে ঝাইয়া পোকা আইব রামাইছে বা লাউ জাতিতে, এই ক্ষেত্রে সবচেয়ে আপনার সহজ একটা 500 গ্রাম সাদা পাতা, কোন সাদা পাতা হলে ভালো খুব ভালো 4.5 লিটার মানে 1 গ্যালন জল 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে সাদাটা, আর একটা 120 গ্রাম হতে 100 গ্রাম হলে হইব বা একটু একুরেট কিছু না 120 গ্রাম বাংলা সাবন যে আছে অন্য আর একটি পাত্রে ভিজিয়ে রাখতে হবে, পরদিন এই যে ভালোভাবে মিশিয়ে মিশ্রণ তৈরি করতে হবে, এই মিশ্রণ করার বাদে এই ওষুধ হয়ে গেল, 1 মগ মিশ্রণ আর 6-7 মগ জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করলে আপনার এপিগ্লিনা বিটলোগ্রাফ যে আছে সাদা মাছি আছে এই আক্রান্ত গাছে স্প্রে করলে রক্ষা পাবো। তারপরে আবার আমার চাষিভাইরা মনে করেন কিছু কিছু আমার চাষিভাইরা আছে খুব গাই পালছে, এখন আবার আর একটা মেথড আছে 1 লিটার গোমূত্র যে আছে একটা পাত্রে 15 দিন লাগে 20 দিন রোদে ঢেকে রেখে রোদে রেখে তাড়াতাড়ি পচে যায় পুরাপুরি পচে গেল, তারপরে এই গোমূত্র সাথে 6 লিটার জলের লগে মিলিয়ে স্প্রে করলে রামাইস ভেন্দি ইত্যাদি যে স্প্রে করলে আপনার এই হোয়াইট এফিড সাদা মাছি এই কন্ট্রোল করা যাবে। আর পরে আবার আমার বর্তমানে তো আমার এগ্রিকালচার ডিপার্টমেন্টও ই করা বাদে তারপরে আমার কিছু পেস্টিসাইড রেসিডিও আছে কইয়া এখন নতুন একটা বায়ো পেস্টিসাইড বাহির করছে তার নাম হচ্ছে বিবেরিয়া বেশিয়ানা, বিবেরিয়া বেশিয়ানা বিবেরিয়া আপনার 2.5 গ্রাম 1 লিটার জলে গুলিয়ে স্প্রে করলে তার আর নতুবা আপনাকে নিম পেস্টিসাইড যে আছে নিম পেস্টিসাইড 1 লিটার জলে 3 মিলিলিটার জল গুলিয়ে স্প্রে করলেও এপিলেকনা বিটল বা রেড পাম্পকিন বিটল কন্ট্রোল করা যায়। তারপরে আবার কৃষকরা আবার এইটু যদি ব্যবস্থা করতে পারি না তখন আধা কাপ কাঠের ছাই আর আধা কাপ চুন মানে 4 লিটার জলে লাগে গুঁড়ো কাঠের যে আমার আগুন জ্বালানি বাদে ছাই যে থাকে ছাই আধা কাপ, তারপরে আধা কাপ চুন 4 লিটার জলে লগে 3-4 ঘন্টা ভিজিয়ে তারপরে সেঁকে নিয়ে স্প্রে করলে খুব ভালো কাজ, সেঁকে নিতে হবে তার স্প্রে করতে অসুবিধা হবে তো লোক হয়ে যাবে। তারপর নেক্সট আবার আমার বেগুনি যে কান্দ্র ফল ছিদ্রকারী পোকা যে আছে এই একটা ভালো একটা মেথড আছে 100 গ্রাম আমার আতা গাছের পাতা কুচি করে 1 লিটার জলে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর অন্য একটি পাত্রে 100 গ্রাম নালিয়া পাতের বীজ ভিজিয়ে রাখতে হবে, পরদিন আপনার আতা পাতা এবং নালিয়া বীজে আলাদা আলাদা ভাবে বেটে সেঁকে নিতে হবে, দুইটা মিক্স করার বাদে আপনার পাইব সলিউশন 2 লিটার মিশ্রণ পাওয়া যাবে, এই 2 লিটার মিশ্রণ যে আছে আপনার আগুনে ফুটিয়ে আবার 0.5 লিটার পরিমাণ কমিয়ে আনতে হবে, কমিয়ে আনছে তো 0.5 লিটার, 0.5 লিটার হওয়ার বাদে আপনার তৈরি মিশ্রণ যে আছে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার বাদে আপনার 1:10 অনুপাতে জলের সাথে মিশিয়ে বেগুন গাছে স্প্রে করলে আপনার কান্দ সিদ্ধকারী পোকা আক্রমণ প্রতিহত করা, এগুলো সব জৈবিক পদ্ধতি এগুলো অবলম্বন করলে একদিকে যেমন আপনার রোগ পোকা নিয়ন্ত্রিত হয় তেমনি অপর দিকে মানুষের স্বাস্থ্য যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয়। নিম পেস্টিসাইড আমার এখন বাজারে কিছু মানে পাওয়া যায়, নিম পেস্টিসাইড যদি পাওয়া যায় মানে কিছু কিছু কোম্পানি আলাদা আলাদা কিন্তু মিনিমাম 3 মিলিলিটার কিছু নিম পেস্টিসাইড 5 মিলিলিটার পর্যন্ত দেয়, তখন নাই নিম পেস্টিসাইড স্প্রে করলে আমার স্বাস্থ্য লাগে ক্ষতিকারক হয় না। তারপরে আবার এইগুলা আমার জৈবিক যে পেস্টিসাইড বা জৈবিক মেথড যে করার বাদে যদি আমরা যে কন্ট্রোল করতে পারি না তখন আমরা কেমিক্যাল রাসায়নিক ব্যবহার করতে হয়, তখনও আমরা আবার চিন্তা করা উচিত মাথায় রেখে ওষুধ

কোনটা মানে সবচেয়ে বজন বজন ইফেক্ট যে আছে কম থাকা, তার মধ্যে আমার কিছু ওষুধ আছে রোগর কারবারিল মুভান। রোগর দিতে হলে আপনার এক লিটার জলে 3 মিলিলিটার, কারবারিল দিলে জলে 2 মিলিলিটার, নুভান দিলে একই 1 লিটার জলে 2 মিলিলিটার মিশ্রণ করিয়া ব্যবহার করতে হবে। তারপর আপনার আইসি আপনার জেলো মোজেক ভাইরাস, জেলো মোজেক ভাইরাস তো সাদা মাছি একটা ভেন্ডির মাঝখানে উড়িয়া পুরে তারা মানে রোগ তো সরায়, ভাইরাস তো কন্ট্রোল করা সম্ভব না, কিন্তু আমরা এই সাদা মাছি ক্যারিয়ার যে করে ফোন করে তারে কন্ট্রোল করতে যদি পারি, নিয়ন্ত্রণ করতে যদি পারি, আমরা মানে সহজে এই জেলো মোজেক ভাইরাস কন্ট্রোল করতে পারি। আমি আগে যে বলছিলাম আপনার এই যে সাদা পাতা আধা কিলো এগুলো ভিজাইয়া, তারপর গোমূত্র ওগুলো করলে ইজিলি মানে সরি যায়। তারপরে আপনার আপনার বেগুনও লাগে, আবার আর একটা সাংঘাতিক বিমার একটা আছে ঝোড়া রোগ, ইংরাজিতে বলতে আপনার উইল্টিং বলে। এই উইল্টিং তো একটা হয়েছে আপনার ফাঙ্গাসও লাগি ছাত্রা লাগি, তো এই যে ব্যাকটেরিয়ার জন্য হয়, তখন ফাঙ্গাসও লাগি যদি হয় আপনার মানে রাত্রি গাছ ঠিকঠাক থাকবো, তখন বেলি বাড়তে বাড়তে আস্তে আস্তে ঝরি যায়, রাত্রি আবার ঠিক থাকে। এরকম করিয়া আপনার 7 থেকে 10 দিন মতন গাছ বেশি থাকে, তারপরে আস্তে আস্তে গাছ মরি যায়। তখন আমার বায়োপ্রেসার আর একটা আছে ট্রাইকোডার্মা ভিড়ি দি 2.5 গ্রাম 1 লিটার জলে দিয়া, ট্রাইকোডার্মা ভিড়ি দি যদি পাই না আমার পুরানা ইন্ডোফিল 2.5 গ্রাম 1 লিটার জলে ব্যবহার করলে হয়ে যায়, রক্ষা হয়ে যায়। আর একটা মানে এই তা উল্টা তাড়াতাড়ি একটা সংঘাতি ব্যাকটেরিয়া উইল একটা আছে, ব্যাকটেরিয়া উইল ব্যাকটেরিয়া থাকি হয় এই একদিন কয়েক ঘন্টার ভিতরে মানে মরি যায়। আর সহজে বুঝবো লাগে একটা উপায়, গাছ

আর বায়ো প্রেসার আর একটা আছে ট্রাইকোডার্মা ভিডিডি আড়াই গ্রাম এক লিটার জলে দিয়া ট্রাইকোডার্মা ভিডিডি যদি পাই না আমার পুরানা ইন্ডোফিল আড়াই গ্রাম এক লিটার জলে ব্যবহার করলে হয়ে যায় রক্ষা হয়ে যায়। আর একটা মানে এই তার উল্টা তাড়াতাড়ি একটা সাংঘাতিক ব্যাকটেরিয়া উইল একটা আছে ব্যাকটেরিয়া উইল ব্যাকটেরিয়া থাকি হয় এই একদিন এক কয়েক ঘন্টার ভিতরে মানে মরি যায় আর সহজে বুঝবা লাগে একটা উপায় গাছ তো যদি ঝাঁকড়ানো যদি যায় না আপনার পাতা সাতা সব ঝরে যাবে ফল সব ঝরে যাবে তখন আমরা বুঝতে লাগবো ব্যাকটেরিয়ার জন্য উইল্টিং হয়েছে ঝরে। এখন যে আমি আগে যে বলছিলাম আপনার ফর্মাল দিয়া মাটির সঙ্গে মিশ্রণ করা যাও কিছু কিছু ভাইরা চাষি ভাইরা আছে তারা ফর্মাল দিয়ে ব্যবহার করলো না তারপরে আমি একটা কথা তো আমি সংক্ষেপে বলবো লাগে আমি বলছিলাম না ঠিক মতো মানে ড্রেন তো রাখছে না জল নিকাশ এই জন্য থাকি আপনার মাটি দূষিত আছে এই ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার জন্য উইল্টিং তো হয়ে থাকে কিন্তু আমরা সিমটম বুঝতে লাগবো এই উইল্টিং ঝরা রোগ তো ফাঙ্গাস জন্য হয়েছে বা ব্যাকটেরিয়ার জন্য হয়েছে কেন হয়েছে আর ব্যাকটেরিয়ার জন্য যদি হয় আপনার ATW একটা মিক্সচার আছে ATW যে আপনার এক গ্রাম হিং পাঁচ গ্রাম হলুদ আর দশ লিটার জল সলিউশন বানাইলো বানানি বাদে এই দশ লিটার জলে তিন গাছের মধ্যে দিলে হয়েছে। আর একটা আমার লাউ গাছের মধ্যে ফাঙ্গাল রাস সাতরা জাতীয় রাস একটা আছে মানে আমি আগে যে বলছিলাম শত শত হলুদ রঙের দাগ পরে বাদামি রঙের দাগ পরে সম্পূর্ণ গাছ মানে এই বাড়তে বাড়তে গাছ মরে যায় তখন আপনার এক লিটার জলে এক চামচ ছাই কাঠর ছাই আগে যে বলছিলাম রাত্রি ভিজিয়ে রেখে পরদিন সকালে এক কাপ দুধ গরুর দুধ মিশিয়ে তার সাথে তারপরে এক তিন অনুপাতে জল মিশিয়ে স্প্রে করলে খুব ভালো কাজ মানে আপনার যে ফাঙ্গাল রাস ছোট ছোট দাগ পরা যে বিমার পাতে জামিয়েছে বলছিলাম লাউ গাছের লাউ জাতীয় জিঙ্গা হইতে পারে কলা হইতে পারে এক লিটার জল লইছে এক তারপরে আপনার এক চামচ ছাই লইছে দুইটা মিলিয়া এক রাত্রি ভিজিয়ে মানে এক লিটার জল আর এক চামচ ছাই পরদিন সকালে এক কাপ দুধ আবার মিশিয়ে তারপরে আবার তিন লিটার জল মিলাইয়া তিন অনুপাতে তো মানে আপনার তিন লিটার জল মিলাইয়া তারপরে স্প্রে করলে খুব ভালো কাজ। আর একটা কয়েকটা বিমার আছে লাউ জাতীয় আপনি তো দেখছে সাদা সাদা পাউডার হয়ে পাতাতে ঢাকি দিয়ে পাউডারি মিলদিও পাউডারি মিলদিওর জন্য আপনার কেরাথেন ওয়েটেবল পাউডার একটা মেডিসিন আছে আধা গ্রাম এক লিটার জলে মিশ্রণ করিয়া বা বেবিস তিন এক গ্রাম এক লিটার জলে মিশিয়া স্প্রে করলে মানে এই রোগ থাকি মানে এই হয় পাউডারি মিলদিও আপনার পাতাতে সাদা সাদা পাউডার হয়ে উপরে উপরে তখন আপনার কেরাথিন একটা কেরাথিন ওয়েটেবল পাউডার একটা মেডিসিন আছে আধা গ্রাম দিতে লাগবো এক লিটার জলে কেরাথিন ওয়েটেবল পাউডার যদি পায় না বাজারে বেবিস্টিন দিলে হয় বেবিস্টিন স্প্রে করলে রোগটো থাকে এই হয়ে যায় বাসানি যায়। সবচেয়ে ভালো আপনার সকাল দিকে দিতে পারলে ভালো বাতাস চলে না তারপরে আবার সকাল দিকে যদি পায় না সন্ধ্যাবেলা হয়ে গেছে চারটা সাড়ে চারটার সময় দিলে ভালো তারপরে আপনার আরেকটা ডাউনি মিল দিয়ে আছে কম হয় কিন্তু মধ্যে মধ্যে দেখা যায় ডাউনি মিল দিয়ে পাতা নিচ দিকে হলুদ হইয়া গুটি গুটি গুটি গুটি হইয়া বিমার একটা পড়ে যায় তখন কপার ফাঙ্গি সাইড আপনার ফাইটোলান হইতে পারে ব্লাইটক্স হইতে পারে এক লিটার জলে চারি গ্রাম মিশন করিয়া যদি ফাইটোলান ব্লাইটক্স যদি পাওয়া যায় ইন্ডোফিল জেট 78 ওষুধ আছে এক লিটার জলে তিন গ্রাম জলে মিশিয়ে স্প্রে করতে হবে তখন এই করতে বাঁচানো যায় গাছ তো এইগুলো বিমার। আর বাকি আমি আপনার সাধারণত আমার কচু গাছে বিমার অতটা হয় না ডেঙ্গাতে হয় না ডেঙ্গাতে মধ্যে মানে পাতা সাদা খাই দিই পাতা সাদা যদি খাই দিই আপনার সাদা রস তারপরে গরু মূত্র দিয়ে তারপরেও আপনার গাছের মানে কিছু কথা আমি ছোট ছোট কথা বলছিলাম না আপনার পরিষ্কার ভাবে ক্ষেত করতে লাগবো আগাছা সাফা করতে লাগবো তারপরে গাছের দূরত্ব মেনটেন করতে লাগবো ব্যালেন্স ফার্টিলাইজার দিতে লাগবো দূরত্ব আপনার মোটামুটি তিন হাত মতো দূরত্ব হইতে লাগবো গতিকে এইগুলো সব মানে যদি আমরা সব নিয়ম যদি ফলো করে যদি আপনার চাষি ভাইরা মানে গ্রীষ্মকালীন শাক সবজি পোকা তারপরে রোগ আক্রমণ যে থাকে সুন্দরভাবে মানে আপনার ইকো করে করে ফলো করতে অবলম্বন করতে লাউ জাতীয় গাছে মানে একটু আপনার হেক্টর হিসাবে আছে কিন্তু মানে আমার কতটা গাছ ধরে হিসাব করে তারপরে ই হইতে লাগবো কিন্তু যে এখন আমি যতটুক মানে প্রশংসা মিলাইলে আমার সবজি লাগে খুব ভালো। তারপরে আমার চাষি ভাইরা যদি আবার আমার ঘরে পাওয়া জিনিস নিজেরা যদি বানায় যদি দিতে যদি লাগে
তখন

0: আমরা বোর্ডমিক্সের কয়েকটা ওষুধ একটা আছে, বোর্ডমিক্সের নিজে যদি বানাইতে পারলে খুব ভালো, ছাতাক জাতীয় মানে কন্ট্রোল করা যায়। কাশমিল্কা যে আপনার জানে আছে, কাশমিল্কা 100 গ্রাম লইল 5 লিটার জল, কিন্তু পাত্র তো আপনার হইতে হবে প্লাস্টিক বাকেট, কারণ আপনার লোহার বালতি হইতে পারত না, অ্যালুমিনিয়াম বালতি হইতে, প্লাস্টিক বালতিতে 5 লিটার জলে গুলিয়া গলতে হবে। তারপরে আবার নেক্সট দ্বিতীয় আবার বালতি, দ্বিতীয় বালতিতে 100 গ্রাম চুন, চুন বলতে আপনার খাওয়া চুন না, দেওয়ালে দেওয়া দেওয়ালে দিয়ে 5 লিটার জলে একই পরিমাণ 100 গ্রাম গুলতে হবে। গুলার দুইটা তো আলাদা আলাদা ভাবে গুলা হয়ে গেল, তারপরে তৃতীয় পাত্র প্লাস্টিক বালতি একটাতে দুইটা সমানে সমানে আস্তে আস্তে ঢালিয়া আর একজন মানুষে আস্তে আস্তে লাড়িয়া থাকতাম, তারপর সুন্দরভাবে মিশ্রণ হয়ে গেল। মিশ্রণ হওয়ার বাদে নতুন একটা স্টিলের চাকু বা নতুন ব্লেড দিয়া ভিজিয়ে টেস্টিং করা হয়। টেস্টিং করার সময় ব্লেডটা যদি মরিচা যদি ধরে তখন আমরা আবার চূর্ণ কিছু সলিউশন ঢালতে লাগবো, আর মরিচা না পড়া বাদে সুন্দর করে সেকিয়া ফিল্টার করিয়া তারপরে স্প্রে করলে যে কোনো ফাঙ্গেল ছাতাক জাতীয় বিমার যে আছে সহজেই কন্ট্রোল করে। কিন্তু একটা মানে আমার মনে রাখতে লাগবে কি আপনার খুব ফ্রেশ বানাতে লাগবে, আজকে বানাইয়া কালকে দিব পরশু দিব সঙ্গে সঙ্গে দিয়ে যাবো, এগুলা মানে আমরা এই মোটামুটি একটা আমি বলছিলাম কাউকে।
1: অনুষ্ঠানে গ্রীষ্মকালীন সবজি খেতে, গ্রীষ্মকালীন সবজি খেতে রোগ পোকা দমন এ নিয়ে আলোচনা শুনলেন। আলোচনায় অংশগ্রহণ করলেন এম মাধুর্য সিং। বন্ধুরা, অনুষ্ঠানে এবারে শুনলেন এখানে লোকগীতি, শিল্পী আনন্দ দাস বাউল।

0: অনুষ্ঠানে এখানে লোকগীতি শুনলেন আনন্দ দাস বাউলের কণ্ঠে। মন্ত্রী অনুষ্ঠানে এবারে জৈবিক পদ্ধতিতে চাষবাস এ নিয়ে বলছেন বিমলেন্দু রক্ষিত।
1: জৈবিক পদ্ধতিতে চাষাবাদ, ঋষির ভারতে সম্পূর্ণ বৈদিক পদ্ধতিতে চাষাবাদ করা হতো। ধূপধুনা জ্বালিয়ে ভূমি লক্ষ্মীকে পূজা দিয়ে মাটিতে পঞ্চগব্য প্রয়োগ করে তবেই চাষাবাদ তথা কৃষিকাজ শুরু হতো। মধ্যযুগেও জৈবিক চাষাবাদ বহুল প্রচলিত ছিল। আধুনিক ভারতে যখন জনসংখ্যা বিস্ফোরণ ঘটল, তখন প্রয়োজনের তাগিদে বৈজ্ঞানিক পদ্ধতিতে রাসায়নিক সার মাটিতে প্রয়োগ করে খাদ্যের বহুল চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা

0: অবস্থা হয়েছে। রাসায়নিক সারের বহুল প্রয়োগের ফলে মাটির নিজস্ব গুণাগুণ উর্বরতা শক্তি হ্রাস পেয়েছে এবং পরিণামস্বরূপ জলে স্থলে অন্তরীক্ষে প্রদূষণ বৃদ্ধি পেয়েছে। প্রদূষণের এই করাল গ্রাস থেকে মুক্তি পেতে হলে আজ প্রয়োজন জৈবিক চাষাবাদ। মাটির প্রাকৃতিক উৎপাদিকা শক্তিকে বাড়ানোর আজ বিশেষ প্রয়োজন। তাই বিকল্প হিসাবে জৈবিক সারের উৎপাদন তথা প্রয়োগ আমাদের বাড়াতে হবে। জৈবিক সার হিসাবে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট ইংরেজিতে বলে, এর এক বড় ভূমিকা রয়েছে। তাই আজ এই আসরে আমি কেঁচো সার সম্পর্কে আলোচনা করব। কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট কৃষি জমির উৎপাদিকা শক্তি বাড়ানোর ক্ষেত্রে এই কেঁচো সারের এক বড় ভূমিকা রয়েছে। কেঁচোর মল বা বিষ্টাই ইংরেজিতে বলে এক্সক্রেটরি ম্যাটার্স হল কেঁচো সার। উহাতে যেসব খাদ্যমূল সমূহ পাওয়া যায় তন্মধ্যে নাইট্রোজেন 1.68%, ফসফরাস 0.23%, পটাশিয়াম 1.26%, তাছাড়াও জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ এবং আয়রন ইত্যাদি খনিজ পদার্থ বহুল পরিমাণে পাওয়া যায়। প্রস্তুত প্রণালী, আজকাল বিভিন্ন পদ্ধতিতে কেঁচো সার প্রস্তুত করা যায়। সাধারণত 10 ফুট লম্বা, 3 ফুট চওড়া বা বহল এবং 2 থেকে 2.5 ফুট গভীর এই মাপের একটা ইটের দেওয়াল দিয়ে চৌবাচ্চার মতো বানানো হয়। ইহার তল সিমেন্ট দিয়ে পাকা করা হয়। চৌবাচ্চাটির উপরে খড়ের অথবা প্লাস্টিকের নির্মিত একটা চালা দিয়ে রৌদ্র বৃষ্টি থেকে রক্ষা করা হয়। এই চৌবাচ্চায় কাঁচা সবজির খোসা, কচুরিপানা, কলা গাছ ইত্যাদি 1 থেকে 2 ইঞ্চি মাপের কেটে কাঁচা গোবরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে 15 থেকে 20 দিন জাক দিয়ে রাখতে হয়। এই জাকটিকে চটের বস্তা দিয়ে ঢেকে মাঝে মাঝে জল ছিটিয়ে দিতে হবে। এবারে পাকা গর্তের নিচে 1 ইঞ্চি পরিমাণ বট গাছের নিচের যে মাটি তা দিয়ে একটি প্রলেপ দিতে হবে। এবার প্রথমে জাক দিয়ে রাখা অর্ধপচা পদার্থগুলো দিয়ে চৌবাচ্চাটির একটা অংশ ভরে দিতে হবে। তারপর একটা গোবরের প্রলেপ ওই আবর্জনার উপর বিছিয়ে দিতে হবে। এইভাবে আবর্জনা ও গোবর পরপর দিয়ে উপর থেকে আনুমানিক 6 ইঞ্চি বাদ দিয়ে ভর্তি করে দিতে হবে। মনে রাখা দরকার, আবর্জনা ও গোবরের অনুপাত 60% এবং 40% হতে হবে। এবার ওই চৌবাচ্চায় 3 কেজি পরিমাণ জীবন্ত কেঁচো আমরা ঢেলে দেব। কেঁচো মানে আমরা সিলেটিতে জির বলি, সেই কেঁচোটা আমরা ঢেলে দেব। কেঁচো ঢালার পর গর্তটিকে পরিষ্কার পাটের বস্তা দিয়ে ঢেকে দিতে হবে। যতদিন পর্যন্ত কেঁচোগুলো সেই আবর্জনা খেয়ে শেষ না করে ততদিন পর্যন্ত মাঝে মাঝে হালকাভাবে জল ছিটানো দরকার। আবর্জনা খেয়ে শেষ করার পর জল ছিটানো বন্ধ করা দরকার। তারপর সেই চৌবাচ্চা থেকে কেঁচোর মল বা বিষ্ঠাকে উপরে এনে ছায়াতে শোকাতে হবে। এখন
1: অনুষ্ঠানে

জৈবিক পদ্ধতিতে চাষবাস এ নিয়ে বললেন বিমলেন্দু রক্ষিত। বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের আজকের সময় একেবারে শেষ, তাই এবারে বিদায় নেবার পালা। আপনারা ভালো থাকবেন এবং আগামীকাল আবারও অনুষ্ঠান শুনবেন এই কামনা এবং শুভেচ্ছা জানিয়ে আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি।

এতক্ষণ শুনলেন চাষাবাদের কথা। আকাশবাণী শিলচর, এখন শুরু হবে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনতে পাবেন জিন্স ছবি থেকে, হরিহরন এবং সাধনা সরগমের কণ্ঠে।

গানটি শুনলেন দিল হি দিল মে ছবি থেকে অভিজিতের কণ্ঠে। এবারে পরবর্তী গানটি শুনবেন ইউভরাজ ছবি থেকে বিজয় প্রকাশের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34, 52 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রের প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ এবং এরপর শুনবেন আমাদের কেন্দ্রের প্রচারিত আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেসেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। তিন দিনের সেশেলস সফর শেষে তিনি এখন দেশের পথে। হরমুজ প্রণালীতে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ইরান ও ওমান আজ মাস্কটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। বিশেষ ওই অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেন। এদের মধ্যে এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরভিন্দর সিং ভান্ড্রা ও লেফটেন্যান্ট জেনারেল মহিন্দার পাল সিংকে অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। একই সঙ্গে এই পুরস্কার সন্ত্রাসবাদ, বৈরী তৎপরতা এবং জম্মু কাশ্মীর, উত্তর পূর্বাঞ্চল ও দেশের সীমান্ত এলাকায় লড়াইয়ের বিরুদ্ধে ভারতের নিয়মিত সংগ্রামেরও প্রতিফলন।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেশেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেশেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, গত 50 বছরে দুদেশের সম্পর্ক গভীর বিশ্বাস এবং পারস্পরিক অগ্রগতির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। আগামী 50 বছরে তা নির্ধারিত হবে উদ্ভাবন, স্থায়িত্ব এবং পারস্পরিক সমৃদ্ধির মাধ্যমে। সেশেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবস উদযাপনে অংশ নিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। উল্লেখ, 3 দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দেশের পথে। এর আগে তিনি সেশেলসের রাজধানী ভিক্টোরিয়ায় নবশক্তি বিনায়কের মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানান, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেশেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে উঠেছে।
1: By private parties. There's nothing official about them. There is no official participation, no official support or involvement in these visits. Anybody from India who's participating in these events, whether it is retired diplomats, retired military officials, members of civil society, who are all distinguished individuals in their own right.
0: শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ভারত ও পাকিস্তানের মধ্যে ট্র্যাক টু পর্যায়ের আলোচনা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবর সঠিক নয় বলে বিদেশ মন্ত্রক জানিয়েছেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেন, ভারত সরকার এই ধরনের কোন আলোচনায় কখনোই আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেনি। ইরান ও ওমান আজ মাস্কটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। এর ফলে হরমুজ প্রণালীতে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নতুন করে কূটনৈতিক প্রয়াস আরও এক ধাপ অগ্রসর হল। ইরানের উপ বিদেশমন্ত্রী কাজেম গারিব আব্দি জানিয়েছেন, বৈঠকে হরমুজ প্রণালীর সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে প্রধানত আলোচনা হয়। ওমানের পক্ষে সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী আব্দুল আজিজ আল হিনাই বৈঠকে প্রতিনিধিত্ব করেন। শিল্প বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল ব্রিটেনে তার সফর শেষে গ্রিসের এথেন্সে এক উচ্চ পর্যায়ের ভারতীয় ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ গ্রিসের উন্নয়ন মন্ত্রী তাকিস থিওডোরিকাক্সের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ভারত গ্রিস অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাণিজ্য, বিনিয়োগ, শিল্পক্ষেত্রে সহযোগিতা ও সরবরাহ শৃঙ্খল মজবুত করার বিষয়ে আলাপ আলোচনা হয়। জনবিশ্বাস সংশোধনী আইন 2026-এর মাধ্যমে সরকার লিগ্যাল মেট্রোলজি আইন 2009-এর আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিস মেকানিজম চালু করেছে। এর আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থানও থাকবে না। উপভোক্তা বিষয়ক মন্ত্রক বলেছে, অপ্রয়োজনীয় মামলা এড়াতে এবং নিজে থেকেই আইন মেনে চলাকে উৎসাহিত করতে এই সংস্কার করা হয়েছে। নতুন ব্যবস্থাপনার আওতায় লিগ্যাল মেট্রোলজি অফিসার প্রথমবার আইন ভাঙা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ী বা প্রতিষ্ঠানকে নোটিশ দেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তা মানা হলে জরিমানা বা মামলা এড়ানো সম্ভব হবে। উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির সংসদ ভবনে রাজ্যসভার 8 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে আছেন কর্ণাটক থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিজেপির এম নাগরাজা, পাঞ্জাব থেকে বিজেপি নেতা তরুণ চৌক, গুজরাট থেকে মানসিং মেরামান পারমার ও জিতেন্দ্র মেঘজিভাই কাঞ্জারিয়া, রাজস্থান থেকে ডক্টর অলকা সিং, মণিপুর থেকে অধিকারী মায়ুম সারদা দেবী এবং মহারাষ্ট্র থেকে এনসিপি নেতা রাজেন্দ্র হিরালাল জৈন। অনুষ্ঠানে রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার নেতা তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা উপস্থিত ছিলেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক

0: কার্যকলাপের বিরুদ্ধে আরো কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গে জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026, এই দুটির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগে আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁকফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না, রাজনৈতিক কারণে আইনের অপব্যবহার করা হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, যারা আইন মেনে রাজনীতি, সমাজসেবা বা ধর্মীয় কাজ করবেন তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে না। এই আইন শুধুমাত্র গুন্ডা ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের জন্য।
1: এই লোকগুলো ছ মাস আট মাস জেলে থাকবে, বেরিয়ে আসবে, আবার বুক ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে, এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন। এটা মাটি ছাড়া করবো, কোন দঙ্গাবাজের স্থায়ী নেই। আর যে যার পাস রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, এক বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে।
0: এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন, রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
1: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড 2024, একে বেস করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
0: পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন অব ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল এই দুটি সভায় পেশ করেন। তিনি জানান, 113টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এই পর্বে দ্বিতীয় ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 2:00। মেক্সিকোর মন্টারি স্টেডিয়ামে আগামীকাল সকালে নেদারল্যান্ডস মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টেলিফোনে ধেমাজির বন্যা পরিস্থিতির পর্যালোচনা, রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রণজ বেগুর গৌহাটি বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ কার্যসূচি 2026-এর উদ্বোধন, পরিসংখ্যান ক্ষেত্রে প্রয়াত অধ্যাপক প্রশান্ত মহলানবিশের অবদানের স্বীকৃতি স্বরূপ আজ জাতীয় পরিসংখ্যান দিবস পালন, এবং শ্রীভূমি জেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে আজ শ্রীভূমিতে মন্ত্রী কৌশিক রায়ের পর্যালোচনা বৈঠক। এবারে বিস্তারিত খবর। ধেমাজি জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। প্রতিবেশী রাজ্য অরুণাচল প্রদেশে গত কিছুদিন থেকে ধারাবাহিক বৃষ্টিপাত ও ভূমিক্ষয়ের ফলে আসামের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। জোনাইয়ের চিলে ও জোনাই নদীর জলে কম করেও 20টি গ্রাম প্লাবিত হয়েছে। অনুরূপভাবে দিখারি নদীর জলে জোনাই অঞ্চলের 15টি ও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। জেলাটিতে এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় 12,000 লোকের জন্য 9টি আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে। এদিকে সিমেন নদীর জলে নদীর উপরে থাকা সেতুর একটি অংশ ভেঙে যাওয়ায় চিলাপথার ও মুকংচেলেকরের মধ্যে অনির্দিষ্টকালের জন্য রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

অমিত শাহ টেলিফোনে ধেমাজি জেলার বন্যা পরিস্থিতির খোঁজ নিয়েছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শ্রী শাহকে উদ্ধার ও সাহায্য অভিযানের বিষয়ে বিস্তারিত জানান। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মন্ত্রী কৈশভ মহন্ত ও জলসম্পদ মন্ত্রী সুশান্ত বরগোহাই জেলাটির বন্যা পরিস্থিতির খোঁজ নেওয়া সহ ক্ষতিগ্রস্তদের সঙ্গে মত বিনিময় করেছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। গৌহাটী বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি বিভাগ আজ গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ কার্যসূচির সূচনা করেছে। রাজ্যের শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিভাগের মন্ত্রী ডা রণোজ পেগু এই কার্যসূচির উদ্বোধন করেছেন। এতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 280 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, জেনারেটিভ এআই, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, সাইবার সুরক্ষা, কম্পিউটার ভিশন, ডাটা সায়েন্স, মাল্টিমিডিয়া, ভিএফএক্স, এআই ফর কগনিশন এবং কম্পিউটার হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং ইত্যাদি 11টি অত্যাধুনিক বিষয় এই কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মন্ত্রী ডাক্তার পেগু রাজ্যে তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে শক্তিশালী পরিবেশ গড়ে তোলার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন যে যুব প্রজন্মকে ভবিষ্যতের উপযোগী ডিজিটাল দক্ষতায় সজ্জিত হতে হবে যাতে তারা আসামের জ্ঞানভিত্তিক ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে। উল্লেখ্য, এই কার্যসূচি আগামী 22 জুলাই পর্যন্ত চলবে। আজ জাতীয় পরিসংখ্যান দিবস। পরিসংখ্যান ক্ষেত্রে প্রয়াত অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলানবিশের অবদানের স্বীকৃতিস্বরূপ তার জন্মদিনে এই দিবস পালন করা হয়ে থাকে। ভারতীয় পরিসংখ্যান ক্ষেত্রের পিতৃস্বরূপ অধ্যাপক মহলানবিশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। রাজ্যের শিক্ষামন্ত্রী ডা রণোজ পেগু আজ পরিসংখ্যান দিবস উপলক্ষে অধ্যাপক মহলানবিশের পরিসংখ্যান ক্ষেত্রে তার অবদানকে স্মরণ করেন। তিনি বলেন যে এই মহান পরিসংখ্যানবিদ ভারতের আধুনিক পরিসংখ্যান ক্ষেত্রের ভিত তৈরি করেছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তদন্ত চলতে থাকা চিকিৎসা বিজ্ঞানের পাঠ্যক্রমের প্রবেশ পরীক্ষা নিট ইউজি 2026 এর প্রশ্নপত্র ফাঁসের মামলায় 10 জন অভিযুক্তের বিচার বিভাগীয় হেফাজতে রাখার মেয়াদ দিল্লির একটি আদালত আগামী 11 জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে। পূর্বের বিচার বিভাগীয় হেফাজতে রাখার মেয়াদ উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তদের ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে রাউজ অ্যাভিনিউ আদালতে হাজির করা হয়। উল্লেখ্য, এই মামলা সংক্রান্ত বিষয়ে সিবিআই এ পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করে প্রশ্নপত্র ফাঁস সম্পর্কে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। ডিমা হাসাও জেলার ডিমা ন্যাশনাল লিবারেশন আর্মি ডিএনএল এর সঙ্গে স্বাক্ষরিত হওয়া নিষ্পত্তিপত্র সম্পর্কে পর্যালোচনা করার জন্য আজ হাফলং এর ডিমা হাসাও স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্যের সভাকক্ষে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লোসের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে চুক্তি রূপায়ণের ব্যবস্থাবলীর অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা হয়েছে। এতে ডিএনএল এ নেতাদের সঙ্গে তাদের প্রধান ইস্যুগুলির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী গার্লোসা বলেন যে ডিমা হাসাও জেলায় স্থায়ী শান্তি, স্থিরতা এবং আভ্যন্তরীণ উন্নয়নের জন্য এই নিষ্পত্তিপত্রের সফল রূপায়ণ খুবই প্রয়োজন। হাইলাকান্দি জেলার নবনিযুক্ত জেলা আয়ুক্ত জয় বিকাশ আজ জেলার 25তম জেলা আয়ুক্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক জয় বিকাশ আজ সকাল 10টায় বিদায়ী জেলা আয়ুক্ত অভিষেক জৈনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত জেলা আয়ুক্ত জানান যে সবার সহযোগিতা নিয়ে জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন এবং প্রশাসনিক পরিষেবাকে আরও কর্মক্ষম করে তোলার বিষয়গুলিকে তিনি অগ্রাধিকার দেবেন। তিনি জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন, জনমুখী প্রশাসন গড়ে তোলা এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, অভিষেক জৈন আসাম ক্যাডার থেকে রাজস্থান ক্যাডারে বদলির আবেদন করেছিলেন। রাজ্য সরকার এই আবেদন মঞ্জুর করায় হাইলাকান্দিতে নতুন জেলা আয়ুক্ত নিয়োগের বিষয়টি নিশ্চিত হয়ে পড়ে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে আজ ওই জেলার সামগ্রিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের খাদ্য, গণবণ্টন, গ্রাহক পরিক্রমা, গৃহ নির্মাণ এবং শহর পরিক্রমা দপ্তরের মন্ত্রী কৌশিক রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে শ্রীভূমি জেলার শহরাঞ্চলের পরিকাঠামো আরও শক্তিশালী করা, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং এসবের সফল রূপায়ণ নিশ্চিত করা ও জনসেবাকে আরও বেশি গতিশীল করে তোলা ইত্যাদি বিষয়ের উপর
বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রী শ্রী রায় সংশ্লিষ্ট বিভাগসমূহকে নির্ধারিত সময়সীমার মধ্যে সব কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন। বৈঠকে শ্রীভূমি শহরে দীর্ঘদিনের বন্যা জমা

0: সমস্যার স্থায়ী সমাধানে মাস্টার ড্রেনেজ প্রকল্প প্রণয়নের জন্য শহর ও শহরাঞ্চল পরিকল্পনা বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এতে জেলার শিক্ষা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, খাদ্য ও গণবন্টন, লোকনির্মাণ, জনস্বাস্থ্য, কারিগরি, কৃষি, বিদ্যুৎ, সমাজকল্যাণ ও স্বাস্থ্য বিভাগের প্রকল্প বাস্তবায়নের অগ্রগতিও বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। পর্যালোচনা বৈঠকে রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, দুই বিধায়ক বিজয় মালাকার ও জাকারিয়া আহমেদ, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, জেলার প্রবীণ পুলিশ সুপার লীনা দোলে, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, পৌরসভার সভাপতি রবীন্দ্র দেব সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে মন্ত্রী শ্রী রায় বলেন,
1: আজকে আমরা এখানে ত্রিভুবন জেলার আগামী দিনের প্লানের জন্য কি প্রস্তুতি আছে, বিভিন্ন বিভাগের কাজকর্ম যেটা আছে সেই কাজকর্ম নিয়ে আমরা আলোচনা করেছি। কিছু কিছু বিভাগের কাজকর্মের জন্য আমি আজকে বলেছি যে কয়েকটা বিভাগ, যে বিভাগে ডিটেলস আরো আলোচনা করার প্রয়োজন আছে, এই জন্য আলাদাভাবে একটা ডিপার্টমেন্টকে নিয়ে আরো আগামী কয়েকদিনের মধ্যে বাজেট অধিবেশন শুরু হওয়ার পরে এই
0: রাজ্যের খাদ্য, অসামরিক সরবরাহ ও গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার পর আজ প্রথমবার শ্রীভূমিতে আসেন। এই সফর উপলক্ষে ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি জেলা কমিটির উদ্যোগে জেলা গ্রন্থাগারে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জনস্বাস্থ্য, কারিগরি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও রামকৃষ্ণনগর বিধানসভা আসনের বিধায়ক বিজয় মালাকার সহ কর্মী, সমর্থক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী রায় জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, জেলার পরিকল্পনা, কাঠামো, নগর উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প এবং জনসাধারণের পরিষেবায় সরকার অঙ্গীকারবদ্ধ। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার বক্তব্যে বরাক উপত্যকার উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্পের কথা উল্লেখ করেন। তিনি বলেন, উন্নয়নের সুফল যাতে প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছাতে পারে সেই লক্ষ্যেই সরকার কাজ করে চলেছে। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ শিলচর পৌর নিগমের ফটোযুক্ত ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এই খসড়া ভোটার তালিকা শিলচর পৌর নিগমের 42টি ওয়ার্ডের নতুন সীমানা নির্ধারণ করে প্রস্তুত করা হয়েছে। খসড়া তালিকা শিলচর পৌর নিগমের ভোটার তালিকায় মোট 2,69,146 জন ভোটার রয়েছেন। এর মধ্যে 1,29,109 জন পুরুষ এবং 1,40,026 জন মহিলা ভোটার এবং 11 জন অন্য ক্যাটাগরির ভোটার রয়েছেন। সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় আজ যথাযোগ্য মর্যাদায় জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব পালিত হয়েছে। শিলচর শহরের শ্যামসুন্দর আখড়া, তারাপুর মদনমোহন আখড়া, কনকপুর গোপাল আখড়া, ন্যাশনাল হাইওয়ের গৌরীয় মঠে আজ স্নান যাত্রা উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন হয়। এদিকে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায়ও আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা পালিত হয়েছে। ডিমা হাসাও জেলার হাফলং এর শ্রী জগন্নাথ মন্দিরেও আজ ভক্তদের উপস্থিতিতে প্রভু জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার স্নান যাত্রা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আজ রাত 10:30 ব্রাজিল জাপানের বিরুদ্ধে অবতীর্ণ হবে। প্রতিযোগিতায় গতকাল রাতে আমেরিকার লস এঞ্জেলেসে অনুষ্ঠিত নকআউট পর্যায়ের একটি খেলায় কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে পরাজিত করে। কানাডার হয়ে স্টিফেন ইউস্টাকিউরে খেলার দ্বিতীয়ার্ধে শেষ হওয়ার 2 মিনিট আগে বিজয়সূচক গোলটি করেন। উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার নকআউট পর্যায়ের খেলাগুলি গত রাত থেকে শুরু হয়েছে। গ্রুপ পর্যায়ে জয়লাভ করা 32টি দল নকআউট পর্যায়ের খেলায় অবতীর্ণ হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টেলিফোনে ধেমাজির বন্যা পরিস্থিতির পর্যালোচনা। রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগুর গৌহাটি বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ কার্যসূচি 2026 এর উদ্বোধন। পরিসংখ্যান ক্ষেত্রে প্রয়াত অধ্যাপক প্রশান্ত মহলান বিশের অবদানের স্বীকৃতি স্বরূপ আজ জাতীয় পরিসংখ্যান দিবস পালন এবং শ্রীভূমি জেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে আজ শ্রীভূমিতে মন্ত্রী কৌশিক রায়ের পর্যালোচনা বৈঠক। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।
2: আকাশবাণী শিলচর।

আকাশবাণী শিলচর। এখন শুনবেন প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান সূচি এবং পরে আগামীকালকের অনুষ্ঠান সূচি। আজ রাত আটটায় শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান, রাত ৮:৩০ মিনিটে শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে কুমুদরঞ্জন সরকারের বাঁশি বাদন, রাত ৯:১৫ মিনিটে দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট, রাত ৯:৩০ মিনিটে শুনবেন নাটক হাঙর। এতক্ষণ শুনলেন আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের বিস্তারিত অনুষ্ঠান সূচি। সকাল ৬:০৫ মিনিটে শুনবেন অমৃতবাণী, বন্দনা শুনবেন সকাল ৬:১০ মিনিটে, সকাল ৬:৩০ মিনিটে শুনবেন খেতে খামারে, হীরালাল ভৌমিকের পরিবেশনায় লোকগীতি শুনবেন সকাল ৬:৩৫ মিনিটে ও দুপুর ১:৪০ মিনিটে। সীমাপুর

তো অনুষ্ঠান সূচি সকাল ছটা পাঁচ মিনিটে শুনবেন অমৃতবাণী, বন্দনা শুনবেন সকাল ছটা দশ মিনিটে, সকাল ছটা তিরিশ মিনিটে শুনবেন খেতে খামারে, হীরালাল ভৌমিকের পরিবেশনায় লোকগীতি শুনবেন সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে ও দুপুর একটা চল্লিশ মিনিটে, সীমা পুরকায়স্থ এবং আলপনা দেবের পরিবেশনায় লোকগীতি শুনবেন বেলা এগারোটা তেত্রিশ মিনিটে, সুপ্রভাত অনুষ্ঠানটি শুনবেন সকাল সাতটা পাঁচ মিনিটে, সকাল সাতটা কুড়ি মিনিটে শুনবেন দেশবন্দনা, বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল সাতটা চল্লিশ মিনিট ও দুপুর বারোটা তিরিশ মিনিটে, সকাল আটটা চল্লিশ মিনিটে শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বাংলা ছবির গানের অনুষ্ঠান শুনবেন সকাল আটটা পঞ্চাশ মিনিট, বেলা দশটা ও সন্ধে ছটা পনেরো মিনিটে, সকাল নটায় শুনবেন সঙ্গীতালেখ্য রিমঝিম ঘন বরষে, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে কার্তিক কুমারের সেতার বাদন শুনবেন সকাল নটা তিরিশ মিনিটে, লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দেবরাজ দাসের বাঁশি শোনা যাবে দুপুর দুটোয়, হিন্দি ছবির গান শুনবেন বেলা দশটা তিরিশ মিনিট এবং বেলা বারোটায়, বেলা এগারোটায় আধুনিক গান শুনবেন জটিলেশ্বর মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে, এছাড়াও দুপুর একটা পনেরো মিনিটে আধুনিক গান শুনবেন পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে। আবার কথা অনুষ্ঠানে শুনবেন সুভদ্রা ভট্টাচার্যের নিজের কথা বেলা এগারোটা তিরিশ মিনিটে, চাষাবাদের কথা অনুষ্ঠানটি শুনবেন দুপুর দুটো তিরিশ মিনিটে, এতে বর্ষাকালে মাছের চাষ ও মাছ পুকুরের যত্ন নিয়ে বলবেন বিকাশকান্তি নাথ। মণিপুরী অনুষ্ঠান শুনবেন বিকেল পাঁচটা পাঁচ মিনিটে, ডিমাসা অনুষ্ঠান বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে, সন্ধে ছটা তিরিশ মিনিটে শুনবেন লন্ডনে আয়োজিত আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ধারা বিবরণী খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত। এতক্ষণ শুনলেন আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান সূচি এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবারের বিস্তারিত অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলচর, এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান। প্রথম গানটি শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিথান বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

নজরুল গীতি শুনলেন শক্তিব্রত দাসের কণ্ঠে, পরের গানটি শুনবেন কৃষ্ণা চ্যাটার্জির কণ্ঠে অতুল প্রসাদের সঙ্গীত।

গানখানি শুনলেন অতনু সান্যালের কণ্ঠে। শুনছেন বাংলা গানের অনুষ্ঠান, এবারে পরবর্তী গানটি শুনবেন দীপালী নাগের কণ্ঠে।

গানটি শুনলেন পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে। বাংলা গানের শেষ গানটি শুনবেন রুনা লালার কণ্ঠে।

এই গানটির সাথে সাথেই শেষ হল বাংলা গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 5ই জুলাই 2026 ইংরাজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের নাক কান ও গলা ENT বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার কৃপাময় নাথ। নাক কান ও গলা সংক্রান্ত যে কোনো সমস্যা সম্পর্কে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 5ই জুলাই বেলা 10টা থেকে 11টা পর্যন্ত ফোন করুন 03842-262779 নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 8 জুলাই 2026 ইংরাজি বুধবার রাত 9টা 30 মিনিটে। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলচর। এবারে লঘু শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কুমুদরঞ্জন সরকারের বাঁশিবাদন।

0: diplomatic relations go stronger.
1: As you have rightly mentioned, Professor Mishra, the Prime Minister also, while speaking in a joint press statement, said that the vision of the leaders is to make Indian Ocean into an ocean of opportunity. Thank you so much for sparing your valuable time. Thank you for joining us on Spotlight tonight.
0: Thank you for the opportunity.
2: You were listening to a discussion on Prime Minister's visit to Seychelles, strengthening maritime and bilateral ties. The participants were Professor Rahul Mishra, international affairs expert, and Diksha Saxena, Akashvani correspondent. Spotlight.
3: आकाशवाणी शिलचर।
4: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
5: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
3: आकाशवाणी शिलचर। একটি ঘোষণা। ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 5 জুলাই 2026 ইংরাজি রবিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের নাক কান ও গলা ENT বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার কৃপাময় নাথ। নাক কান ও গলা সংক্রান্ত যে কোনো সমস্যা সম্পর্কে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 5 জুলাই বেলা 10টা থেকে 11টা পর্যন্ত ফোন করুন 03842-262-7799 নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 8 জুলাই 2026 বুধবার রাত 9টা 30 মিনিটে। ঘোষণাটি শুনলেন। এখন শুনবেন নাটক হাঙর।

আজকের নাটক হাঙর, কাহিনী বোধিসত্ত্ব মৈত্রেয়, বেতার নাট্যরূপ হীরেন চট্টোপাধ্যায়, প্রযোজনা সমরেশ ঘোষ, নাটক হাঙর।

চার আনা করে দর উঠছে, প্রায় 100 পাউন্ড মাছ, 14-15 বেশি উঠবে বলে তো মনে হয় না। তুমি বলেছিলে না জেসু, লেখাপড়া তোর হবে না, মাছ ধরে আর শাঁখ বেছে খা তুই। 14-15 বয়স থেকে ডুবতে শিখেছিলাম সমুদ্রে, তুমি তো এখন মাটির নিচে।

0: ফাদার, সেন্ট নেভিস চার্চ এখন অন্য ফাদার, কিন্তু কিন্তু যেসুদাসনের অবস্থাটা একবার দেখো। আমার নিজের জাল নেই, নৌকা নেই, মাইকেলের নৌকা মাছ ধরি, চারজনে মিলে মাথা ঘাম ফেলে এই রোজগার। না ফাদার, না না, তোমায় দোষ দেব না। একটা অনাথ ছেলেকে তুমি যে মানুষ করেছো, আমার বাবা মাকে আমি নিজেই জানি না, তুমি ছেলে আমার সব। কিন্তু নীলামওয়ালারা যদি এমনি করে আমাকে ঠকায়।
1: যেসু, আরে দোষ, কখন থেকে তোমায় ডাকছি, কি যে ভাবো ছাই একা একা।
0: না রে, ওই নীলামওয়ালার কাণ্ড দেখছি, যে রেটে দর উঠছে।
1: উঠবে না, উঠবে না, উঠবে না। ওই মিচকে পড়া ভিনসেন্ট থাকতে দর উঠবে না।
0: কেন
1: কেন? হ্যাঁ, সাথে বলি, আরে বাবা, তুমি এই তুত্তুকুড়ির সবচেয়ে তাগড়াই জোয়ান ডুবুরি হতে পারো, কিন্তু ভিনসেন্টের মারপ্যাচ বোঝা তোমার কম্য নয়।
0: মারপ্যাচ?
1: হ্যাঁ।
0: আরে মারপ্যাচ কি বলছিস রে, মারিয়া দাসন?
1: আরে বাবা, সর আছে, সর আছে পাইকারদের সঙ্গে, সেই জন্যই তো বলছিলাম কোলার চাল চলো। মাইকেল যখন বলেছে ওখানে চিংড়ি মাছের জাল ফেলতে।
0: আরে থাম তো, সে কি এখানে নাকি? সে পশ্চিম উপকূলে কেরলে, নৌকোয় পুরো তিন দিন তিন রাতের পর।
1: আরে বাবা, হলেই বা এইভাবে পড়ে পড়ে মার খাচ্ছে।
0: আরে আচ্ছা আচ্ছা, দাঁড়া, ছাড় ছাড়, ওসব ছাড়, ওসব ছাড়, পেট এখন জ্বলছে। ঝাল ঝাল সুটকি মাছ দিয়ে একদম মুড়ি না গিললে এখন।
1: এই তো, এই তো, নিজের জায়গা ছেড়ে নড়বে না। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, খুচরো মাছুলিদের অবস্থাটা দেখো, পাইকারদের কাছে যাচ্ছে আর ফিরে আসছে, যাচ্ছে আর ফিরে আসছে। পাইকারদের কাছে চড়া রেটে মাছ কিনে ওদের পড়টা পোষাবে। দেখতে পাচ্ছ
0: কি?
1: দেখতে পাচ্ছ না ঘুটঘুট করছে? আরে ওই তো গো, ঘোড়ামুখো পর্যাত মেয়েটা, চিনলে না? আরে আমাদের সেই জেলেপিটাদের বউ গো, চতুর্থ পক্ষ।
0: বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি।
1: তাকানো যায় না, অথচ চেহারাখানা দেখো একবার।
0: থাপ্পড় তোর, জানিস এসব ইয়ারকে আমি পছন্দ করি না। শোন, নিলামের দামটা নিয়ে যাবি।
1: ঠিক আছে,
0: আমি চললাম। কতবার উঠবে? 14 টাকা, পাঁচজন লোক আমরা মাইকেলকে দিয়ে আর 2 টাকার বেশি তো।
2: আরে হাত ধরলে কেন আমার? ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও, ছেড়ে দাও।
3: এমন করছো যেন চেনোই না। খুচরো মাছ দাও না গো একটু।
2: আরে আরে, নৌকো শুদ্ধ নিলাম হচ্ছে দেখছো না? আরে মাছ কোথায় পাবো?
3: শোনো কথা, যেসুর কাছে নাকি মাছ নেই।
2: দেখো দাঁত বার করে হাসে, দেখো। চলো চলো চলো, আমার সামনে থেকে সব হাসা হাসা না।
3: রাগ করছো কেন?
2: রাগ করবে না,
3: ভালো মাছে সন্ধান দেব তোমাকে।
2: মস্করা করছো, আমাকে দেবে মাছের সন্ধান?
3: দেব গো দেব। আজ রাতে এসো এখানে।
2: রাতে? একটা লোক থাকে না তখন এখানে?
3: মাছ থাকে।
2: মাছ
3: দেখবো দেখবো, কেমন ওস্তাদ মেছুরে তুমি। ওই যে ওই যে ওই বড় তনি নৌকোটা দেখছো, ওইটার কাছে।

0: no. এদিকে গো, ভিতরে এসো।
1: আরে এটা তো টনি নৌকর খোল। আরে মাছ কোথায় গেলে?

0: আজ তো তোমার সামনে গো। তোমাকে না পেলে যে
1: নইলে কিন্তু আমি ওই একটা বাজে মেয়ের কাছে আমি

0: আমি কি করলাম?
1: না না, এখানে এখানে আর আমি থাকতে পারবো না। ওর সঙ্গে আবার মুখোমুখি হলে না না, আমি আমি কোলাচলে যাব। মাইকেলকে আজই বলবো, যত তাড়াতাড়ি।

0: মাইকেল ভাই, টাটকা চিংড়ির স্বাদই আলাদা।
1: আর তার সঙ্গে গেলাসে একটা করে চুমুক। এই স্বাদ তো আর বুঝলি না রে বুদ্ধু। হাসিস না, হাসিস না। সেই কবে থেকে তোকে বলেছি, কবে থেকে কোলার চলে আসছে। কে কে এসে ভালো হলো কিনা বল।
0: হ্যাঁ, সে কথা বলতে, কন্যাকুমারী থেকে শুরু হয়েছে চিংড়ি মাছের ঝাঁক। পাইকারদেরও নজর উঁচু, ভালো দাম দিতে কেউ পিছপা না জানো। আর তুমিও ঢেলে দিচ্ছ আমাদের এত পয়সা। এত পয়সার মুক্তা জীবনে দেখিনি বলো।
1: তাতে লাভ কি? লাভটা কি হচ্ছে? হ্যাঁ,
0: কেন
1: খাবি দাবি? আর তোর সাগরেদের, তোর সাগরেদের সব দেদার খাওয়াবি, জমাতে পারবি কিছু?
0: জমাবো কেন?
1: কেন?
0: হ্যাঁ
1: কেন, কেন কি রে বেটা? বিয়ে করবি, সংসারী হবি।
0: বিয়ে?
1: হ্যাঁ,
0: আমি
1: তুই হাসছে দেখো, হাসছিস কেন?
0: হাসালে হাসালে মাইকেল ভাই, হাসালে। আমাকে মেয়ে দেবে কে?
1: আরে কি বলছিস রে? এই দা শুন, আমার কথা শুন। এই 6.5 ফুট লম্বা কোষ্টি পাথরের মতো চেহারা।

0: কি বলে কি ওই কমসে কম 45 ইঞ্চি বুকের ছাতি, আর তাছাড়া ওস্তাদ ডুবুরি তুই, তোকে মেয়ে দেবে না তো কাকে?
1: শোনো শোনো শোনো মাইকেল ভাই, শোনো শোনো, একটা কথা তুমি ভুলে গেছো, বাপ মায়ের যা ঠিক নেই তাকে মেয়ে দেওয়া।
0: শিশু,
1: না না না না না, আমি কষ্ট পাইনি মাইকেল ভাই, আমি কষ্ট পাইনি, শুধু বলছি। হ্যাঁ, ওখানকার লোকেদের তো তুমি চেনো, মেয়েকে থুবড়ি বুড়ি করে ডাকবে সেও ভালো, কিন্তু এই রকম অনাথের হাতে মেয়ে দেবে না।
0: যেসু যেসু, তুই কিছু মনে করিস না যেসু, আমি
1: না না না, এই দেখো, আই তুমি বিশ্বাস করো, হ্যাঁ তুমি বিশ্বাস করো, ও নিয়ে আমার একটুও মাথা ব্যথা নেই। আচ্ছা বলো তো, কি হয় বিয়ে না করলে? আচ্ছা তুমি তো বিয়ে করোনি, কি হয়েছে তোমার বলো, কি হয়েছে তোমার বলো। আমি যাই মাইকেল ভাই, অনেক জোগাড় যন্ত্র আছে। হ্যাঁ চললাম আমি।

0: আমি তোমার জন্য
1: কোথায় যাচ্ছি সেটা বলবি তো?
0: রাগ করো না জেসু ভাই, একটিবার শুধু দেখবে চলো
1: আমরা কেমন একটা
0: দেখলে না চক্কর লেগে যাবে তোমার মাথায়। সত্যি কি দেখো একবার, সেই থিরুবালুর থেকে এসেছে মালিক বুড়োটার খাই বড্ড বেশি। জেসু ভাই তোমার হাতে তো অনেক টাকা, কি আর তোমার খরচ, তাই ভাবলাম তুমি শুদ্ধ সঙ্গে গেলে।
1: কি বললি, তোরা চারজনে সেখানে যাচ্ছিস?
0: হ্যাঁ হ্যাঁ, আমরা চারজন আর তুমি, মানে টাকাটা অনেক তো তাই তুমি সঙ্গে।
2: লজ্জা করো না, একটা মেয়ে আর তোরা তোরা ওই চার চারটে।
0: আমি তো

0: কিছু
1: আগুনের হালকা বইছে মাথার মধ্যে, শরীরের ভেতরটা কেমন যেন। চলে গেল মারিয়া দাসন, ডাকবোকে মারিয়া। শান্ত হতে হবে। কনফেশন, আমি কনফেস করব। বসি, হাঁটু গেড়ে বসি। ফাদার, ফাদার, কনফেস করছি ফাদার। আমার ইচ্ছে করছে এখন একটা মেয়েকে দুমড়ে মুচড়ে আমার শরীরের মধ্যে মিশিয়ে দিতে। মাঝে মাঝে এই চাওয়াটা আমার পাগল করে দেয় ফাদার। আমি এমন করেছি ওই

পঞ্চাব মেয়েটা পিটারের বউ, এরকম হলে আমি আর থাকতে পারি না, আমি আর থাকতে পারি না। নৌকো নিয়ে সমুদ্রে বেরিয়ে পড়ি, ঢেউ যেখানে প্রচন্ড জোরে ভেঙে পড়ে ঠিক ঠিক ঠিক সেইখানে সেইখানে লড়াই করি সমুদ্রের সঙ্গে। আমার স্নায়ুগুলো যখন মোচড় খেতে থাকে আমি তৃপ্তি পাই, মনে হয় আমি পেরেছি, পেরে ক্লান্ত হয়েছি। আজও আমার তাই করতে হবে ফাদার, আমি শান্তি পেতে হবে। আমি পাচ্ছি না ফাদার, আমি পাচ্ছি না ফাদার, ফাদার আমি পাচ্ছি না ফাদার।

0: আশ্চর্য লোক বাবা তুই, সবাই গেছে কি বলে গিয়ে ফুর্তি করতে, আর এই এত রাত্রির বেলা তুই চললি কিনা নৌকো নিয়ে?
1: না মাইকেল ভাই, একটা না অন্য মতলব আছে।
0: মতলব?
1: হ্যাঁ হ্যাঁ, এই চাঁদের আলোয় সমুদ্রে সার্ডিন মাছের ঝাঁক আসে।
0: হ্যাঁ দেখেছি তো, মাইলের পর মাইল লম্বা রূপোর কুচির মতো চকচক করে।
1: সেই জন্য তো বলছি, একটু দেখে নিন আজকে, তেমন মনে হলে কাল থেকে কদিন সার্ডিন মারা জাল দেবো।
0: বেটা বেটা, এবারে পাক্কা মেচুড়ে, যা যা যা।

কি ওটা কি? সাদা ফেনার মধ্যে কালো চুল একরাশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, কোনো মেয়ের ডেড বডি বলে মনে হচ্ছে। তুলব, দেখি না একবার।

Nina hat einen Heukidebomber. Yeah.

0: এমন ফুলের মতো মেয়েটা জলে পড়লো কি করে? এখনো ঢল ঢল করছে মুখটা, এক্ষুনি যেন খুলবে চোখ দুটো। চিবুকটা যেন খোদাই করা তামাটে ঝকঝকে রং। দেখি তো বুকে হাত দিয়ে দেখি, আরে আরে ধুকপুক করছে তো, বেঁচে আছে নাকি? দেখি তো জল তো নেই পেটে, তাহলে কি অজ্ঞানের ভান করে? মরতে এসেছিলে কেন এখানে? হ্যাঁ হ্যাঁ, ও সাড়া দেবে না। ঠিক আছে ঠিক আছে, ঘাড়ে তুলে নিয়ে চললাম আমি থানায়, পুলিশে না দিলে তো ঠিক ধরেছি, জ্ঞান আছে। এই থানায় চলো। আত্মহত্যা করতে কেন এসেছিলে এখানে?
1: আর সহ্য করতে পারছিলাম না, এত অত্যাচার।
0: কিসের অত্যাচার?
1: সে কথা

0: বলা যায় না।
1: আমি শুনতে চাইছি, বলো বলো বলো বলো আমাকে বলো।
0: ধীরু ভালো থেকে আমার স্বামী আমায় এখানে এনেছে দিন তিনেক আগে।
1: ধীরু ভালো, ধীরু ভালো, ধীরু ভালো।
0: এই তিন দিন রোজ একদল করে রাক্ষস আমায় ছিঁড়ে খাচ্ছে।
1: তবু তুমি আপত্তি করনি? তোমার স্বামী
0: টাকা পাচ্ছে না অনেক, আপত্তি করলেই বা শুনছে কে? প্রথম রাতের পর আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম, উঠতে পারিনি, সেই জন্যে পুরো কুকুরটা আর কি করেছে জানো? আমি কি করে দেখাই তোমাকে? না তুমি দেখো, দেখো তুমি।
1: আমি আর দেখতে পাচ্ছি না। নাম কি তোমার? নাম নাম নাম তোমার নাম?
0: আমিনা, আমিনা কুট্টি।
1: মুসলমান? আত্মহত্যা তো তোমাদের ধর্মে পাপ। তুমি তুমি পালিয়ে গেলে না কেন?
0: পালাবো কোথায়? কে আছে আমার?
1: বাপ মা?
0: তারা থাকলে কি আর এই দুর্গতি হয় আমার? আমার কেউ নেই গো, কেউ নেই আমার।
1: শোনো,
0: কেউ নেই।
1: শোনো শোনো শোনো, কেন কেন শোনো, এসো এসো আমার কাছে, এসো এসো এসো এসো আমার কাছে। জানো আমারও কেউ নেই, কেউ নেই।
0: কি হলো, কেন তুমি বুকে টেনে নিলে? আমার যে আমার বাঁচতে ইচ্ছে হচ্ছে।
1: নিশ্চয়ই বাঁচবে, নিশ্চয়ই বাঁচবে। বাঁচবে না কেন? নিশ্চয়ই বাঁচবে।
0: এই ঘেন্নার জীবন নিয়ে আমি কি করবো? কোথায় যাব?
1: আমার সঙ্গে যাবে? আমি তোমায় বিয়ে করবো।
0: হ্যাঁ, কথা বলো না, আমি যে নষ্ট।
1: সে বিচার করবেন ভগবান। আমি তোমায় সাগর থেকে উদ্ধার করেছি, তুমি আমার। এসো এসো নৌকো, এসো এসো আমার নৌকো, এসো এসো।

0: কি বলছিস তোরা? তিন তিনটি দিন ধরে একটা মানুষকে খুঁজে বার করতে পারলি না?
1: কি করবো হুজুর, তন্ন তন্ন করে খুঁজেছি, নৌকো যদি উল্টে গিয়ে থাকে।
0: লাশটা তো পাওয়া যাবে, লাশটা কোথায় যাবে? নাকি সেটাও সমুদ্র গায়েব করে দিয়েছে? অবধার্থ
1: হুজুর, হুজুর তিন দিন পরে কি আর লাশ পাওয়া যায়? এতদিনে
0: যেসুকে তোদের চেয়ে আমি ভালো করে চিনি বেটা, আর যেভাবেই মরুক জলে ডুবে মরবে না। হ্যাঁ,
1: তাহলে তো বলতে হয় যে মানে ইচ্ছে করে,
0: ইচ্ছে করে বেগেছে, নইলে নৌকোটার হদিস তো তোরা পেতিস, নাকি সেটাও তার মতো গায়েব করে দিয়েছে সমুদ্র।
1: ঠিক ঠিক হুজুর, এই কথাটা তো আমরা একবারও
0: ভাববি কেন, মাথার ভেতর তো খিলু তোদের নেই, আছে গাদাগুচ্ছের শুটকি মাছ। আমরা এখানে ভেবে ভেবে মরছি তার জন্যে, আর সে গিয়ে দেখো কোথায় বসে এখন ফুর্তি করছে, ফুর্তি।

May God bless you both. কোলাচাল থেকে তুত্তুকুড়িতে ফিরে এসেছো, খুব খুশি হয়েছি আমি। মনে রেখো, জেসাস ক্রাইস্টকে সাক্ষী রেখে এই উপাসনা গৃহে তোমরা পরস্পরকে গ্রহণ করলে এই পবিত্র সম্পর্ক চিরজীবন তোমরা রক্ষা করার চেষ্টা করবে।

0: প্রত্যেক রবিবার দুজনে একসঙ্গে আসবে এখানে, প্রার্থনা করবে।
1: আমরা তাহলে যাই ফাদার।
0: যাও অ্যাঞ্জেলা, ঈশ্বর তোমাদের দাম্পত্য জীবন মধুর করে তুলুন।
1: হ্যাঁ গো, আমার নাম তুমি অ্যাঞ্জেলা বললে কেন? আমি যে মুসলমান সে কথাও তো
2: খেপেছ। ফাদার কি তাহলে রাজি হতো এই বিয়ে দিতে? তোমার নাম

0: আমার নাম তুমি অ্যাঞ্জেলা বললে কেন? আমি যে মুসলমান সে কথাও তো
1: ভেবেছ? ফাদার কি তাহলে রাজি হতো এই বিয়ে দিতে? তোমার নাম আজ থেকে আর আমিনা নয়, অ্যাঞ্জেলা।
0: কিন্তু কেউ যদি চিনে ফেলে কথাটা?
1: আরে কি করে জানবে, এখানে তোমাকে চেনে কে? শহরের একেবারে শেষ প্রান্তে আমাদের তালপাতার কুঁড়ে, সেখানেই বা যাচ্ছে কে বলো? মাছ ধরবো, বিক্রি করবো, যেদিন যা জুটবে খাবো, এভাবেই আনন্দের দিন কেটে যাবে।
0: ভয় করে, যা কপাল আমার, অত সুখ কি সইবে গো?
1: শোনো শোনো, ভুলে যাও সব কথা, ভুলে যাও। যাও তুমি বাড়ি গিয়ে বিশ্রাম করো, আমি বাজার থেকে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে যাই। হ্যাঁ।

0: Ê, hot dog bác à! Ê, hot dog bác à! Ê, tớ là ê! Ê, hot dog bác à! Ê, tớ là!
1: Ấy, Michael na? Michael bhai! Ấy, jachi da na, jachi, jachi, jachi, jachi! কেমন আছো বলো, কেমন আছো?
2: জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো। আরে
1: আরে শুনবে তো আগে কথাটা, আমার কথাটা শুনবে তো।
2: কে কে কি শোনাবি রে নেমন খারাম? আমাকে ডুবিয়ে দিয়ে এখানে বেড়া বেড়া একদম স্যুট পরে বুট পরে কাপ্তানি করতে এসেছো?
1: আরে মা, আমি তোমায় ডুবালাম? আরে সে কি, আমি তো
2: বাস বাস বাস বাস বাস, আরে একটা কথা বললে না তোর গায়ের ছাল আমি ছাড়িয়ে না।
1: আরে শুনো,
2: এই আবার কথা, আমার কথা শোন
1: বলো।
2: তুই ছাড়া মাছের সুলুক সন্ধান কেউ জানে? জানিস আমরা দুদিনে জাল গুটিয়ে চলে আসতে হয়েছে আমাদের? হ্যাঁ, গোটা সিজনটাই আমাদের বরবাদ।
1: ভয়ানক ক্ষতি হলো তো। আসলে জানো মাইকেল ভাই, আসলে এত তাড়াতাড়ি চলে আসতে হলো যে তোমায় খবর দেওয়ার সময় আমি পাইনি।
2: কি কি খবর দিবি?
1: একটা মেয়েকে ওখান থেকে নিয়ে এসে না আজই আমি বিয়ে করলাম।
2: কি করলি?
1: হ্যাঁ, সেই জন্য তো এই স্যুট জোগাড় করে।
2: দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথা থেকে নিয়ে এসেছিস মেয়েটাকে? কোলাচ্ছাল থেকে?
1: খুব খুব ভালো মেয়ে, একেবারে সরল নিষ্পাপ, জানো কিছু বজ্জাতের পাল্লায় পড়ে মরতে বসেছিল, তাই ওকে,
2: তাই তুমি ওকে উদ্ধার করেছো? কোলাচ্চালের মেয়ে, সরল নিষ্পাপ, বল না বল না, একটা বজে মেয়েকে তুলে এনেছিস?
1: না গো না গো মাইকেল ভাই, মেয়েটাকে দেখলে তুমি
2: ওই মেয়ে দেখাচ্ছে? হ্যাঁ বেটা, আমি লোকসান খেয়ে ডুবতে বসেছি আর তুই একটা বাজে মেয়েকে নিয়ে এ মজা মারছে? হ্যাঁ মজা মারছে।
1: মাইকেল ভাই,
2: আয় আয় আয় আয় আয়, দে দে দে বাড়া, দে আমার নৌকো, দে
1: শোন
2: নৌকো, দে আর কিচ্ছু শুনব না, শোন তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই।
1: মাইকেল ভাই শোনো, তুমি মিচি মিচি মিচি মিচি রাগ করছো, শোনো শোনো, আমি ঠিক আগের মতো খেটেই তোমাকে আবার
2: শুনে, বেশ সব বুঝেছি সব শুনেছি, আর কিচ্ছু তোমাকে করতে হবে না, আমার নৌকো দে।
1: কথাটা শুনি,
2: আমার নৌকো দে।
1: নৌকো নৌকো দিলে আমি কার কাছে যাব?
2: জাহান্নামে যা, তুই জাহান্নামে যা। তোকে আজ আর কোনো পুলিশে দেইনি, এই তোর ভাগ্য।
1: শোনো আমার একটা কথা,
2: একটাও কথা নয়, চল চল চল তোর বাড়ি, চল নৌকো দিবি, চল চল চল চল।
3: একই অবস্থা তোর যেসু, মুখখানা একেবারে শুকিয়ে আমশি, কি হয়েছে তোর?
1: আমি আর পাচ্ছি না ফাদার, চিরটাকার নৌকোতে সর্দারি করে এসেছি, এখন পরের নৌকোয় গোলামি করতে আর পাচ্ছি না আমি।
3: কেন খাটছিস পরের নৌকোয়? নিজে কেন একটা?
1: কোত্থেকে কিনবো বলো? জমানো টাকা বলতে কিছু আছে আমার, খেয়েছি খাইয়েছি, যেটুকু বেঁচেছে চার্চের ফান্ডে দিয়ে দিয়েছি, আর তো কিছু।
3: টাকাটা তোকে তাহলে ধার করতে হবে।
1: ধার? ধার আমায় কে দেবে?
3: সে ব্যবস্থা আমি করব।
1: আপনি?
3: আলফানসোকে চিনিস তুই?
1: আলফানসো, আল ওই যে বিরাট সাদা গাড়ি নিয়ে আসেন রবিবার?
3: ঠিক ধরেছিস, ধর তাকেই যদি বলি।
1: খেপেছেন? ওই অত বড় লোক মানুষ?
3: কত বড় লোক তুই জানিস? জাহাজের মাল সাপ্লাই থেকে শুরু করে কি ব্যবসা তার নেই? এখানকার নুন তৈরির সবচেয়ে বড় বড় কারখানাগুলো

0: তোদের এই জেলেদের মধ্যে সবচেয়ে খানদানি ঘরের ছেলে সে। এখানকার সমস্ত লোক ওঠে বসে তার কথায়, এমনকি এমনকি এখান থেকে লোক দাঁড় করিয়ে ইলেকশন জেতায়ও, নেতা তৈরি করে, দিল্লিতে পর্যন্ত ওর খাতির।
1: তবে ওই রকম একটা লোকের কাছে আপনি আমাকে
0: আমার নাম করে যাবি তো? অফিসটা চিনিস ওর?
1: হ্যাঁ তা তো চিনি, কিন্তু আমি সেখানে গেলে
0: গিয়ে দেখ না একবার, ভারী ধার্মিক খ্রিস্টান। আমি বলছি ও তোকে ফেরাবে না।
1: বলছেন আপনি আমি যাচ্ছি, তবে ওর মতন মানুষ
0: আরে খেয়ে তো ফেলবে না তোকে, ঘুরে আয় না একবার।
1: ঠিক আছে যাব, আসছি ফাদার।
0: গুড লাক, গুড লাক মাই ডিয়ার সান।
2: কি হলো, হলো কিছু?
1: হিল্লে হতে পারে একটা, ওই নৌকো কেনার টাকার জন্য ফাদার যেতে বললেন একজনের কাছে।
2: ও হয়ে গেলে খুব ভালো হয়।
1: খুব ভালো হয়
2: বরাবর, তোমার নৌকোতেই তো খেটে এসেছি, অন্য কোথাও টিকতে পারছি না। তা লোকটা কে?
1: আলফানসো, চেনো নাকি? আলফানসো,
2: আলফানসো,
1: হ্যাঁ হ্যাঁ।
2: বাপরে, কে চেনে না ওকে? তুমি দেখো নি কোনোদিন?
1: না মানে ঠিক সেইভাবে।
2: আস্ত হাঙর একখানা, প্রকাণ্ড থ্যাবড়া মুখ, কুতকুতে চোখ, নাকের ডগাটা পেল্লায় মোটা, ইয়া বড় মুখের হাঁ।
1: কিন্তু লোকটা নাকি ভালো ভালো, যাই একবার। হ্যাঁ
2: হ্যাঁ যাও দেখো। মোট কথা আমরা তোমার সঙ্গে আছি এটা কিন্তু জানিয়ে দিয়ে গেলাম। যাও যাও যাও যাও যাও যাও যাও যাও যাও।
3: হবে হবে, নৌকো হবে, সব হবে। তুই নিজে যখন এসেছিস, এই আরে তোকে তুই বললাম বলে আবার চটে গেলি না তো?
1: না না না, কত বড় মানুষ আপনি, অন্য কেউ হলে অবশ্য।
3: ঠিক ঠিক, জেসু দাসন নাই, তুই নাকি কেরালা থেকে খুব সুন্দরী একটা মেয়ে এনে বিয়ে করেছিস?
1: মানে সুন্দরী বলে নয়, মানে
3: আরে জানি রে বাবা, সব জানি, মাইকেলের কাছে সব খবরই তো পাই তোর। আচ্ছা তুই চার্চে গিয়ে বিয়ে করলি কেমন করে রে? ফাদারকে সব লুকিয়েছিস বুঝি? যাগে যাগে, সে তুই যা ভালো বুঝেছিস করেছিস। দাঁড়া দাঁড়া, আমি ম্যানেজারকে ডাকি। ম্যানেজার, ম্যানেজার
4: বলুন স্যার।
3: এই হচ্ছে জেসু দাসন, চেনো বোধহয় ওকে, মাছ ধরার ওস্তাদ। এ যা যা দরকার দিয়ে দেবে ওকে, কেমন? যা জেসু, যা ওর সঙ্গে যা,
4: এসো। হ্যাঁ এই ঘরে বসো। বলো কি ব্যাপার?
1: নৌকো কেনার জন্য কিছু টাকার যদি ব্যবস্থা করা যায়।
5: কেন যাবে না, টাকা দেওয়াই তো আমাদের কাজ। তবে আমাদের কিছু শর্ত আছে, তাতে তুমি রাজি কিনা দেখো।
1: বলুন।
5: এই ধরো জাল তৈরির জন্য লাইলনের সুতো কিনবে তো, সেটা এখান থেকে কিনতে হবে। আর ধারে এই যে সব নেবে, তার জন্য নিত্তিকার মাছ বেচার যে আয়, তার অর্ধেক আমাদের দিতে হবে। ঠিক আছে, এটা হলো সুদ।
1: ওরে বাবা, তাহলে আসল সেটা শুদ্ধ কেমন করে?
5: জমিয়ে জমিয়ে, তোমার মতো জোয়ান লোকের দৈনিক আয় তো 100 টাকা হওয়া উচিত।
1: তবু এই রকম চড়া সুদ?
5: এইটাই নিয়ম আমাদের, সবাই তাই দেয়। যদি রাজি থাকো তো বলো, টাকাটার ব্যবস্থা করে দি।
1: রাজি না হই।

0: করবো কি? ঠিক আছে, আমি রাজি।
1: তো কত করে পাউন্ড নিয়েছে বললে?
0: 30 টাকা।
1: হ্যাঁ
0: হ্যাঁ,
1: 30 টাকা! বলো কি, এই যে গলায় ছুরি মেরেছে গো।
0: কেন, এত দাম না?
1: 12 টাকা। 12 টাকা
0: বলিস কি? সেই সুতো ও
1: তাহলেই বোঝো, একবারে ডাকাত।
0: দেখি, নিয়ে যখন ফেলেছি বেশি করে মাছ টাছ ধরে।
1: কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বজ্জার ভিনসেন্ট থাকতে মাছের দল কখনো চড়ে?
0: ওকে হটিয়ে দেবো, ওকে হটিয়ে দেবো আমরা। ওপরে গিয়ে বলে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হবে।
1: কত ওপরে যাবে? হ্যাঁ, আলফান্সাই তো জেলে সমিতির তালেবর্গ।
0: বলিস কি, ওই সভাপতি?
1: তবে পাইকারগুলোর আলফান্সোর কাছে টিকি তো বাঁধা।
0: কেন?
1: আরে, ও যে সুঁতকি মাছের কারবার করে, দাদনে পাইকারদের কাছে টাকা খাটায়।
0: তাহলে উপায়? এত মাছ উঠলো আজ,
1: চলো চলো দেখি দেখি কি দাম পাওয়া যায়। চলো
0: চলো।

0: কি গো, যাবে নাকি ভেতরে?
1: না, এই গরমে খুবড়িতে ঢোকা যাবে না, বাইরে চাটাই ভালো, ঘুমিয়ে পড়ো। চা খাটনি তোমার?
0: ও কথা বলো না আঞ্জেলা, কটা দিনই বা তুমি এসেছো আমার জীবনে, কিন্তু যেভাবে আমায় ভরিয়ে তুলেছ, যা আমাকে দিয়েছ।
1: ওরকম বলো না গো, অতি সামান্য মেয়ে আমি, এরকম বললে
0: বলবো না, বলবো
1: না।
0: কে ছিল আমার জীবনে বলো? বাবার পরিচয় আমি জানি না, মার পরিচয় জানি না, নিজের বলতে ছিলেন শুধু ফাদার। তুমি ভাবতে পারো আঞ্জেলা, কত কত একা ছিলাম আমি, একটা আত্মীয় নেই, বন্ধু নেই। না না না আঞ্জেলা, না, এখন আর আমি একা নই, তুমি তুমি আমায় সব দিয়েছ, সব। এই কুড়ে ঘর এখন আমার স্বর্গ, দুঃখ শুধু আমার একটাই।
1: কি গো?
0: ভেবেছিলাম জোর মেহনত করে দেনার টাকাটা শোধ করে দেব দুই এক মাসে, এখন তো দেখছি এতে পেটে খেতেই কুলোবে না।
1: কেন
0: কেন? 350 মাছের দাম উঠলো কিনা 60 টাকা, সঙ্গে সঙ্গে ওই আলফান্সের অফিসে গিয়ে জমা অর্ধেক, বোঝো 6 জন লোক আমরা, 30 টাকা। আচ্ছা 5 টাকা কি হয় বলো তো, খাবো না জমাবো? ভাবছি রাত্রিরেও বেরোবো বরং, তাতে জমাবার টাকাটা হতেও পারে।
1: বাড়ি দিন রাত পরিশ্রম করবে, কোনো বিশ্রাম নেই।
0: কটা দিনই বা, মাস দুয়ে খাটতে পারলেই। কি হলো?
1: তোমার মা জান

0: আরে আসুন আসুন আসুন, আরে দরকার হলে আমাকে তো ডেকে পাঠাতে পারতেন, এত রাতে পায়ে হেঁটে।
1: না না না, তাতে কি হয়েছে, আমিও তো জেলে দে, আমার কাছে যারা টাকা ধার নেয় তারা সবাই আমার ভাই, আমার নিজের লোক। তাছাড়া তুই তো আমার স্বজাতি, সেই হিসেবে ধর তোর বউ আমার নিকট আত্মীয়, তাই না? তা ঘুমিয়ে পড়ল নাকি? আচ্ছা ওইটাই ওইটাই তো তোর খুপরি, তাই না?
0: আগে আগে ওই ও ঘুমিয়ে পড়েছে বলে ওকে না ডেকে আমি
1: বলিস কি রে, এই সন্ধ্যাকালে তোর বউ ঘুমোচ্ছে, তুই সুন্দরী বউ ছেড়ে? আচ্ছা তাহলে তাহলে তোর হাতেই দিই টাকাটা। হ্যাঁ

এই টাকাটা আমি তোর বউকে দিলাম, গয়না গড়িয়ে দিস। তাহলে চলি আজকে, হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে বলছিস যখন।

0: দেখেছি, টাকাটা নিলে তুমি। ছি ছি ছি,
1: কি করবো, মানি লোক, ইচ্ছে হচ্ছিল ছুঁড়ে মারি টাকাটা ওর মুখে।
0: তাই উচিত ছিল, ওসব লোককে আমি খুব চিনি। চোখে চাউনি দেখেছ, মনে হয় গিলে খাচ্ছে। আগেও তো দুদিন এসেছিল এখানে, তুমি ছিলে না।
1: তাই নাকি, টাকা টাকা দিতে চেয়েছিল?
0: চাইনি আবার, আমি নিইনি টাকা। শোনো, আর কোনো কথা না, ও সব জিনিস তুমি ফিরিয়ে দিয়ে আসবে।
1: না না না, তাতে তাতে ও খেপে যাবে। তার চেয়ে তুমি বরং একটু সাবধানে থেকো। হ্যাঁ, আমি আমি রাতেও বেরোবো, টাকাটা কোনো রকম করে ফিরিয়ে দিতেই হবে। শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে।

0: না না, দরজাটা বন্ধ করো, খুপড়ি থেকে একদম বেরোবে না।
1: তুমি তুমি আজকে যেও না গো।
0: যাব না কেন?
1: কি জানি আমার কেমন ভয় করছে গো।
0: পাগলি কোথাকার, মারিয়া দাসন বসে রয়েছে নৌকো নিয়ে, আর তুমি বলছো
1: কাল যে ওই বরযাত্রা এসেছিল।
0: কি বলছো তুমি?
1: হ্যাঁ গো, আমার হাত ধরে টেনেছে, অনেক খারাপ খারাপ কথা বলেছে।
0: চুপ চুপ চুপ চুপ করো, চুপ করো। তুমি আগে বলো নি কেন আমার এই কথা, জিপটা একেবারে টেনে ছুঁড়ে দিয়েছিলাম।
1: আমার বড় ভয় করছে গো, আজ যদি আবার
0: অসুখ আসুক না, মজাটা টের পাবে।
1: শোনো না, কি দরকার এইসব ঝামেলা, চলো আমরা পালিয়ে যাই এখান থেকে।
0: কোথায় পালাবে, কোথায় পালাবে, কোথায়? আলফোনসের চোখ এড়িয়ে পালানো কি এতই সহজ? তার চেয়ে আজ মুখোমুখি সে ব্যাটাকে।
2: ওই গো জেসুর বউ, আছো নাকি?
0: ও আজ একেবারে সঙ্গে সঙ্গে এসেছে। ঠিক আছে, দরজাটা খুলে দাও তুমি, আমি আমি পেছনে আছি।
1: না না, তার চেয়ে বড়।
0: হ্যাঁ যাও না, যাও।
2: এই তো, এই তো লক্ষ্মী মেয়ে, সাড়া দিচ্ছিলে না কেন গো? নাও দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ গো, যেসু কখন গেল?
0: যেসু যায়নি।
2: কে? হ্যাঁ এ কি তুই তুই যেসু?
0: কাল রাতে আমার বউয়ের হাত ধরে টেনেছিলে কেন বলো, বলো, জবাব দাও, জবাব দাও।
2: এই দেখো, এই দেখো, তুই থাকিস না পাছে যদি বিপদ আপদ হয়, একটু খোঁজ খবর নেব না? নিকট আত্মীয় বলে কথা।
0: আত্মীয়? ফের যদি ওর তল্লাটে তোমায় দেখি তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি।
2: ভালো হবে না?
0: না ভালো হবে না বলে দিচ্ছি।
2: বটে, কি হবে শুনি।
0: কি হবে?
2: হ্যাঁ
0: কি হবে না, তোমার বুক ফেড়ে আমি ফুসফুস বার করে ফেলবো। কথাটা মনে থাকে জানো, আমার নাম যেসু দাসন, কাউকে আমি পরোয়া করি না।
2: আমিও দেবো রে যেসু, কি করে তুই আগলে রাখিস ওই ছুরিটাকে?
0: তোর মতো উত্তর বাচ্চাকে আমি
3: সর্বোচ্চ।
0: ঠিক আছে যা, বেঁচে গেলি আজকের মতো, আর কোনোদিন যদি
3: ব্যাস ব্যাস, চুপ কর চুপ কর যেসু, তুই আলফানসোর জমা ধরেছিস, হে শোধ যদি আমি না নিতে পারি।
0: বেরো বেরো বেরো, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে এখান থেকে।
3: যাচ্ছি, তোর কাজটা তুই একদম ভালো করলি না এটা মনে রাখিস যেসু, আমি যাচ্ছি।
4: আরে যা যা, যেসুকে দেখে এমন হিম্মত দ্বারা কোনো মায়ের পেটে, বেটা ছুঁচো কোথাকার।

0: আর রকম
1: মানে এই চার্চে আমি বড় হয়েছি, গোটা দুনিয়ার চেয়ে এটা আমার বেশি আপনার, আর তুমি বলছো
0: কোন ফালতু লোক এখানে ঢুকতে পারে না, চলে যাও তুমি।
1: কখনো না, চার্চ কি তোমার বাপের সম্পত্তি? আমাকে চটিও না বলছি।
0: ওই তো ওই তো ফাদার এসে গেছে, নিজে জিজ্ঞেস করে নাও তুমি।
1: ফাদার ফাদার ফাদার এসব এসব এসব কি বলছে ম্যানেজার, আমি নাকি চার্চে ঢুকতে পারবো না?
2: তুই এখনো মাথা উঁচু করে কথা বলছিস? একটা বাজে মেয়েকে বিয়ে করে এসে।
1: ফাদার ফাদার মেয়েটা বাজে নয়, সে
2: বিধর্মী মুসলমান, তাও তুই লুকিয়েছিস আমার কাছে।
1: বিশ্বাস করুন বিশ্বাস করুন ফাদার, আমি
2: তুই পাপী
1: ফাদার,
2: ঈশ্বরের মন্দির তুই অপবিত্র করেছিস, তোকে আর আমি এখানে ঢুকতে দিতে পারি না। চলে যা যেসু, যেসু তুই চলে যা, চলে যা।
0: দাঁড়াও, আমারও কয়েকটা কথা বাকি আছে তোমার সঙ্গে।
1: বলুন।
0: নৌকো আর সুতোর দাম তোমায় এক্ষুনি শোধ করতে হবে, আজই, নইলে
1: সব আপনারা কেড়ে নেবেন, এই তো?
0: হ্যাঁ, যা দিয়েছি তা তো নেবই, তার উপর সুদ হিসেবে যদি কর্তা আরো কিছু নিয়ে আসে।
1: ম্যানেজার ম্যানেজার, নৌকো নেওয়া অব্দি মাছ বেচার অর্ধেক টাকা আমি গুনে দিয়েছি, জেলে সমিতির চাঁদা দিয়েছি, ভিনসেন্ট রক্ত শুষে খাচ্ছে, সুতোর দাম নিচ্ছ তিন গুণ, এরপর একটা লোক টাকা জমাবে?
0: দাদা সব বাজে কথা ছাড়া, কর্তাকে আমি কি বলবো তাই বলা।
1: হ্যাঁ হ্যাঁ, তাই বলছি, এক মাস সময় আমাকে দিতে হবে, তার মধ্যে যদি আপনাদের টাকা আমি না দিতে পারি, জাল নৌকো সব ওখানে পৌঁছে দিয়ে আসবো।
0: ভালো, এই কথাই বলবো?
1: হ্যাঁ তাই বলবেন, কিন্তু খবরদার, তার মধ্যে আপনারা আমাকে বিরক্ত করতে আসবেন না, আমি সাবধান করে দিচ্ছি।
0: দেখো মনে রেখো কথাটা, যাই প্রিয়ারটা সেরে নি।
3: আমি কখনো চার্চে যেতে পারবো না দাদা, আমরা কখনো চার্চে যেতে পারবো।

0: হ্যাঁ গুবু, একটা হাঙরি সব গোলমাল করে দিল, নইলে 15 দিনের মধ্যে সব ধার আমি শোধ করে দিতাম। তোমায় বললাম না, তোমার আমি বললাম না, ওই 15 মাইল দূরে ওই তোলাইরাম পার, কি গভীর সেখানে সমুদ্র, আরে সেখানে তো কোনো ডুবুরি যায় না, অথচ প্রচুর প্রচুর শাঁখ রয়েছে সেখানে, প্রচুর, জানো 3 দিনে আমি 100 খানেক শাঁখ তুলে ফেলেছি, তার মানে ধরো কম করে তার প্রায় 50 টাকা। এইভাবে যদি চলতো না,
1: অত ভাবছো কেন, অন্য জায়গায় খুঁজো।
0: না না, একটা হাঙরের ভয় যেসু পালাবে, 2 দিন ধরে শুধু আমি ভেবেছি জানো, হাঙরটাকে মারতে হবে।
1: কিন্তু সে যে বড় বিপদের কাজ গো।
0: হ্যাঁ, বিপদের কাজই তো আমার পছন্দ। সেদিন সেদিন যেন হাঙরটাকে একবারে মুখোমুখি দেখে নিয়েছি আমি। হ্যাঁ, প্রায় 15 ফুটের মতো লম্বা, প্রচন্ড হিংস্র, 2-4টে চক্কর কেটে আমার ঝকঝকে দাঁতের পাটি দেখিয়ে গেছে জানো। শয়তানটাকে ধরবার সব ব্যবস্থা আমি পাকা করে ফেলেছি, একেবারে সেরা ধারওয়ালা 6 ইঞ্চি বড়শি নিয়েছি, কৌটোতে নিয়েছি 1 তাল মাংসের চার, 5 ফুট জলের তলায় টোপটাকে নামিয়ে দড়ির অন্য দিকটা আচ্ছা করে বেঁধে রাখবো নৌকর পাটার সঙ্গে, হাতে থাকবে আমার প্রকাণ্ড বল্লম। পূর্ণিমার রাত আজ, সুবিধাই হলো আমার, জলের নিচ পর্যন্ত স্পষ্ট দেখা যাবে, আজ আর শয়তানটা নিস্তার নেই।
1: কিন্তু ওরা যে ভীষণ ধূর্ত হয় শুনেছি।
0: হোক না হোক।

না, পেটুকো তো হয় সেই সঙ্গে, গন্ধ পায় ওরা ভীষণ ভালো। কুতকুতে চোখে কিছু দেখুক না দেখুক, মাংসর গন্ধ পেলে অন্ধের মতো ছুটে আসবেই, আর সেইটাই তো মস্ত সুবিধে। হ্যাঁ, আজ রাতে হাঙরটা আমার হাতে মরবেই বউ, আমার হাত থেকে আজ তাকে কেউ কেউ কেউ বাঁচাতে পারবে না, কেউ না।

ভীষণ ভোগ হচ্ছে দেখছি শয়তানটা, কতক্ষণ ধরে ঝুলছে চারটা। আচ্ছা বেটা কি বুঝতে পেরেছে ওর সময় রয়েছে কাছে? না না, এত বুদ্ধি ওর নেই, অথচ একবার তো ঘুরে গেল, এতক্ষণ কোনো সাড়া শব্দ নেই। যাব বাবা, মেঘ করে এলো যাবার, চাঁদটাও বেপাত্তা, এরকম অন্ধকারে তো ইস ঝড় উঠছে বোধ হয়। অ্যাঞ্জেলা ওর একলা আছে বাড়িতে। আরে তাই তো, এই কথাটা তো আমি ভাবিনি আগে, ও একা, ইস কি বোকা আমি। আলফান্সো তো রাতে ঘুমায় না, ওর চর ঘুরে বেড়েছে চারদিকে, যদি খবর পেয়ে যায় জেসু বাড়িতে নেই। না আজ হামারটা বেঁচে গেল, কিছু করবার নেই, মনটা ভীষণ ছটফট করছে, টোপটা তুলে নি। এসেই গেল ঝড়টা, মানুষ তীরের মতো ছুটবে আমার নৌকো, ঘন্টাখানেক মধ্যে বুঝে যাবো বাড়ি।

0: যাক, ফিরে এসেছ। দাঁড়া, দরজাটা খুলে। কি আপনি?
1: কেন গো, আমার পছন্দ হলো না?
0: চলে যান, চলে যান আপনি। কি রাত্রিপুরে?
1: রাত্রিপুরেই তো ভালো গো, আশেপাশে একটা লোকও নেই, শুধু তুমি আর আমি। এত রাতে কি পুরুষ মানুষকে ফিরিয়ে দিতে হয়?
0: আপনি মানুষ না, পিশাচ। চলে যান এখান থেকে।
1: এই দেখো।

0: কি দেরি করতে পারি নি আজ পর্যন্ত? ভালোই ভালো আসবে আমার কাছে নাকি চুলের মুঠি ধরে? ভয় দেখাচ্ছে আমাকে তোর জেসু প্যারে জেসু এখন দূরে
1: রে শয়তান
2: তোর জোম এখন এখানে
3: জেসু তুই
2: দেখেছিস কি রয়েছে হানোর মারা বলল
1: না জেসু
2: এটা এবার
4: একেবারে শেষ হয়ে গেল
0: তাই তো দরকার ছিল
4: কি কখন দেখে ফেলবে সমুদ্রে ফেলে দিয়ে এসো না গো লোকে দেখে ফেললে
0: ফেলুক পরের বউয়ের উপর নজর দেবার শাস্তিটা দেখুক সকলে
4: কি বলছো পুলিশ যে তোমায় ধরে নিয়ে যাবে আলফানসোর লোক তোমায় সহজে ছাড়বে হয়তো হয়তো তোমায়
0: ফাঁসি হবে হোক হোক বউ আমার আজ কোনো দুঃখ নেই হাঙরটা আমি মারতে পারিনি কিন্তু ওর চেয়ে অনেক বড় একটা হাঙর আমি মেরেছি

0: হাঙর নাটকটির অভিনয় এখানেই শেষ হল। কাহিনী বোধিসত্ত্ব মৈত্রেয়, বেতার নাট্যরূপ হীরেন চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন ভিনসেন্ট, শোভন পাঠক, মারিয়া দাসন, সুনীল চট্টোপাধ্যায়, মাইকেল, অমিত রায়, ম্যানেজার দেবকুমার চক্রবর্তী, ফাদার অরুণ কুমার মিত্র, পিটারের বউ নমিতা চট্টোপাধ্যায়, আলফানসো অঞ্জন বিশ্বাস, অঞ্জেলা শর্মিলা ঘোষ ও জেসুদাসন দেবেশ রায়চৌধুরী। কারিগরি সহযোগিতা বিশ্বনাথ মান্না, শব্দগ্রহণ ও সম্পাদনা শিখা সাহা। হাঙর নাটকটির প্রযোজনায় ছিলেন সমরেশ ঘোষ।
1: শুনলেন নাটক হাঙর, আকাশবাণী শিলচর। আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানে সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন রাত 10:38। মাফ করবেন, 10:31। শুভরাত্রি, জয় হিন্দ।